সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়া মুভি 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ শনিবার 13ই আষাঢ় 1948 শকাব্দ, 4ঠা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 19ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 58 মিনিট 57 সেকেন্ড। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বর্ষার এই মরশুমে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়া বার্তায় জানানো হয়েছে জমিতে যেন জল জমে না থাকে, সেজন্য বিশেষ করে আদা, টমেটো এবং গোলমরিচ খেতে সুনিশ্চিত জল নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। খরিফ ধানের বীজতলা তৈরির কাজ শুরু করুন এবং ভারী বৃষ্টিপাতের কারণে খরিফ ধানে জল জমে গেলে বীজ ঠিকমতো অঙ্কুরিত হতে না পেরে বা বীজ পচে যেতে পারে। তাই ভারী বৃষ্টিপাতের সময় বীজ স্থানান্তরিত হওয়া বা ধুয়ে যাওয়া রোধ করতে বীজতলা প্লাস্টিক শিট বা খড়ের মালচ দিয়ে ঢেকে রাখুন। এছাড়া কুমড়ো জাতীয় সবজির ক্ষেত্রে জানানো হয়েছে উচ্চ আর্দ্রতা এবং অতিরিক্ত ভেজা মাটি চারা ঢলে পড়া রোগের ঝুঁকি বাড়াতে পারে, তাই জল নিকাশির সুব্যবস্থা রাখুন।

রক্ষণ এবং মালচিং পদ্ধতি অনুসরণ করুন। চারাগুলিকে অবলম্বন দিতে খুঁটি ব্যবহার করুন এবং আদার ক্ষেত্রে জানানো হয়েছে নিয়মিত আগাছা পরিষ্কারের কাজ করুন এবং জমিকে আগাছা মুক্ত রাখুন। পোলট্রি পালনের ক্ষেত্রে এই সময় বলা হয়েছে উচ্চ আর্দ্রতা এবং ঘন ঘন বৃষ্টিপাতের আবহাওয়ার কারণে কক্সিওডিওসিস রোগের আক্রমণ রোধ করতে পোলট্রি শেডের লিটার ঘন ঘন পরিবর্তন করা অত্যন্ত জরুরি। বর্তমান গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে যাতে কোনো ধরনের ছত্রাক না জন্মায় সেজন্য পোলট্রির খাবার বা ফিড সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথী মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের লতা পচার যে অংশটা দেখা যায়, লতা পচার অংশটা দেখবেন যে ওই জায়গাটায় ছোটো ছোটো ছোটো ছোটো সর্ষের দানার মতো কিছু দানা দেখা যায়। এটাও একটি ছত্রাকঘটিত রোগ, এবং এই ছত্রাকঘটিত রোগটা এবং সাদা রঙের ছত্রাকের মাইসেলিয়া ওই লতার ওপর দেখা যায়। তখন ওই অংশ থেকে সমস্ত লতাকে একদম পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতে কিন্তু কপার অক্সিক্লোরাইড বা বর্ধ মিক্সচার আমরা তৈরি করে নিতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায়। সেই কপার অক্সিক্লোরাইডের দ্রবণ তৈরি করে সেই দ্রবণটাকে ভালোভাবে ওই জায়গাটায় সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে করে ওখানে কোনো রকম রোগের জীবাণু না থেকে যায়। আর হচ্ছে, যখন আমরা আরেকটা জিনিস, কিছু কিছু চাষিরা এখন এই মুহূর্তে রাসায়নিক সারও প্রয়োগ করে থাকেন, কিন্তু এই সময়ে বর্ষা যখন, অতিবৃষ্টি যখন চলবে, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নাইট্রোজেন ঘটিত সার কম মাত্রায় প্রয়োগ করি। আর যদি বা আমরা সার প্রয়োগ করি সর্ষের খোল হিসাবে বা বাদাম খোল হিসাবে, বাদাম খোল একটা অত্যন্ত ভালো হতে পারে সর্ষে খোলের থেকে, কিন্তু যদি সর্ষে খোল বা বাদাম খোল যেটাই প্রয়োগ করি, এটা কিন্তু বারে বারে দিন, কিন্তু কম পরিমাণে দিন, যাতে একেবারে না হয়ে যায়। কারণ একেবারে প্রয়োগ করলেই গাছ হঠাৎ করে সবুজ বেশি হয়ে যাবে এবং সেখানে রোগ পোকার আক্রমণের প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে দেখা যাবে। ধরে নিতে পারেন যে এই সময় যেমন ফলনটাও বেশি, এই সময় দামও কম, সেই জন্য বারে বারে প্রত্যেকটা হাটে ফসল তুলুন, যাতে ওই যে পাতাগুলো থেকে যাচ্ছে সেই পাতায় যেন কোনো রকমভাবে হঠাৎ করে নতুন করে রোগের প্রাদুর্ভাব না দেখা যায়। অর্থাৎ যে পাতাগুলো ম্যাচিওর হচ্ছে সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে বাজারজাত করে সঙ্গে সঙ্গে বাজারে তুলে দিন।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনলেন বর্ষাকালে পানবরজের পরিচর্যা, শুনলেন এর দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর পার্থ সারথী মেদ্দা। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেরও অধিকাংশ স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায়। কৃষক ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাসটি শুনলেন। আর এর সাথেই শেষ হচ্ছে আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন আর্থারাইটিস, এই বিষয়ে বলবেন সোমা বসু।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় আর্থারাইটিস। এই রোগটি নিরাময়ে যোগের ভূমিকা, এ বিষয়ে বলছেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
2: নমস্কার, আজকে আমরা আলোচনা করব আর্থারাইটিস নিয়ে, কিভাবে যোগ দিয়ে আর্থারাইটিসটাকে নির্মূল করা যায়। আর্থারাইটিস আমরা কমনভাবে যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস এবং গাউট। এই আর্থারাইটিস প্রথমেই হয় কিছু কিছু কারণে, সেগুলো হচ্ছে জেনেটিক কারণ, ইউরিক অ্যাসিডের প্রাধান্যতা, স্থূলতা, কিছু আবহাওয়ার কারণে এই আর্থারাইটিসটা গ্রো করে। তাছাড়া ইমিউন ডিসঅর্ডার থাকে কিছু সময়, সে জায়গাটাতেও আর্থারাইটিস দেখা যেতে পারে। কোন পরিবেশে থাকি আমরা সেই জায়গাটা প্রথমত দেখতে পাওয়া যাবে, কারণ আর্থারাইটিস কোনো ড্যাম জায়গা যদি থাকে যেখানে সানলাইট পৌঁছতে না পারে, সেখানে কিন্তু তার বেড়ে ওঠার প্রবণতাটা বেশি থাকবে। প্রত্যেকটা জয়েন্টে বা আমাদের যে ইউরিক অ্যাসিডটা আছে সেই ইউরিক অ্যাসিডটাও বেড়ে যাওয়ার মধ্যেও আমাদের রয়েছে খাওয়া দাওয়ার অভ্যাস, সেখানেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেখানে যদি আমরা বেশি করে হাই প্রোটিন নিয়ে নিই তাহলে কিন্তু খুব অসুবিধে হতে পারে, এবং কিছু ডাল জাতীয় খাবার যেগুলো ইউরিক অ্যাসিড প্রাধান্য পায় সেগুলো আমাদের অ্যাভয়েড করা দরকার। আর চলাফেরাটা আমাদের খুব সাবলীলভাবেই সবসময় করা উচিত। কোনো জায়গায় বসে আমরা কাজকর্মের জন্য বিছানা থেকে উঠছি, তারপর গাড়িতে বসছি, আবার চেয়ারে বসছি, তো সবসময় একটা বসে থাকার প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যেও, এবং বাচ্চাদের মধ্যেও এখন যা পড়াশোনার চাপ বা অন্যান্য চাপগুলো থাকে সেগুলোর মধ্যে বসে থাকার প্রবণতাটা খুব বেশি, তো সেগুলো খুব দরকার অ্যাভয়েড করা। খেলাধুলা, কিছুটা ওয়াকিং প্রত্যেকটা সময় এগুলো রাখা কিন্তু আমাদের জীবনে একান্ত প্রয়োজন। যোগাসনের মধ্যে যেগুলো বলবো সেগুলো হচ্ছে স্ট্রেচিং করা, মোবিলিটি, প্রত্যেকটা জয়েন্ট যেগুলো আমরা মোবিলিটি করব, সেটা ধরুন শোল্ডার জয়েন্ট বলুন, রিস্ট বলুন, এলবো বলুন, হাঁটু বলুন, সবটাই প্রত্যেকটা জয়েন্ট যাতে মোবিলিটি হয় সেইভাবে আমাদের আসন করা দরকার। এবং বারবার বলি এই কথা যে যখন আপনারা আসন করবেন নিশ্চয়ই কোনো যোগ্য প্রশিক্ষকের সামনে করা দরকার, কারণ আপনি একরকম করলেন কিন্তু সেটা হয়তো আপনার হিতে বিপরীত হয়ে গেল, তো সেই কারণেই সতর্কতাটা দেওয়া আমার। স্ট্রেচিং করাটা খুব দরকার আর্থারাইটিসে, ধরুন পায়ের হাঁটুর যারা সমস্যা আছে তারা তো সব আসন পারবে না, ধরুন বজ্রাসন, সেইগুলো আপনারা কিভাবে করবেন সেটা প্রশিক্ষকের সামনে দেখিয়ে দেবেন। ধনুরাসন, যাদের খুবই কোমরে ব্যথা সেটা তো ধনুরাসন অতটা পারবেন না, সেটা কতটা করা দরকার সেটা প্রশিক্ষকই বলে দেবে, কিন্তু প্রতিটা ব্যায়াম কিন্তু আস্তে আস্তে করাটা দরকার। যদি আমাদের জয়েন্টে মোবিলিটি না থাকে তাহলে কিন্তু এই যে আর্থারাইটিস বা গাউট বলি যেটাকে আমরা, সেটা প্রবণতা আরও বেড়ে যায়। তাছাড়াও কিছুটা প্রাণায়াম আছে, কিছুটা যোগ নিদ্রা আছে। প্রাণায়ামের মধ্যেও আপনি কপালভাতি করতে পারেন, ভামরি করতে পারেন, অনুলোম বিলোম আছে যেখানে অক্সিজেন গেইন হবে আমাদের খুব দরকার, না হলে কিন্তু আমাদের এই জয়েন্টেও এফেক্ট হতে পারে এবং মাসল এবং নার্ভেও ভীষণভাবে এফেক্ট হয়, যেটা হচ্ছে আর্থারাইটিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়াও ওম জপ আছে, মেডিটেশন আছে, নিষ্পন্দ ভাব আছে, বিশ্রাম, একদম সবাসনে বসে বিশ্রাম নেওয়া সেটাও আছে। তো সেইগুলো বারবার আমি বলি যে এইগুলোর করার সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসটা ঠিক রাখবেন, জীবনশৈলী, যেটা প্রত্যেকেই একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকবেন, বাচ্চারা খেলাধুলার মধ্যে থাকুন এবং প্রত্যেকে কাজকর্মের মধ্যেই থাকুন, যে না আমার এই জায়গাটা ব্যথা, এটা আমি উঠবো না, চলবো না, এই জিনিসটা কিন্তু ভুল। যতটা যত এরকম ভাববেন ততটা আরও কিন্তু রোগটা চেপে বসবে, ওই জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকে কাজ করুন, কোনো ক্রিয়েটিভিটি যা আপনাদের যেটা ইচ্ছে হয় সেটা করুন, প্রত্যেকেই করুন, মর্নিং ওয়াক করুন, ইভিনিং ওয়াক করুন, যদি সাপোর্ট লাগে সাপোর্ট নিয়েই করুন, কিন্তু করুন, বসে থাকবেন না। এটাই আমার বারবার বলার সবাইকে উদ্দেশ্য, যে বসে থাকলে এই জিনিসটা আরও বাড়ে কমে না, যে যোগাসনটা করে যান প্রত্যেকেই, আর ডাক্তার বা একজন যোগ প্রশিক্ষক যেভাবে বলবে সেভাবেই করবেন। নমস্কার।
1: আর্থারাইটিস নিরাময়ে যোগের ভূমিকা, এ বিষয়ে বললেন সোমা বাসু। শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন লোকগীতি, শিল্পী শচীন্দ্র বিশ্বাস।

এতক্ষণ শুনলেন লোকগীতি শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন দুপুর 1:45 এবং সন্ধে 6:40। আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে।

এই রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। এবারের গানটি শুনবেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে।

এই রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। এবারে রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত মনোজ মুরলী নাইয়ার এবং মনীষা মুরলী নাইয়ারের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা। সুপ্রভাত। আজ ইতিহাসের সারণী বেয়ে 1902 সালের আজকের দিনে চলে যাওয়া। সেদিন ছিল শুক্রবার। স্বামীজি অন্য দিনের মতোই স্বাভাবিক ও শান্ত ছিলেন। সেদিন সকালে তিনি বেলুড় মঠের মন্দির গৃহে প্রায় 3 ঘণ্টা ধ্যান করেন। এক দীর্ঘ ধ্যান তাঁর গভীর আধ্যাত্মিকতার পরিচায়ক। ধ্যানের পর তিনি ছাত্রদের শুক্ল, যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ এবং দর্শনশাস্ত্র পড়ান। তাঁর শিক্ষাদান পদ্ধতি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও গভীর, যা ছাত্রদের মনে গভীর প্রভাব ফেলত। এরপর তিনি স্বামী প্রেমানন্দের সঙ্গে বেলুড় মঠের প্রাঙ্গণে পাইচারি করেন এবং রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছার কথাও প্রকাশ করেন, যা তাঁর দূরদর্শী চিন্তাভাবনার প্রতিফলন। দুপুরে তিনি সবার সঙ্গে আহার করেন। সেদিন তিনি গঙ্গার ইলিশ মাছ খেতে চেয়েছিলেন এবং তা সংগ্রহও করা হয়েছিল। ইলিশ মাছের বিভিন্ন পদ দিয়ে তিনি তৃপ্তি সহকারে আহার করেন। দুপুরে বিশ্রাম নেওয়া তাঁর অভ্যাস ছিল না। আহারের পর তিনি লাইব্রেরিতে গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করেন। এক অলৌকিক প্রস্থান সন্ধ্যায় আরতির সময় তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত।

ছিলেন। আরতির পর সন্ধ্যা 7টা নাগাদ তিনি নিজের ঘরে ফিরে যান এবং কাউকে বিরক্ত না করতে বলেন। ঘরে গিয়ে তিনি ধ্যানে বসেন। এই ধ্যান ছিল তাঁর জীবনের শেষ ধ্যান। বেশ কিছুক্ষণ পর শিষ্যদের ডেকে তিনি বলেন যে তাঁর খুব গরম লাগছে এবং জানালা খুলে দিতে বলেন। তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। শিষ্যেরা হাত পাখা দিয়ে তাঁকে বাতাস করতে লাগলেন। এরপর স্বামীজি শুয়ে পড়েন। কিছুক্ষণ পর তার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হয় এবং তার মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ে। তখনও তার মুখে এক স্মিত হাসি লেগেছিল। রাত 9টা নাগাদ তাঁর মহাপ্রয়াণ ঘটে। আজ 4ঠা জুলাই, স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস।

জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে আজকের প্রথম ভাবনায় আমরা চলে যাব বীরভূম জেলায়। লিখছেন বীরভূমের লাভপুর ঠিবা থেকে অসীম মণ্ডল। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু বলতে মূলত নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাবকে বোঝায়। বাস্তব জীবনে নিঃস্বার্থ সাহায্যের মাধ্যমে সমাজ গড়ার ক্ষেত্রেও এই ধারণাটি ব্যবহৃত হয়। অসহায় ও বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সোশ্যাল মিডিয়া গ্রুপ এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে। মানুষের পাশে দাঁড়ানো, মানসিক অবসাদে ভোগা মানুষের একাকিত্ব দূর করতে বন্ধুর হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দেয় এই সংগঠন। বাস্তব জীবনে এটি একটি মানবিক দর্শন। হাত বাড়ালেই বন্ধু বলতে সাধারণত এমন একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষকে বোঝায় যিনি যে কোনো বিপদে আপদে বা প্রয়োজনে সব সময় কাছে থাকবেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে ডাকামাত্রই তাকে পাশে পাওয়া যায়। নিজের গোপন কথা তার কাছে নির্দ্বিধায় প্রকাশ করা যায়। ভেঙে পড়ার মুহূর্তে সে সঠিক পরামর্শ দিয়ে মানসিক জোর বাড়াতে সাহায্য করে। এক কথায় জীবনে চলার পথে হাত বাড়ালেই বন্ধু পাওয়া এক বিরাট আশীর্বাদ, যে জীবনের আনন্দকে দ্বিগুণ করে এবং কষ্টকে ভাগ করে নেয়। হাত বাড়ালেই বন্ধু বাংলা সংস্কৃতিতে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি অভিব্যক্তি, যা মূলত মানুষের পাশাপাশি সৌন্দর্য ও বন্ধুত্বের সহজলভ্যতাকে প্রকাশ করে। পরিশেষে বলি, সমাজের দুস্থ, নিঃসঙ্গ বা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সাধারণ মানুষের নিঃস্বার্থভাবে এগিয়ে আসার উদাহরণ হিসেবেও এই উক্তি ব্যবহৃত হয়। লিখেছেন অসীম মণ্ডল, ঠিবা, লাভপুর, বীরভূম থেকে। বীরভূম থেকে এবারে আমরা চলে যাব হাওড়া জেলায়। হাওড়া জেলার কাজীপাড়া ধারসা থেকে লিখছেন শক্তিশঙ্কর সামন্ত। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, এই শব্দবন্ধটি এখন কার্যত মৃত প্রবাদ বাক্যস্বরূপ। কথাটির আপাত আলোচনা সহজ হলেও বাস্তবে এর অর্থবহ দিকটির মূল্যায়ন সহজ নয়। বর্তমান পৃথিবীর অসুয়াক্রান্ত দেশগুলির সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিবেশ বন্ধুত্বের পথে নিশ্চিতভাবেই অন্তরায় স্বরূপ। এখন তাই প্রকৃত বন্ধুর বদলে বেশিরভাগই সুখের পায়রা সম, অর্থাৎ হাত বাড়ালেই বন্ধু জুটবে ঠিকই, কিন্তু সেই বন্ধুত্ব স্থায়ী হবে কি না শিবের ঠাকুরদারও অজানা। এখন আসল মুখের খোঁজ পাওয়া সত্যি দুষ্কর। যা কিছু দেখছি কার্যত সবই মুখোশাবৃত। অবস্থা এমনই যে রং বেরঙের মুখোশে ঢাকা পড়তে পড়তে মানুষগুলোর আসল মুখই খুঁজে পাওয়া দুরহ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে বন্ধু পাওয়া কি কঠিন? উত্তরটা সহজ। প্রথমত, শুনতে খারাপ লাগলেও অনিবার্য সত্য হলো এখন বন্ধু বাড়ন্ত। যাদের বন্ধুর মতো মনে হচ্ছে তারা আসলে বন্ধুরূপী ভণ্ড। দ্বিতীয়ত, বন্ধু আছে। আমারই সামনে পিছনে আড়ারে আবডারে বন্ধুরা বিরাজমান। বন্ধু নির্বাচনটাই আসল। বই আমাদের সবচেয়ে বড় বন্ধু, কথাটা যুগ যুগ ধরে বলে আসছেন মনীষীরা। আমরা নিজেরা যারা বইকে বন্ধু করে নিতে পেরেছি তাদের চেয়ে সুখী মানুষ দ্বিতীয় নেই। তবে এদেশেই বহু প্রান্তিক হতদরিদ্র মানুষ রয়েছেন যাদের বই কেনারও সামর্থ্য নেই।

মাথা উঁচু করে দাঁড়িয়েছি আবার। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া হাওড়া থেকে। আমরা এবারের ভাবনা নিয়েও থাকব। হাওড়াতেই লিখছেন ছায়া সামন্ত, ধারসা জিআইপি কলোনি থেকে। প্রিয় প্রত্যুষা, আমাদের জীবন তো পথ চলার গল্প। সব মানুষের গল্প একরকমও নয়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে উৎসব মানেই আলাদা কিছু নয়, আরও একটা লড়াইয়ের দিন। তবে চলমান এই পথে হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়, পাওয়াও যায়। সেই সহমর্মিতার হাত বিপদ আপদে ছায়ার মতো পাশে থাকে। তবে বেশিরভাগ মানুষই আপন পৃথিবী নিয়েই ব্যস্ত। সমাজটা এখন এরকমই। কিন্তু আমরা যদি চেষ্টা করি, সদিচ্ছা থাকে, নিজেদের মনটাকে বদলাতে পারি, তাহলে সমাজটাকেও বদলানো সম্ভব। চোখ মেলে তাকালেই দেখতে পাব ফুটপাতে কত অভুক্ত মানুষের অসহায় জীবনযাপন। তাদের কি আমাদের মতো মানুষ বলে ভাবতে পারি না? কত একাকী বৃদ্ধ বৃদ্ধা অনাথ শিশুদের পাশে দাঁড়াতে পারি না সুখস্পর্শ হয়ে? কিছু মানুষ আছে, তারা মানুষের কষ্ট দেখতে পায়। তারা ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। কেউ বা পুরনো জামাকাপড় সংগ্রহ করে গরিবদের হাতে তুলে দেয়। কেউ আবার অন্নপ্রাশন জন্মদিন উপলক্ষে গরিব দুঃখীদের একবেলা ভালোমন্দ খাওয়ায়। ওদের মুখে হাসি দেখে তারা আনন্দ পায়। অনেকে মেধাবীদের পড়ায় সাহায্য করে। আমার বাড়ির কাজে সাহায্যকারী আলুদের মেয়ে অভাবে পড়া বন্ধ করে দিয়েছিল। আমরা তাকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম। সে এখন উচ্চশিক্ষিত। এ আনন্দ আমাদের একান্ত নিজস্ব। একজন মানুষের সুন্দর চিন্তা কোনো সীমানা মানে না, ছড়িয়ে পড়ে সর্বত্র। তারপর একে একে এগিয়ে আসার সাহসও পায় অনেকে। আসুন, নিজের আনন্দটুকু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাগ করে নিই। সেই বন্ধুত্বের হাত হয়ে উঠবে এক নিরাপদ পৃথিবী, স্বস্তির আশ্রয়, আবেগের আশ্বাস। লিখেছেন ছায়া সামন্ত, ধর্ষা ডিআইপি কলোনি হাওড়া থেকে। হাত বাড়ালেই বন্ধু এই বিষয়টিকে নিয়ে এবারে আমরা চলে যাব বাঁকুড়া জেলাতে। বাঁকুড়ার পাঁচাল থেকে লিখছেন তপন বন্দ্যোপাধ্যায়। সুজন শাখা প্রত্যুষা, না বন্ধু, আজ আর হাত বাড়ালেই প্রকৃত বন্ধু পাওয়া যায় না। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এমন ভরসা দেবার বন্ধু কোথায়? বিশ্বাসী হলো বন্ধুত্বের প্রথম ও প্রধান উপাদান। সখা শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে বিধ্বস্ত অর্জুনকে অবিরত সান্ত্বনা দিয়ে যান। বেড়েছিল মনোবল, সৃষ্টি হয়েছিল ভগবদ গীতা। উৎসবে ব্যসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চৈব চ তিষ্ঠতি সবান্ধব। এমন বন্ধু আজ লাখে একটাও খুঁজে পাওয়া মুশকিল, তাই না বন্ধু? ছেলেবেলার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব পাতানোর জন্য পরিবার পরিজনরাও মুখিয়ে থাকতেন, তারাই গড়ে দিতেন বন্ধুত্ব। নানা অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানিয়ে আরও কাছাকাছি আসার সুযোগ করে দিতেন বাবা মা কাকিমা জ্যাঠাইমা দাদু দিদারা। বংশ পরম্পরায় বেঁচে থাকত সেই বন্ধুত্বের বন্ধন। মকর পরবে মকর পাতানো, গামির গাছের পাতা বিনিময় করে চোদ গাজনে গামির পাতানো, ফুল দিয়ে ফুল পরাণ পাতানো, সই সম্বোধন, গঙ্গাজল হাতে দিয়ে দু তিন বান্ধবীর মধ্যে গঙ্গাজল পাতানো, একসাথে পুকুরে স্নান করতে করতে জোড়াডুব পাতানো, তত আর নাম ধরে ডাকাডাকি নয়। পাতানো সম্পর্কে হাঁকডাক, পরব পালে নিমন্ত্রণ, আসা যাওয়া চলত। পূর্ববর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ওই পাতানো সম্পর্ক ধরেই আজও বলে মকর বাবা মকর মা ফুল কর্তা। জানি না শহরে আছে কি না, গ্রাম বাংলায় আজ বন্ধুত্বের পুরাতন স্বাদ অনুভব করা যায় বই কি। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আমরা চলে যাব হুগলি জেলায়। লিখছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন 29/22 শশীভূষণ ঘোষলেন মাহেশ হুগলি থেকে। বন্ধু, মানুষের প্রতি বিশ্বাস

হারানো পাপ। কবিগুরুর এই কথার মর্যাদা রাখতে সব মানুষকে যদি বিশ্বাস করি, তবে বিশ্বাস করা যায় যে হাত বাড়ালেই বন্ধু মেলে। বাস্তবে ভূপেন হাজারিকার সেই গানটাই স্মরণে আসে, মানুষ মানুষকে পণ্য করে। তাই মানুষ আজ এমন সম্পর্কে একে অপরের সাথে যুক্ত, তাতে হাত বাড়ালেই বন্ধু কথার কথা। আর প্রকৃত বন্ধু মরুভূমির মরীচিকা। আমাদের দেশের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক কাঠামোর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রশাসনিক ব্যবস্থা হলো পিরামিডের মতো। শীর্ষে যিনি মন্ত্রী থাকেন, তিনি যদি আম জনতার সাথে বন্ধুসুলভ আচরণ না করেন, নিচ তলায় তা সংক্রামিত হয়। তাতে জনগণের অভাব অভিযোগ বেশি বেশি করে বেড়ে ওঠে, শত্রুর সম্পর্ক তৈরি হয়। তখন সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়, যেখানে উদ্দেশ্য থাকে শাসকদের পরিবর্তন। আবার যদি শাসকদের নেতৃত্বের সাথে সাধারণ মানুষের সাথে সক্ষমতা বৃদ্ধি পায়, তবে শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। জনসাধারণের সরকারের সাথে হাত বাড়ালেই বন্ধু সম্পর্ক স্থাপিত হয়। লিখেছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন 29/2, শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে। এবারে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলায়। লিখছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার সুন্দর বিষয় হাত বাড়ালেই বন্ধু। তোমাকে সর্বপ্রথম হাত বাড়াতে হবে, কিন্তু তারপর অজস্র হাত এসে একে একে হ্যান্ডশেক করবে। তুমি হয়তো বলবে আমাকে রোম্যান্টিক পাগল। না সখা, ফুললি রিয়েল। আচ্ছা প্রত্যুষা, তুমি বলো বন্ধু বর না মেড? আমি বলি প্রত্যুষা, বন্ধু মেড। এ পৃথিবীর আকাশ বাতাস নদী ঝর্ণা সমুদ্র অরণ্য সবাই তোমার বন্ধু। নির্মল নীলিমায় মুক্ত আকাশে নির্জনে নিভৃতে তোমার হৃদয়ের না বলা কত কথা আর গোপন ব্যথা অবশ্যই শেয়ার করতে পারো। সে তোমাকে উদার মহান হওয়ার শিক্ষা দেবে। সবুজ অরণ্যের দিকে তাকাও, সে তোমাকে প্রতিপলে অনুপলে প্রাণিত হওয়ার শিক্ষা দেবে। প্রতিটি জড় বস্তু তোমার বন্ধু, ফিলোসফার এবং গাইড। তোমার চেতনা যেমন, তোমার বন্ধুও তেমন। তোমার উপলব্ধিতে তোমার বন্ধু ও অবন্ধুর অস্তিত্ব। প্রকৃতিকে যদি ভালোবাসতে পারো, তুমি লাভ করতে পারো হাজারো বন্ধুর স্পর্শ। শুধু প্রকৃতি নয়, ইতর প্রাণীরাও তোমার বন্ধু হয়ে উঠবে যদি তুমি তাদের ভালোবাসো। তারা তোমার চিরসঙ্গী হতে পারে, এমনকি তোমার অবলম্বনও হতে পারে। উদাহরণ ভুরি ভুরি। সবশেষে বলি তোমার মানুষ বন্ধুর কথা, তুমি সামান্য দাও নিঃস্বার্থভাবে, অগাধ অগাধ পাবে। কিন্তু প্রত্যুষা, অন্তর দিয়ে কাউকে কি হাত বাড়িয়েছ বন্ধুর জন্য? ইতিবাচক রংধারা স্নাত হয়ে পরিবেশ প্রকৃতির দিকে হাত বাড়াও, তুমি হাজার বন্ধু লাভ করবে। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আমরা আরও কিছুক্ষণ পশ্চিম মেদিনীপুর জেলায় থাকব। লিখছেন কমল ঘোষ, মালঞ্চ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকেই। বন্ধু প্রত্যুষা, হ্যাঁ কথাটা ঠিক বলেছ প্রত্যুষা। তার মানে বন্ধু সহজলভ্য? না না, তেমনটা মোটেই না। কথাটা একটু তলিয়ে ভাবা যাক। মানুষ যদি মানব সেবার সংকল্প গ্রহণ করে এবং মানুষের সেবার জন্য হাত বাড়িয়ে দেয়, তবেই হাত বাড়ালে বন্ধু পাওয়া যাবে। মানবতার ও বিবেকের অব্যবহারের ফলে প্রকৃত বন্ধুত্ব অবলুপ্তির পথে পা বাড়াচ্ছে। পরিবর্তে জন্ম নিচ্ছে ব্যস্ত বাগিশ তর্করত্নের দল, যাদের কথায় ও লেখনীতে দরদি মনের বুক ফাটা কান্না শোনা যায়। তবে একথা অনস্বীকার্য যে আজও কিছু মানুষ আছেন যারা সাত পাঁচ না ভেবেই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন। অবশ্য মানুষের বন্ধু যে শুধু মানুষই হবে এ কথা তো ঠিক নয়। যারা নীরবে মানুষ তথা এই ধরিত্রীর সমস্ত প্রাণীকুলের সেবা করে চলেছে, তাদের মতো বন্ধু এই জগতে আর কেউ কি আছে? ওই বন্ধুদের বন্ধুত্বের জন্য হাত বাড়াতে হয় না, ওরাই হাত বাড়িয়ে থাকে।

ওরা গ্রীষ্মে পথিকদেরকে দেয় সুশীতল ছায়া, বর্ষায় মাথার উপর ছাউনি, শীতে দেয় ঝরা পাতা, যার ওম নিয়ে কনকনে ঠান্ডায় আমরা আরাম লাভ করি। শুধু কি তাই, সারা বছরই তুলে দেয় তারা অসুখে বিসুখে ওষুধ ফলমূল, যাদের বন্ধুত্ব ছাড়া জীবনের এক মুহূর্ত মানুষের চলে না তাদেরকে আমরা ভুলেই থাকি। নির্দ্বিধায় ধ্বংস করি অরণ্য, হত্যা করি সেই প্রাণ সখা উদ্ভিদকে। আসুন না আমরা সবাই আসন্ন বর্ষায় তাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। লিখেছেন কমল ঘোষ, মালঞ্চ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল, মা বাবার ঋণ কি শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় সমৃদ্ধ হয়েছে প্রত্যুষার অঙ্গন। তবে তার মধ্যে থেকেও যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন তিনি হলেন কোচবিহার জেলার আঙ্গারকাটা পাড়ুডুবির আশ্রম পাড়ার মৌমিতা দত্ত। মৌমিতা দেবী আগামী 6 জুলাই বেলা 12টার সময় অবশ্যই আপনাকে আসবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আকাশবাণী দপ্তরে। জুন মাসে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন মৌমিতা দত্ত, আশ্রম পাড়া, আঙ্গারকাটা পাড়ুডুবি, কোচবিহার। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের জুলাই মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যেতে হবে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে তাহলে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, এবারে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল 7:45 শুনবে নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। 9:30 রয়েছে মাননীয় ইস্যু, উপস্থিত থাকবেন পার্থপ্রতিম বসু এবং প্রদীপ কুমার। 10:00 বাংলা কথিকা, বিষয় বাতাসের বুকে ব্যথা, এ নিয়ে বলবেন পূজা ভদ্র। 10:10 সমূহ সঙ্গীত শিক্ষার আসর, ভাষা ওড়িয়া। 10:30 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 দুঃখ মিয়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:00 কথায় সুরে অনুষ্ঠানটি। 12:30 কিশোর জগৎ। 1:45 শুনবেন লোকগীতি শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে পরবর্তী অনুষ্ঠান শুনবেন 6:40। 3:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুনবেন পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষ থেকে সমাপনী অধিবেশনের সম্প্রচার, শুনবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। 4:45 ক্রীড়াঙ্গন। এই অনুষ্ঠানটিতে আজ শুনবেন ভারতের খেলাধুলোর উন্নতিতে 12 বছর। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। উপস্থিত থাকবেন ষষ্ঠী বিশ্বাস, জয়ন্ত ভৌমিক, জয়ব্রত ঘোষ এবং সজল বসাক। সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:05 লোক পরম্পরায় শুনবেন তরজা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 মুখোমুখি অনুষ্ঠানটিতে শুনবেন এক বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকার। আজ শুনবেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। 8:30 আধুনিক গান শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। 9:15 গজল শিল্পী গুলাম আলী। 9:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত বিশেষ সাহিত্য অনুষ্ঠান সৃজনী। 10:00 জাতীয় সঙ্গীত

অনুষ্ঠানে শুনবেন খেয়াল কণ্ঠে শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। শুনলেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জের আজকের অনুষ্ঠান সূচি। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:30 রয়েছে হাম হেরাই পেয়ার কে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 গীতভারি কাহানি, 11:00 চয়নিকা, 12:00 ইয়াদুকি মেহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 2:30 সদাবাহার নগমি, 3:00 সখী সাহিলি, 3:30 নাট্য তরঙ্গ, 4:00 বম্বি টকিস, 5:00 ছায়াগীত, 5:30 তারানি ন্যায় পুরানি, 6:00 গানের ভেলা, 7:00 বিশেষ জয়মালা, 7:45 জিজ্ঞাসা, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কে ফঙ্কর, 10:00 ছায়া গীত, 10:30 ঢলতি যায় রাত। শুনলেন 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি। আজ 4 জুলাই 2026। আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে, দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। আজ অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, শালবাড়ি মিনিহাট শালবাড়ি দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে, হাঁসখোয়াহাট বাগডোগরায় বিকেল 3:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। এনজিপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। এছাড়া সিকিম ও কালিম্পং দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আজকের শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এবং পরবর্তীতে রয়েছে স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলাঁ লেসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দিকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে

0: বিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসে 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলাঁ লিসিয়ো গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা FDA-র কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরি জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85%-এরও বেশি আমদানি করতে হতো, এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1,00,000-এরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে BATBMS, ইপক আই আইওন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিকশা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের দ্বিতীয় দলটি কাশ্মীর পৌঁছেছে। আজ তারা গুহা অভিমুখে যাত্রা করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি MSTC লিমিটেডের মাধ্যমে নিলাম করে একটি বিমান হকার 800A 3,000 কোটি টাকা বিক্রি করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, গত বছর 7 মার্চ এক তল্লাশি অভিযানের সময় বিমানটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়। 792 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ইডি এই অভিযান চালিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্য

0: কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
1: বঙ্গাল কি বিরাসত যে গৌরবপূর্ণ হ্যাঁ বিরাসত কবি পুনর্জীবিত করতে হুয়ে আধুনিকতাকে সময় নয় যুগ কি তরহ 2047 তক বিকশিত ভারতকে স্বপ্ন সাকার করতে বঙ্গাল কো বিকশিত বনানে কা বঙ্গাল কো সাংস্কৃতিক পুনর্জাগরণ বঙ্গাল কো উদ্যোগ ব্যাপার দৃষ্টি সে বেহতর বনানা সমাজকে অন্তিম ব্যক্তিকে জীবন কো বদলনে কে লিয়ে আপ সব মিলকর কাম করেঙ্গে।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারী ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমে পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনেয়ির শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাবরালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপরই শোনো স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকালের উদ্বোধন করে বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। রাজ্যে সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে বলে হাওড়ার DRM বিশাল কাপুর জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে।

0: নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানের গতকাল উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা বলে শ্রী বিড়লা উল্লেখ করেন।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যোঁ কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সেই রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: ওই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়ম কানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: পহলি বার জো চুন কে আতা হ্যাঁ সিখনা পড়তা হিসলে দু দিন কা ক্যাম্প মে আপ সবকো সিখনা পড়েগা।
0: দুদিনের এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবনির্বাচিত বিধায়কদের আইন প্রণয়ন, আর্থিক কার্যপ্রণালী, বিশেষাধিকার, নৈতিকতা এবং নেভা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2,000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে। ভারী শিল্পে নতুন করে বিনিয়োগের মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়নে গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই দুটি প্রকল্পই শুধু নয়, চলতি বছরের মধ্যেই আরও একাধিক বিনিয়োগের প্রস্তাব সামনে আসতে পারে। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল এক শিক্ষা মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পর রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারে। এজন্য আধার নম্বরের মতো তাদের জন্য ওই ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। এজন্য জাতীয় শিক্ষানীতিতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস চালু করা হয়েছে।
3: কেউ ভর্তি হলো কলেজে, ভর্তি হওয়ার পর 2 বছর পড়ার পর তার মনে হলো যে আমার জব রিকোয়ারমেন্টস আছে, আমি 2 বছর পড়ে নিয়েছি, আমি আগামী দিনে জব করতে চাই, সে তার পড়াশোনা ছেড়ে জবে চলে যেতে পারে, ফিরে এসে আবার 2 বছর পর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। সেই জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC তৈরি করা হয়েছে। যেরকম আমাদের আধার কার্ড থাকে, সেরকম প্রত্যেক ছাত্রছাত্রীর আগামী দিনে একটি করে ইউনিক নাম্বার হবে। কাউকে মার্কশিট সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না, ওই ইউনিক নাম্বার যখনই কম্পিউটারে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে তার সমস্ত তথ্য বেরিয়ে আসবে।
0: শ্রী মজুমদার আরও জানান, বিকশিত ভারত গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষাক্ষেত্রের। ছাত্রছাত্রীরা বিকশিত ভারত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলার উপর তিনি বিশেষ জোর দেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে 539 জন PhD, 31 জন MS, 908 জন MTech, 163 জন MBA, 801 জন ডুয়েল ডিগ্রি, 628 জন BTech অনার্স ও 40 জন BArch-এর ডিগ্রি পাবেন। সংস্থার অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, ছাত্র কল্যাণ এবং উন্নত মানের শিক্ষা প্রদানে আরও অগ্রগতি করে এই প্রতিষ্ঠানকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে

0: জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যের জমির মালিক বিশেষত কৃষকরা উপকৃত হবেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষিকেই পাটমিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না।
1: কর্পোরেশন অফ ইন্ডিয়া পাটমিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাডভাইসার ফার্মাররা পেতে পারবে। নাম্বার 1, নাম্বার 2, গ্রেড ওয়াইজ MSP রেট তারা জানতে পারবে। JCR পার্চেস সেন্টারের লোকেশন তারা এই পাটমিত্র অ্যাপে জানতে পারবে। এটা ছাড়াও
0: আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 52 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার ও দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট ও সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করতে অনুরোধ জানান মন্ত্রী, যাতে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পথ দেখাতে পারে।
2: আমাদের মূল লক্ষ্য নয় আমাদের করতে, আমাদের থেকে কয়েকজন আগে এগিয়ে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য।
0: উল্লেখ্য, 2021 সালের 6 জুলাই কেন্দ্রে প্রথম পৃথকভাবে সমবায় দপ্তর গঠন করা হয়। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে। হাওড়ার DRM বিশাল কাপুর গতকাল হাওড়ায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এছাড়া ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের পর স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেলের ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw.in.mohfw.gov.in। এই ওয়েবসাইটটি

0: ভিজিট করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটির শিল্পী ফিরোজা বেগম।

শুনলেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: ডেজার্ট এসে গেল, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না। বিল পে করার আগে আসবে তো?
1: সো গার্লস, কি চলছে?
0: বিলিং চলছে। চল তোর কার্ডটা দেখ। পিনটা দে।
1: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 8:32। শুরু করছি আজ সকালে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

আজ চৌঠা জুলাই। আজকের দিনে 1902 সালে প্রয়াত হয়েছিলেন মহামানব স্বামী বিবেকানন্দ। তার ত্যাগ, তপস্যা ও আদর্শকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, স্বামী বিবেকানন্দের একটি উক্তির কথা মনে পড়ছে, মানব সেবাই ঈশ্বর সেবা। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে অনেক সহজ করেছে।

কিন্তু এই ব্যস্ততার মাঝেই যেন কোথাও মানবিকতার উষ্ণতা কিছুটা কমে যাচ্ছে। তাই আজও এই আদর্শ আমাদের নতুন করে ভাবতে শেখায়। মানুষের পাশে দাঁড়ানো কি সত্যিকারের ধর্ম নয়? তাহলে চলুন আজকের হ্যালো আকাশবাণীর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ভাবনায় থাক, মানব সেবাই ঈশ্বর সেবা। আজকের দিনে সমাজে নানা ধরনের সংকট, তাই নয় কি? প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সমস্যা, মানসিক অবসাদ, একাকিত্ব, এসবের মধ্যে একজন মানুষের আন্তরিক সহযোগিতা আরেকজনের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। আর অনেক সময় এমনটা হয় যে অনেক একটি ভালো কথাও, একটি সহানুভূতির স্পর্শ কিংবা কয়েক মিনিট সময় দেওয়াও বড় সেবার কাজ হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, তাই মন্দির, মসজিদ বা গির্জায় প্রার্থনার পাশাপাশি যদি আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তবে সেটাই হবে ঈশ্বরের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। তাই আজকের বিষয় ভাবনায় রইল মানব সেবাই ঈশ্বর সেবা। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে আর জানান যে মানব সেবাই ঈশ্বর সেবা আপনার কাছে এর অর্থ কী, আর আপনার জীবনে এমন কোনো কি ঘটনা ঘটেছে যেখানে কারো সামান্য সাহায্য আপনার জীবনকে বদলে দিয়েছে, অথবা আপনি কি কখনো কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানান 9434076705 এই নম্বরে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথার মাঝেও রয়েছে গানের পর্ব। চলে যাই প্রথম গানটিতে। এই গানটি শুনে নিন অঙ্কুশ ছায়াছবি থেকে, পুষ্পা, সুষমা এবং সুরেশের কণ্ঠে।

0: শুনলেন অঙ্কুশ ছায়াছবি থেকে পুষ্মা সুষমা এবং সুরেশের কণ্ঠে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: হ্যালো, শুভ সকাল, নমস্কার, কে
1: হ্যাঁ,
0: বলছেন?
1: শুভ সকাল। আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি, আপনারা ভালো আছেন?
0: একদম। আজকের
1: হ্যাঁ
0: হ্যালো আকাশবাণীর বিষয় ভাবনা তো শুনেছেন। হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: মানব সেবাই ঈশ্বর সেবা,
1: হ্যাঁ
0: বর্তমানে
1: হ্যাঁ
0: যে এর অর্থ কি, বা সমাজে ছোটদের মধ্যেও কিভাবে এই মানবিক, বা আগামী প্রজন্মের মধ্যে কিভাবে এই মানবিক মূল্যবোধকে তুলে ধরা যায় যদি বলেন।
1: হ্যাঁ হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ, স্বামীজি বলে গিয়েছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো দেখুন, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ তো আমরা আছি, তার মধ্যে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকের মধ্যে, হ্যাঁ, প্রত্যেককে যদি আমরা সেবা করতে পারি, মানুষকে তো আমরা নিশ্চয়ই সেবা করবই। হ্যাঁ, ধরুন মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, যাদের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি, এই
0: হ্যাঁ
1: মা
0: হ্যাঁ
1: বাবার সেবা সব থেকে বড় সেবা। এবার আমি যে যদি আমার পরিবারের মধ্যে যদি সেইটা বজায় রাখি, আমি যেমন আমার, ধরুন মা বাবার সঙ্গেই বলুন, শ্বশুর শাশুড়ির সঙ্গেই বলুন, যেভাবে আমি আচরণটা করব, আমার ছেলে বা আমার মেয়ে আমাকে দেখে কিন্তু সেইটা শিখবে। তাই
0: একদম
1: আমাদের উচিত, হ্যাঁ, যে আমরা মানে আপনি আচরি ধর্ম পরকে শেখানো, তো সেই
0: একদম
1: রকম একটা ব্যাপার।
0: হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ
1: নিজে নিজের আয়নার আমি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখবো, তারপর অপরকে দেখাবো। তাই আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেদেরকেও ঠিক সেইভাবে একটা পরিবার থেকেই কিন্তু সেই শিক্ষাটা আসে। তাই
0: একদম
1: পরিবার যদি সেই শিক্ষাটা তাকে শুরুতেই দেয়, তাহলে সেও কিন্তু পরবর্তী প্রজন্মে মানুষের মধ্যে, জীব জন্তুদের মধ্যে,
0: হ্যাঁ
1: সবার মধ্যে সে কিন্তু সেবা করার একটা উৎসাহ খুঁজে পাবে, বা সে সেবা, যে কোনো হয়তো একটা রাস্তায় কুকুর পেরিয়ে যাচ্ছে, হয়তো
0: হ্যাঁ
1: তাকে দুটো বিস্কুট দিল,
0: হ্যাঁ
1: কি একটু জল দিল, কি একটু খাবার দিল, এই মানসিকতাটা কিন্তু তার মধ্যে তৈরি হবে।
0: একদম। বাহ,
1: হ্যাঁ
0: যাই হোক, মানব সেবা ঈশ্বর সেবা এ নিয়ে আপনি
1: হ্যাঁ
0: সুন্দরভাবে বললেন,
1: হ্যাঁ ভালো
0: একদম
1: থাকবেন, নমস্কার।
0: সঙ্গে নমস্কার। সত্যি, সেবা মানে কি শুধুই অর্থ দিয়ে সাহায্য করা, তা কিন্তু নয়। একটি আন্তরিক হাসি, একটি উৎসাহের কথা, একজন দুঃখী মানুষের কথা মন দিয়ে শোনা, কিংবা রক্তদান, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা, ওই যে উনি বললেন জীবজন্তুকেও রক্ষা করা, তার সেবা করা, সবই সেবার অংশ। আর স্বামী বিবেকানন্দ এই সেবার কথাই আমাদেরকে বলে গিয়েছিলেন। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
2: আপনি ভালো আছেন তো?
0: একদম, আপনি ভালো আছেন?
2: আমিও ভালো আছি।
0: একদম,

0: তো কেমন আছেন ওখানে? কেমন আছেন?
1: ভালো আছি।
0: আজকের বিষয় ভাবনা শুনলেন?
1: শুনলাম তো।
0: হ্যাঁ, এই নিয়ে কিছু বলবেন?
1: না, ভালো হলো গান চালান।
0: একদম সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজকের বিষয় ভাবনায় রয়েছে মানব সেবাই ঈশ্বর সেবা, আর এ নিয়ে আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের পৃথিবীতে প্রযুক্তি উন্নতি হলেও অনেক সময় মানুষ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। স্বার্থপরতা, অসহিষ্ণুতা ও একাকিত্ব সমাজে বাড়ছে। এই পরিস্থিতিতে মানব সেবাই ঈশ্বর সেবা আমাদের মনে করিয়ে দেয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, অসুস্থের পাশে সেবা করা, বয়স্কদের সম্মান করা এবং বিপদে মানুষের হাত ধরা, এসবই প্রকৃত উপাসনা। এ নিয়ে জানান আমাদের 9434076705 এই নম্বরে। তবে ইতিমধ্যেই রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল দিদি, আমি সৌরভ সরকার বলছিলাম কসবা থেকে। রক্তদান শিবিরে যোগ দেওয়া বা কোথাও হয়তো আমরা একটা জিনিস, সেটা হলো আমরা হয়তো কোথাও গিয়ে বস্ত্র দান করা, কোথাও গিয়ে হয়তো কোথাও দেখছি কি হয়তো একটু প্রবলেমে পড়েছে, তাকে হয়তো একটু সেবা করা, এরকম নানা রকম ভাবে আমরা সেবা কিন্তু করতেই পারি। বিবেকানন্দ যে বাণী বলে গেছেন, তা আমরা কিন্তু তার থেকে শুধু বাণী হিসাবেই রেখে দেবো না, আমরা বইয়ের পাতা হিসাবেই রেখে দেবো না, আমাদের সেটা আমাদের বলতে গেলে মনের মধ্যে সেই জিনিসটা নিয়ে নিতে হবে যে হ্যাঁ, মানুষ আমাদের সেবা করা পরম ধর্ম এবং পরবর্তী জেনারেশনকে সেই সেবা জিনিসটা কিন্তু পাঠটা কিন্তু করাতে হবে। কারণ হ্যাঁ, আমাদের দেখাতে হবে যে হ্যাঁ দেখো, আমি রক্তদান করছি, তোমার যখন বয়স হবে তুমিও সেইভাবে তুমি মানুষকে সেবা করবে, মানুষের কোনো কারণে হেল্প করবে, কোনো কারণে রাস্তাঘাটে যদি দেখো যে কোন মানুষ বিপদে পড়েছে। এখন একটা জিনিস দেখা যায়, মানুষের বিপদে পড়লেই আগে মানে মোবাইল ফোনটা বের করে ছবি তুলতে থাকে।
0: হ্যাঁ, এটা সত্যি খুবই মানে হ্যাঁ
2: মানে এটা আপনি দেখবেন যে অনেকে ছবি তুলে কিসের জন্য না, একটু মানে ভিউজ পাওয়ার জন্য, একটু লাইক পাওয়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য। আমাকে বলে স্মার্টফোন ওই আনস্মার্ট জিনিসটা না করে অন্তত মানুষটাকে অন্তত সেবা করা, তার কি লাগবে না লাগবে এই জিনিসটা করা। অন্তত যারা দেখবেন অনেক ভবঘুরেরা ঘুরে বেড়ায়, তাকে কোন রকম ভাবে একটা জায়গায় সেবা বা এনজিও তে কন্ট্যাক্ট করে তার সেভাবে সেবা করা, জিনিসগুলো আমাদের মতে বলে করা
0: একদম। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে অর্থ দিয়ে সেবা করা নেই, সব ছোট ছোট সেবা করাই মানব সেবার।
2: দেখাশোনার কেউ নেই, বাড়ি গিয়ে খোঁজ না হয় যে ঠাকুমা কেমন আছেন, দিদিমা কেমন আছেন, কিছু লাগবে, কিছু কি খাবার লাগবে, কোনো কি দরকারি ওষুধপত্র লাগবে, আমি এনে দিই। এই বা তার সাথে কি গল্প করা, আপনারা তো অবসর সময় আছে, আপনি তার সাথে কিন্তু গল্প করছেন, এই এইটাও এক ধরনের কিন্তু আপনি সেবা করছেন। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার মতে বলে করা উচিত। তাহলে আপনি অন্তত কি হলো, আপনার যে পরের যে জেনারেশন আছে, আপনার যে ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তো দেখছে যে আমার বাবা আমার কাকা আমার এই জিনিসটা করছে, তাহলে ওরা কিন্তু ছোটরা কিন্তু দেখে সবসময় কিন্তু জিনিসটা কিন্তু অবজার্ভ করে।
0: একদম একদম। আসলে কি আমাদের এই ছোট ছোট মানবিক মূল্যবোধগুলোর মাধ্যমে মানে ছোটরাও, বাড়ির ছোটরাও বা ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারে।
2: একদম দিদি, আমার তো বল এই জিনিসটা যদি হতে থাকে বাই মানে জেনারেশন বাই জেনারেশন, তাহলে দেখবেন বিবেকানন্দের যে বাণীটা আছে না, ওটা না সোনালি অক্ষরে কিন্তু একদম সত্যিকারের বলতে গেলে খোদাই হয়ে থাকবে। আজকে আমরা মানে একাকিত্বে ভুগছি, যে যা নিজের আবেগটা পৌঁছানোর চেষ্টা করছি, হ্যাঁ আমি আমার নিজের দিকে, সেটা না, একটু যদি আমরা যদি বটবৃক্ষের মতন যদি হয়ে যাই, নিজে যদি শাখা প্রশাটাকে যদি ছড়ি, তাহলে কিন্তু পরবর্তী আমার মতে বলে জেনারেশনটা একদম সুন্দর সোনালি একদম রঙিন হয়ে যাবে দিদি,
0: সমাজটাও সুন্দর হবে।
2: একদম দিদি,
0: একদম সঙ্গে থাকুন।
2: আর বেশি কথা বলবো না, পরবর্তী বন্ধুরা বলুন।
0: একদম,
2: নমস্কার।

0: আর বললাম
1: না
0: কলকাতার থেকে।
1: একদম,
0: নমস্কার
1: খুব
0: নমস্কার।
1: ভালো লাগলো, নমস্কার। সত্যি আসলে আমাদের পৃথিবীতে প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে ততই আমাদের প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই মানবিক হচ্ছি? তথ্যের তো কোনো অভাব নেই আমাদের আজকের জগতে, কিন্তু সহমর্মিতা, সৌজন্য, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই গুণগুলো ঠিকঠাক আমরা লালন করছি তো? কি মনে হয় আপনার? ফোন করুন 9434076705, এই নম্বরে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি।
1: একদম
2: অনেক পড়ে আছে, বৃষ্টি নেই। হ্যাঁ, বীর সেবায় মানুষ, মানুষের সেবা। হ্যাঁ, এবং সেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, করে যে জন
1: সেই জন
2: সেবিতে
1: সেবিছে ঈশ্বর।
2: ঈশ্বর। তো দিদি ভাই, দেখুন আমরা মানুষকে মানে যতটা পারি সাহায্য করতে পারি এবং করি তো, কিন্তু মানুষের এখন কি হয়ে গেছে জানেন তো, যে মানুষ ভাবে যে আমাকে সাহায্য করছে মানে এর কোনো মানে স্বার্থ আছে। তো এই জায়গাটা থেকে মানে আমরা না অনেক সময় অনেক জায়গায় আমি করি, কিন্তু মানে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হই যে এরা ওই জিনিসগুলো মনে রাখতে পারে না, কারণ মান হুঁশ তো হুঁশটাই
1: কিন্তু কিন্তু আমার মনে হয় দেখুন, এরকম তো ভাবতেই পারে, কিন্তু আমি যদি কোনো রকম আমার নিজের কোনো ভাবনা চিন্তা ওইভাবে না করি, কোনো স্বার্থ না রেখে নিজের মতো করে কোনো মানুষকে সেবা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে এই ধরনের চিন্তা হয়তো আসবে না, তাই কি?
2: না, আমার আসার কথাটা বলছি না, মানে মানুষের আর কি ইয়ে হয়ে গেছে যে ও ওর আর কি কোনো স্বার্থ আছে, তো স্বার্থ নিয়ে কেউ কারুকে সাহায্য করে না এবং তার পাশে দাঁড়ায় না। আজকে দেখুন, হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা। তো এই জায়গাটা যদি আমরা একসাথে হতে পারি, তাহলেই কিন্তু আমরা জীবনে একটা জায়গায় পৌঁছাবো। এবং আজকে আমার থেকে আমার ছোট ছোট ছেলে মেয়েরা, আমার নাতি নাতনিরা, তারাও কিন্তু আমার দেখে শিখবে। তো সেই শিক্ষার জায়গাটা, শিক্ষাটাকে মানে এমন ভাবে আমরা করব যাতে যেন পরবর্তীকালে আমরা যেন সেই উপকারটা পাই দিদি ভাই। হ্যাঁ, তো আজকে আমি যদি সেবা করি তার থেকে আমাদের যে এই যে এখন আপনার সাথে কথা বলছি, আমি গাছের সেবা করছি, মানে গাছে জল দিচ্ছি। তো এই সেবাটা, এটাও একটা বিরাট সেবা। তোমাদের সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, এটাও কিন্তু আপনি আমাদের সেবা আছেন দিদি ভাই। যে
1: একদম, আসলে আপনার কি মনে হয় যে আজকের যে প্রজন্ম, তারা কি মানবিক মূল্যবোধটা কি তাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, না তাদের মানে যাতে না হারিয়ে যায় কি করা উচিত?
2: দেখুন দিদি ভাই, এখন হোয়াটসঅ্যাপে মানসিক এদের মধ্যে সেই মানসিকতাটা আমি কিচ্ছু দেখছি না দিদি ভাই, কারণ আমার ঘরেই আমার মেয়ে ছেলে তারা ওই মানে খাবো দাবো সত্য কথা ভুলবো না, মানে তারা ওই নিজেদের ওই মোবাইল নিয়েই পড়ে আছে। আর মোবাইলে পড়ে থাকলে আপনি কি করে, যখন যদি বলি যে ও না অন্যদের কেউ এলো প্রণাম করো, ও ওইসব জানেন না, ভুলেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ওটা হারিয়ে ফেলছি দিদি ভাই আজকে ইন্টারনেটের যুগে। তাদের ওই মানসিকতাটাই নেই, ওই হ্যালো হাই মোবাইলে বলে দিল, বাস এইটুকু আর কি, আর কিছু নেই। তো দিদি ভাই, সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত ধরে আছি, দেখা যাক কত দূর করতে পারি। হ্যাঁ, এই দেখুন, হ্যাঁ, এই আমাদের বিশ্বজিৎ রোজ, আমার অন্ধ বন্ধু, তাকে নিয়ে এই দুদিন আগে কিশোর দা শরীর খারাপ হয়েছিল, তাকেও আমি যতটা পারি আর কি গিয়ে দেখা করে।
1: একদম, মানে এইসব নানান কিছুর মাধ্যমেই আমরা মানব সেবা করতে পারি, তাহলে স্বামী বিবেকানন্দের বাণী একদম সার্থক হয়।
2: একদম একদম একদম, উনি যেটা করে গেছেন, বলে গেছেন, তার থেকে তো আমরা কিছু করতে পারবো না, তার দেখানো পথেই আমরা চলছি দিদি ভাই, এবং আগামী দিনে আরো পাথে হোক চলার। হ্যাঁ, ওনার ওনাকে ইয়ে করে সঙ্গে রেখে, তো এই হচ্ছে, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: একদম সঙ্গে থাকুন।

সত্যি মানবিক মূল্যবোধ, আমাদের পরিবারের বড়দের ব্যবহার, শিশুদের সামনে আমাদের কথাবার্তা, এই সব কিছুর, এবং এমন কি যেটা আমার মনে হয় বিদ্যালয়ের পরিবেশ, বন্ধুর সঙ্গে মেলামেশা, সব কিছুর মধ্যেই মানুষের চরিত্র গঠনের একটা প্রভাব পড়ে। এই হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আমাদের জানান যে আগামী প্রজন্ম কি মানবিক মূল্যবোধকে হারিয়ে যাচ্ছে, আর মানব সেবাই ঈশ্বর সেবা, এর অর্থ কি আপনার কাছে? তবে নানান কথার মাঝে এবারে চলে যাই গানে। এবারের গানটি শুনে নিন, সীমা ছায়াছবি থেকে, গেছেন সুরজ কুমার।

শ্রোতাবন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা রয়েছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজকের বিষয় ভাবনায় রয়েছে মানব সেবাই ঈশ্বর সেবা। মানব সেবার মধ্যেই ঈশ্বরের সেবা নিহিত। তাই নতুন প্রজন্ম যদি এই আদর্শকে জীবনের অংশ করে নিতে পারে, তবেই একটি মানবিক, সহানুভূতিশীল, শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এই আদর্শ ব্যক্তি ও সমাজ উভয়কেই সুন্দর করে তোলে। মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। ধর্ম, জাতি বা ভাষার ভেদাভেদ ভুলে সবাইকে সমান চোখে দেখার শিক্ষা দেয় স্বামী বিবেকানন্দর এই বাণী, এই দর্শন। চলে যাই পরবর্তী গানটিতে। কে কে এবং সেলিম মার্চেন্টের কণ্ঠে শুনবেন ইকবাল ছায়াছবি থেকে এই গানটি।

0: শুনলেন কেকে এবং সালিম মার্চেন্টের কণ্ঠে ইকবাল ছায়াছবি থেকে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, শুভ সকাল। কে বলছেন?
1: শুভ সকাল দিদি, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি সোমা গাঙ্গুলি।

0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ, আজকে তো স্বামী বিবেকানন্দের 94 দিবস।
0: হ্যাঁ,
1: আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি দয়া করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর, অর্থাৎ মানব ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম। আর আমাদের পরিজনদের তো সঙ্গে আমরা শ্রদ্ধ করি, সম্মান করি, মা বাবাই হচ্ছে সবচেয়ে বড়। তার উপরেও আমাদের পারিপার্শ্বিক যারা অসহায় তাদেরও আমাদের দেখা উচিত। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আর আমার এক বান্ধবী ছিলেন, তো ও একা থাকে, আমিও এখানে একা থাকি, ওর হাজবেন্ড মারা গিয়েছে, আমারও হাজবেন্ড মারা গিয়েছে।
0: আচ্ছা,
1: তো ও একদিন এসে বললো যে দেখ, আমি না চোখে দেখি না, আমার চোখটা কেমন ধুলো ধুলো লাগছে, তো ওরও তো কেউ নেই, তা বললো তুই একটু আমার সাথে থাকবি তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, কেন থাকবো না। আমি বললাম কোথায়, বলে যে হাসপাতালে দেখাবো, তো ডাক্তার বলেছেন অপারেশন করতে, সব আমার ইসিজি, ব্লাড টেস্ট, তারপরে প্রেশার সবকিছু চেক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে রিপোর্ট দিয়েছি ডাক্তারকে, ডাক্তার বলেছেন যে অপারেশন করতে, তো অপারেশনের দিন তুই একটু থাকবি। আমি বলছি ঠিক আছে, মানুষ হয়ে যদি এটুকু উপকার করতে না পারলাম তাহলে আর কিসের মানুষ,
0: সেটাই
1: তাই। হ্যাঁ, তারপরে ওর বাড়িতে আমি গেলাম খুব সকালে উঠে, রান্না টান্না করে আমি ওর বাড়িতে গিয়ে ওর বৌদিকে, বৌদির পারমিশন নিয়ে আমি চলে গেলাম হাসপাতালে। তো বৌদি বললো ভালো কথা, তুমি যদি যেতে পারো তো ভালো কথা, আমি তো অসুস্থ, তুমি যেতে পারছি না। তো ওকে নিয়ে গিয়ে ভর্তি করালাম, সেই দিন আমি 4 ঘন্টা ছিলাম। অপারেশন হয়ে গেল, তারপরে ওর যা যা খাবার ওকে দিয়ে আমি তারপরে কিছুক্ষণ বসে বাড়িতে আসলাম। তারপরের দিন আবার ও ফোন করলো যে আজকে ছুটি হবে, পরের দিন ছুটি করে নিয়ে আসলাম। ডাক্তার দেখে বললেন যে আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, প্লাস্টার খুলে গেল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তো বলে ঠিক আছে আজকে ছুটি, তারপরে ওকে ছুটি করে আমি সই করে নিয়ে আসলাম বাড়িতে।
0: দেখুন, এর মধ্যে দেখবেন আপনার একটা মানসিক শান্তিও পাবেন, যে আপনি কাউকে মন থেকে হোক বা যেভাবে তার পাশে থেকেছেন। এটাই বড় কথা।
1: বৌদিরা ভাস্তারা আমাকে এত ভালো বললো, বলে কি সত্যি তোমার মতো বান্ধবী হয় না, এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, তুমি এত বড় আমাদের উপকার করলে। বললো যে আমাদের বাড়িতে খেয়ে দিয়ে যাও। বললাম না ঠিক আছে, আমার বাড়িতে তো রান্না করেছি, অন্যদিন একদিন এসে খাবো।
0: স্বামী বিবেকানন্দের এই যে বাণী, এটাকে কিন্তু আমরা যথার্থ করতে পারি।
1: মানুষের সেবাই করা তো সবচেয়ে বড় ধর্ম
0: না।
1: আর এছাড়া তো আমাদের পরিজনদের আমরা মা বাবাকে সম্মান শ্রদ্ধা করবোই, এটা তো আমাদের প্রতিনিয়ত কাজ, প্রতিদিনের কাজ, তাই না? এছাড়াও বাইরের কিছু অসহায় লোকদের দেখা উচিত
0: আমার মতে, মানুষ তো মানুষের জন্যই।
1: হ্যাঁ, তাই তো,
0: একদম। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, ভালো লাগলো, সঙ্গে থাকুন, নমস্কার। এই যে সোমাদেবী বললেন যে এই মানুষের পাশে, বন্ধু বান্ধবীর পাশে ছিলেন, এই যে কেউ অসুস্থ হলে তাকে এই যে হাসপাতালে পৌঁছে দেওয়া, রক্তদানে এগিয়ে আসা, অথবা পথে কোনো অসহায় মানুষকে সাহায্য করা, বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়া, অথবা আমাদের প্রতিবেশীর দুঃসময়ের পাশে দাঁড়ানো, এই সব কাজের জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয় না, দরকার একটি সহানুভূতিশীল মনের। আর তাই এই স্বামী বিবেকানন্দের যে বাণী, যে এই আদর্শ আমাদের তাই নতুন করে ভাবতে শেখায়, মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের আমাদের ধর্ম হওয়া উচিত। কি বলছেন আমার পরবর্তী শ্রোতা বন্ধু? পরবর্তী শ্রোতা বন্ধুর সাথে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তবে আমরা রয়েছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আজ বিষয় ভাবনায় রয়েছে মানব সেবাই ঈশ্বর সেবা, কি অর্থ এ এর আপনার কাছে? তাই ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে এবারে

0: আচ্ছা,
1: তো ওই গানে রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে কৃষিকাজ মন্ডে জানু না।
0: হ্যাঁ,
1: তো এইভাবে আমি সেবা করতে চাই মানুষকে। তো আজীবন করে যাব, এটাই আমি অঙ্গীকার করেছি। যে অন্য অন্য ভাবে যদি সেবা না করতেও পারি, তবে কৃষির মধ্যে ফসল ফলে মানে মানুষকে সেবা করব।
0: একদম, এই সেবাও তো এক মানে এক অন্য সেবা, এক মহৎ সেবা।
1: হয়তো পয়সার বিনিময় হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি সেটাকে মানে যদি আমার অন্ন না পাই, বস্ত্র না পাই, শাকসবজি না পাই, তাহলে তো মুশকিল না। এই জন্য আমি কৃষিকাজটাকে বেছে নিয়েছি, আর কৃষিকাজের মাধ্যমেই আমি সেবা করে দিতে চাই। হ্যাঁ,
0: ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে রক্তদান, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা, সবকিছুই এই মানব সেবার একটা অংশ। আর আপনার, আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি এই যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কি এই মানবিক মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে, কম দেখতে পাচ্ছেন তাদের মধ্যে?
1: হ্যাঁ, অবশ্যই। যারা আমরা মধ্য বয়স্ক, যারা আমরা 50 পার হয়ে গেছি, তাদের কিন্তু ঠিক আছে জ্ঞান শক্তি যে সেবা কাজগুলো করার, কিন্তু ইদানিং যে নতুন যে প্রজন্মগুলো আসতেছে, তারা সেবামূলক কাজে যাচ্ছে না। মানে আমাদের আমাদের ভাষায় বলি হাউলি, অর্থাৎ মানে সহযোগিতা করা। যে কাউকে যে সহযোগিতা করতে হবে বিভিন্ন প্রকারের, সেগুলো কিন্তু পিছিয়ে আসতেছে। তারা স্বেচ্ছায় যাচ্ছে না, যে ওদের একটা ঘর ভেঙে গেছে, তাদের একটু ঘর দুয়ার গুলো আমরা তুলে দিই, সেগুলো দিক দিয়ে যাচ্ছে না।
0: সেই তো, এখন তো তাদেরকেই আগাতে হবে, কারণ ভবিষ্যৎ তো তাদের হাতে, সমাজ তাদের হাতে।
1: হ্যাঁ, এক এক সময় আমরা মানে যখন আমরা যুবক ছিলাম, তখন কিন্তু এই বর্ষাকালীন আমরা বিভিন্ন ধরনের একটা সহযোগিতা করতাম, যে কৃষি কাজের জন্য, যে তাদের একটু ফসলটা পিছিয়ে গেছে, তাদেরকে সহযোগিতা করে ধানটা গেড়ে দিই বা হালটা মেরে দিই। হ্যাঁ, ইদানিং কিন্তু বসে থাকছে ছেলেগুলো, মোবাইল ফোন টিপতেছে, তারা কিন্তু কিছুতেই আগে যাচ্ছে না। এইটাই অভাব দেখতেছি ছেলে মেয়েদের কাছে। দুঃখ লাগে, দুঃখ লাগে। হ্যাঁ,
0: একদম।
1: তো এখনো চেষ্টা করে যাচ্ছি যে আপনারা মানে ছোট ছোট ছেলেমেয়েদেরকে বুঝাচ্ছি যে তোমরা আসো, তোমাদের হাতে এখন হালটা ধরতে হবে। তোমরা যখন আমাদের বয়সে হবে, তখন বুঝবে যে কিরকম বলেছে কথাগুলো, এই কথাগুলোকে খেয়াল রাখতে হবে।
0: কেউ অসুস্থ হলো, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বা তার সেবা শুশ্রূষা করা, তার একটা গুরু দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে,
1: নিতে হবে। হ্যাঁ,
0: তো যাই হোক, অবশ্যই আমরা চাইবো যে তাদের মানবিক মূল্যবোধ ফিরে আসুক।
1: হ্যাঁ, আসবে আসবে আসবে, নিশ্চয়ই আসবে, একদিন কালে আসবে
0: অবশ্যই। এবং এটাই
1: মাঝে মাঝে ওই আধুনিকতা ছোঁয়াচ্ছে, এরকম হয়ে গেছে।
0: একদম, যাই সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন। সত্যি আগামী প্রজন্মের কাছে এই মানবিক মূল্যবোধ সত্যি কি হারিয়ে যাচ্ছে? ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে চলে যাই এবারে গানের পর্বে।

লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে শুনলেন সুর ছায়াছবি থেকে এই গানটি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই মানির মর্ম আজও সমান প্রাসঙ্গিক। মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং সেবার মনোভাবই প্রকৃত মানবিকতার ভিত্তি। তাই শ্রোতাবন্ধুরা, আমাদের প্রত্যেককে নিজেদের পরিবার, কর্মক্ষেত্র, সমাজে এমন এক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে ভালোবাসা, সম্মান, সততা ও দায়িত্ববোধ শুধু কথায় নয়, প্রতিদিনের আচরণে প্রকাশ পায়। তবেই আগামী দিনে সুন্দর সমাজ গড়বে এবং গড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে জেলার চিঠি।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। দেশে এলনিনোর কারণে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র কৃষকদের সদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ 16 পৌঁছেছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে প্রধানমন্ত্রী বালোত্রায় 1.6 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রভৃতি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদীয়মান প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন শ্রীমোদী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ 2 দিনের সফরে মধ্যপ্রদেশ যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পরেই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথস্তরের আধিকারিক বিএলওদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারে 1,500-এর বেশি বিএলওদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ওমান সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব

চুক্তি সিইপি এর আওতায় বারাণসীতে তৈরি 40 মেট্রিক টন বিস্কুট ওমানে পাঠানো হয়েছে। চুক্তির আওতায় ওমানের বাজারে এই বিস্কুট নিঃশুল্ক প্রবেশ করতে পারবে। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, ওমান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলিতে 2026-27 অর্থবর্ষে 700 টন মেট্রিক টনেরও কাছাকাছি বিস্কুট রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল উত্তরপ্রদেশের দাদরিতে বিশ্বখ্যাত শিপিং সংস্থা এপি মোলার মার্স্কের জন্য দেশে নির্মিত প্রথম আমদানি রপ্তানি শিপিং কন্টেনারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে এপি মোলার মার্স্ক ভারতের ডিসিএম শ্রীরাম গ্রুপকে আরও 1000 সংখ্যক শিপিং কন্টেনার তৈরির জন্য নতুন করে বরাদ্দ দিয়েছে। অনুষ্ঠানে শ্রী সোনোয়াল বলেন, এই সাফল্য প্রমাণ করে কিভাবে সরকারের নীতিগত উদ্যোগ, শিল্প সংক্রান্ত অংশীদারিত্ব এবং সময়োপযোগী পরিকল্পনা রূপায়ণ, উৎপাদন কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জেইশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। গুজরাটের বনাসকান্থা, মেহসানা, নভসারি ও পাটন এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ এই 8 জনকে গ্রেপ্তার করে। 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমারের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে একাধিক নথি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ব্যাট, বিএমএস, ইপক আই, আইওএন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে 7ম জাতীয় জল পুরস্কারের সূচনা করেছে। অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল অথবা জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 জুলাই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। স্পেন ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়ার খবর মিলেছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়া অঞ্চলে দাবানলে প্রায় 2300 হেক্টর জমি পুড়ে গেছে। জিরোনা প্রদেশের কয়েকটি এলাকার প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সাম্প্রতিককালের এই দাবদাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আরও অন্তত 3,700 জন প্রাণ হারিয়েছেন। স্পেনে পৃথকভাবে 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য আজ তেহরানে সম্পন্ন হবে। দেশের 6 দিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি চলেছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে কর্তৃপক্ষ মনে করছে। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে তিনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলার সম্ভাব্য 2টি চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কঙ্গোর ইনস্টিটিউট ন্যাশনালে দ্য রিসার্চে বায়োমেডিক্যালে, বেলজিয়ামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই পরীক্ষা প্রণালী শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আজ 250তম স্বাধীনতা দিবস পালন করছে। 1776 সালের 4ঠা জুলাই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে 13টি আমেরিকান কলোনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে গঠিত হয় নতুন মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 11 জনকে মার্জনা করার কথা ঘোষণা করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার ঊর্ধ্বশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। অন্য ম্যাচে গতরাতে মিশর অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16 ওঠে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে। কলম্বিয়ার হয়ে 14 মিনিটে গোল করেন জন আরিয়াস। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। এই পর্বের প্রথম ম্যাচে কানাডা মরক্কোর মুখোমুখি হবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে 7:00। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। টি-20 সিরিজের পর দুই দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মহম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ ষোলোয় উঠেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি শুরু হতেই হাসি ফুটেছে শস্যগোলার চাষিদের মুখে। সামনেই আমনের মরশুম। পূর্ব বর্ধমান জেলায় প্রায় 3,80,000 হেক্টর জমিতে আমনের চাষ হয়ে থাকে। বৃষ্টি না হওয়ায় আমনের বীজতলা তৈরি নিয়ে চিন্তায় পড়েছিলেন কৃষকরা। তবে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি আমন চাষকে কিছুটা এগিয়ে দিয়েছে। কৃষকরা এখন জোর কদমে বীজতলা তৈরির কাজে নেমে পড়েছেন। পালা বদলের পর রাজ্যে এসেছে ডাবল ইঞ্জিন সরকার। চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা, বিনা ভাড়ায় সরকারি বাসে মহিলাদের যাতায়াতের সুবিধা, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ ইত্যাদি কর্মসূচি। পাশাপাশি কালনা এবং নদিয়ার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,200 কোটি টাকা। বিপুল উৎসাহের সঙ্গে জেলায় পালিত হয়েছে দ্বাদশ বিশ্ব যোগ দিবস। শহর থেকে গ্রাম সর্বত্রই ছিল সাজো সাজো রব। প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় যোগ ফর রান, ধ্যান এবং যোগাভ্যাস নানা কর্মসূচির। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ক্লাব, যোগ প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই দিন সকাল থেকেই যোগ শিবিরের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ম্যান্ডেলা পার্কের সামনে যোগচর্চায় উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। জেলার মন্দিরনগরী কালনায় 108 শিবমন্দির সংলগ্ন রাজবাড়ি চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আয়োজন করা হয় যোগ শিবিরের। স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ সেখানে যোগচর্চায় অংশ নেন। 1 জুলাই পশ্চিমবঙ্গের রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। কাল্লা মহকুমা হাসপাতালে 40 শয্যার একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন এলাকার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানেও সাড়ম্বরে উদযাপিত হল পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যে নতুন সরকার গঠন করার পর এই প্রথম সরকারিভাবে দিনটি পালিত হল। জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান টাউন হলে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতারাম এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জেলার সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দিনটি পালন করা হয়েছে। তুলে ধরা হয় দিনটির তাৎপর্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুটু। বর্ধমানের রাজগঞ্জে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের রাষ্ট্রীয় লেখক মঞ্চের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0: একটি প্রাসঙ্গিকতার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রীয় লেখক মঞ্চের বর্ধমান জেলা শাখার সভাপতি প্রবীর চট্টোপাধ্যায় প্রমুখ। সাঁওতাল বিদ্রোহে শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে জেলাতে যথোচিত মর্যাদায় পালিত হল 172তম হুল দিবস। প্রশাসনের উদ্যোগে কালনা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ফুটবল মাঠে হুল দিবস উপলক্ষে আয়োজন করা হয় আদিবাসী নাচ, গান, আঁকা এবং প্রবন্ধ প্রতিযোগিতার। অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি 46 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। 91 জন আদিবাসী মোড়লকে সম্মান জানানো হয়। আয়োজন করা হয়েছিল তীরন্দাজি প্রতিযোগিতার। আদিবাসীদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা সম্পর্কে মানুষকে জানাতে শিবির এবং স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী স্টল করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সহ অন্যরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগ এবং বিভিন্ন বিভাগের আদিবাসী পড়ুয়াদের উদ্যোগেও দিনটি উদযাপন করা হয়েছে। হুল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। উপস্থিত ছিলেন সাঁওতালি বিভাগের প্রধান যোগেন্দ্র মুর্মু, সাহিত্যিক বাদল হেমরম প্রমুখ। জেলা চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে মাননীয় ইস্যু অনুষ্ঠানটি। মাননীয় ইস্যু অনুষ্ঠানে আজ রয়েছেন পার্থপ্রতিম বসু এবং প্রদীপ কুমার।
3: আকাশবাণী শিলিগুড়ি মাননীয় ইস্যু এ অনুষ্ঠানে আকাশবাণীর প্রচেষ্টা বিশিষ্ট জনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে।
4: মাননীয় ইস্যু অনুষ্ঠানে আজ সমাজ চেতনায় আমার জীবন নিয়ে স্মৃতিচারণ করছেন পার্থপ্রতিম বসু। আলাপচারী দেবশ্রী সাহা।
5: নমস্কার। মাননীয় ইস্যু অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার পার্থপ্রতিম বসু, যিনি পেশায় একজন চিকিৎসক, পাশাপাশি নানারকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন। বাকি কথা তার মুখ থেকেই শুনে নেব আলাপচারিতার মাধ্যমে। প্রথমেই পার্থপ্রতিমবাবু, আপনাকে মাননীয় ইস্যু অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত, নমস্কার।
6: নমস্কার।
5: এবারে ফিরে যাই একদম আপনার ছোটবেলার দিনগুলিতে। প্রথমেই বলুন, আপনার জন্ম কোথায়, কত সালে?
6: আসলে আমার বাবা ছিলেন ভারতীয় রেলের কর্মী। বাবা যখন বানারহাটে আসে, বানারহাট হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকা, চাবাগিচা অধ্যুষিত এলাকা বানারহাট, সেখানেই এক রেল কোয়ার্টারে আমার জন্ম আর কি। আমাদের পরিবারটা ছিল যৌথ পরিবার, যৌথ পরিবারের মধ্যে ছিলাম আমরা।
5: ঠিক, আপনার জন্ম ঠিক কত সালে?
6: 1963 সালে আমার জন্ম।
5: আচ্ছা, তখন আপনার পরিবারে কে কে ছিলেন? বললেন আপনি যৌথ পরিবারের একজন সদস্য।
6: আসলে আমাদের পরিবারটা তো রাতের অন্ধকারে দেশভাগের দগদগে ক্ষত নিয়ে যারা সাত পুরুষের ভিটে মাটি ছেড়েছিল, তেমনই একটা পরিবার ছিল আমাদের পরিবার। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের পরিবার ওই বানাহাটে, যেহেতু বাবা রেলে কাজ করা সূত্রে এসেছিলেন আর কি, সেখানে তারা রেল কোয়ার্টারে আস্তানাগারে। বাবা ছিলেন, কাকু ছিলেন, জেঠিমা ছিলেন, কাকাতো ভাই বোন ছিলেন, আর সংসারের মূল যে কর্ণধার আমার সেই অশীতিপর ঠাকুমা, তিনি ছিলেন আমাদের পরিবারের মাথা। তারই কোলে পিঠে আমরা ভাই বোন দিদি সব একসাথে ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে বড় হতে থাকি।
5: আপনার প্রাথমিক শিক্ষা কি বানার?

0: রেই
1: বানাহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি পরবর্তীকালে। প্রথমে আমাদের একটা ছোট প্রাইমারি স্কুল ছিল, সেখানে সেটাকে মাখনবাবুর স্কুল বলতেন, কারণ কি তার যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি ছিলেন মাখনলাল ব্যানার্জি, আমরা একটু দুষ্টুমি করে বলতাম বাটার রেড, তখন শব্দ শব্দ ইংরাজি শিখেছি।
0: তাহলে সেই মাখনলাল স্যারের স্কুল ছেড়ে আপনি উচ্চ শিক্ষায় কোথায় গেলেন?
1: ওখান থেকে আমরা চতুর্থ শ্রেণী পাশ করার পরে তখন বৃত্তি পরীক্ষা বলতো, তারপরে আমরা চলে আসি বানহাট উচ্চ বিদ্যালয়ে, আমরা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ওখানেই পড়াশোনা করি আর কি।
0: বেশ, আপনার ছাত্র জীবনের কোনো অভিজ্ঞতার কথা?
1: ছাত্র জীবনে তো অনেক রকম অভিজ্ঞতা আমার রয়েছে আর কি। তো মাস্টারমশাই আমাদের যিনি ছিলেন আর কি মাখনলাল ব্যানার্জি, সেই মাখন স্যার ডেকে আসতো আর কি, এসে বলতো ভাই বস এদিকে আয়। তো আমরা গেলাম, বলে অঙ্ক করার পর তিনি জিজ্ঞাসা করতেন, হ্যাঁ বুঝছস? আমি বুঝছি। তাহলে কী বুঝছস বুঝা? তো দেখেছিস খুব ঝামেলা, বুঝছস বললে আর কি, হ্যাঁ বললে মাস্টারমশাই আবার সেটাকে। এরপরে যখন একদিন আমি ঠিক করলাম যে ঠিক আছে, যখন বলো যে কী বুঝছস, আমি বললো বুঝি নাই। মাস্টারমশাই বললেন কী বোঝোস নাই বুঝা।
0: খুব সুন্দর মজার একটি অভিজ্ঞতা। তো উচ্চ শিক্ষা লাভের পর পরবর্তীতে আপনি কি করলেন?
1: পরবর্তীকালে আমি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করলাম জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ থেকে। তারপরে আমি চলে যাই কলকাতায় কর্মসূত্রে, সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানি, তখন সল্ট লেকে আর কি কাজ চলছে, পাইল বসানো হচ্ছে, পাইলস মানে হচ্ছে বড় বড় লোহার থাম্বা মাটির নিচে বসিয়ে তার উপরে বিল্ডিং হতো, কারণ মাল্টি স্টোরি বিল্ডিং হওয়ার মতন সেখানকার মাটিটা উপযুক্ত হয়নি, সেগুলো দেখাশোনা করার দায়িত্ব সাইট ইঞ্জিনিয়ারের কাজ করি।
0: আচ্ছা,
1: পরবর্তীকালে আমি দেখলাম ওখানে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে ধরুন ঠিকাদারদের সাথে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট, শ্রমিকদের সঠিক পরিমাণে যেগুলো প্রোটেকশান ডিভাইস দেওয়া দরকার, হেলমেট বা অন্য অন্য জিনিসগুলো হাই অ্যাল্টিটিউডে কাজ করার জন্য, সেগুলো ছিল না। তারপরে বিভিন্ন রকম সিমেন্ট বালি নিয়ে অন্য রকম হয়, তা আমি দেখলাম প্রযুক্তির থেকে ওই বিষয়গুলোটাই খুব বেশি প্রাধান্য পাচ্ছে এই সব ক্ষেত্রে, তো আমার ওই ভালো লাগলো না।
0: মানে প্রথম কাজে আপনার তিক্ত অভিজ্ঞতা?
1: তিক্ত অভিজ্ঞতা, এবং আমার নিজের মনে হলো যে আমি যে রং তুলি আমার কাছে আছে এই ক্যানভাসটা তার উপযুক্ত নয়।
0: তারপরে আপনি কি সিদ্ধান্ত নিলেন?
1: যখন আমি আর দুই একটা কোম্পানিতে যোগাযোগ করলাম, তো সবাই দেখলাম যে জুনিয়র ইঞ্জিনিয়ারদের ওইভাবেই কাজ করায় আর কি। তারপরে সে সময় যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, মানে যেখানে গবেষণা করে আমাদের সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেখানে ভারত সরকারের আর্থিক অনুকূল্যে এবং সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় সায়েন্স জার্নালিজমের কোর্স শুরু হয়েছে। তো আমার তখন মনে হলো তাহলে এইদিকে একটু যাই, তো গেলাম ভর্তি হলাম। যেহেতু ওর আর্থিক আনুকূল্য ছিল, পয়সা করি খুব বেশি লাগতো না সে সময়, সেখানে আমি তখন সায়েন্স জার্নালিজমের কোর্সটা করলাম। তারপরে আমি আকাশবাণীতে বেশ কিছুদিন বিভিন্ন অনুষ্ঠান করতাম, যুব অনুষ্ঠান কলকাতা আকাশবাণী, তাছাড়া ছোট ছোট অনেক কিছু লিখতাম বিভিন্ন পত্রপত্রিকায়।
0: আচ্ছা পার্থপ্রতিম বাবু, তো আপনি চিকিৎসা শাস্ত্রের প্রতি কবে অনুরাগী হলেন বা সে বিষয় নিয়ে আপনার কাজকর্ম কবে শুরু করলেন?
1: আসলে আমি তো বিজ্ঞান সাংবাদিকতা নিয়ে জোর কদমে লড়াই শুরু করে দিলাম আর কি। তখন আনন্দবাজার বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হতো, আকাশবাণীতেও অনুষ্ঠানে প্রোগ্রাম করতাম। তারপরে আমি আমার পারিবারিক এবং বিভিন্ন কারণে ডুয়ার্সে শিফট করি, মানে আমার মাতৃভূমিতে।
0: বেশ,
1: সেই সময় আমার কাকাবাবু এখানে খুব প্রতিষ্ঠিত ডাক্তার ছিলেন, অনিল কুমার বোস বলে, তার সান্নিধ্যে আছি, এবং এই অঞ্চলে থেকে সাংবাদিকতা করে সংসার চালানোটা একটু মুশকিল, মানে আয় রোজগারটা। তখন আমি কাকার সাথে হোমিওপ্যাথিক পড়াশোনা করা শুরু করি।
0: মানে আপনি কাকার অনুপ্রেরণাতেই আবার এই বিষয়ে ঝুঁকলেন
1: আর কি। ঢুকলাম মানে অনুপ্রেরণা বললে বিষয়টা একটু অন্যরকম মানে দাঁড়ায়,
0: তখন প্রয়োজন হয়ে গেল,
1: প্রয়োজন হয়ে গেল, প্রয়োজনে দাঁড়ালাম। আর একটা ব্যাপার হচ্ছে আমার পরিকাঠামোগুলো ছিল আর কি, কাকাবাবুর পশু মানে অনেক রুগী টুগী ছিল, তখন আমি এদিকে সুইচ ওভার করি আর কি।
0: বেশ, তাহলে আপনি একটু আগে যেটা বললেন আপনি প্রচুর লেখালেখি করছিলেন পত্রপত্রিকায়, তো কি বিষয়ক আপনার লেখা বা আপনার ভাবনা কি ছিল?
1: যেহেতু আমি বিজ্ঞান সাংবাদিকতা, ওটার নাম ছিল সায়েন্স জার্নালিজম অ্যান্ড মিডিয়া প্র্যাকটিস, তো যেহেতু বিজ্ঞান বিষয়কে আমি লেখা শুরু করলাম। আর আমি আরেকটা কথা একটু প্রসঙ্গত বলে নিই, আমি যখন টুয়েলভের ছাত্র তখন 1981 সালে ব্যাঙ্গালোরে একটা, আমি প্রথমে পূর্ব ভারত বিজ্ঞান শিবিরে অংশগ্রহণ করি, ওটা সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের মাঠে হতো আর কি কলকাতায়, ওটা বিআইটিএম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ওরা ব্যাপারটা অর্গানাইজ করতো, সেখানে পুরস্কৃত হই। পরবর্তীকালে আমি ব্যাঙ্গালোরে যাই আর কি, ওরাই ওদের তরফ থেকে সর্বভারতীয় ক্ষেত্রে, সে সময় রাষ্ট্রপতি ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি, এবং দিল্লিতে তখন শীলা দীক্ষিত এরা ছিলেন, ওনারা এসেছিলেন আমাদের ওই এক্সিবিশনটা দেখতে আর কি। তো আমার সাথে রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডির বেশ কিছুক্ষণ কথা হলো আর কি, ওটা খুব ভালো লাগে। তারা আমাকে খুব প্রশংসিত করেন এবং সেই
0: উৎসাহিত করেন
1: এবং আমাকে

0: ওরা ওই সেই সংক্রান্ত কিছু পদকও দেন আর কি।
1: বেশ, তাহলে এই ঘটনাটি কিন্তু আপনার জীবনের বেশ একটি উল্লেখযোগ্য ঘটনা।
0: আসলে এখানে যখন আমি চলে আসি আমাদের ডুয়ার্সে উত্তরবঙ্গে, তখন আমি উত্তরবঙ্গ সংবাদে যে হেল্প পেজে নিয়মিত লিখতাম, এবং যেটা আমার কাছে ভালো লেখা মানে বই আর কি, একটা বই 2001 সালের বইমেলা আমি একটা বই লিখি, সেটা হচ্ছে হৃদয়ের কথা বলে। ওটা কবিতার বই নয়, নামটা শুনলে মনে হবে কবিতার বই। ওটা ছিল হৃদরোগ তার মোকাবিলার জন্য আর কি।
1: ওই বইটাই আপনার প্রথম প্রকাশিত বই?
0: এবং ওই বইয়ের যিনি প্রোফেস লিখেছিলেন আমাদের সাহিত্যিক নারায়ণ সান্যাল আর কি, নারায়ণদা খুব মানে আমার কলকাতায় যখন থাকতাম ওনার সাথে যোগাযোগ ছিল, খুব রসালোভাবে তিনি যে শুধু মুখবন্ধ লিখেছেন তাই নয়, তিনি একটা সুন্দর করে ছবি এঁকেছেন, যেই ছবিতে তারও তারই ছবি আছে আর কি, আত্মপ্রতিকৃতি দিয়ে একটা মজা করে লিখেছিলেন আর কি। এবং আরেকটা বিষয় লিখেছিলেন ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায়, ওনাকে অভিনেতা হিসাবেই চেনে, সত্যজিৎ রায়ের বহু বইতে তিনি অভিনয় করেছেন আর কি, তারও খুব কাছের সান্নিধ্য পেয়েছি। আরেকটা খুব মনে আছে, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা, চিপকো মুভমেন্টের যিনি প্রাণপুরুষ, তাকে ওই শান্তিনিকেতন থেকে দেশিকোত্তম দেওয়া হয় আর কি। সেই সময় তিনি এসেছিলেন কলকাতায়, তখন বর্তমান পত্রিকা থেকে তাকে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করা হয় আর কি। তো সেই দায়িত্বটা তখন বরুণ সেনগুপ্ত ছিলেন, তিনি আমাকে দিয়েছিলেন আর কি, এবং সেটা বর্তমান পত্রিকাতে বেশ ভালো করে ছাপা হয়, হৃদয় দিয়ে রুখতে হবে পরিবেশ দূষণ, এরকম একটা ক্যাপশনে ছাপা হয়েছিল।
1: বাহ, তাহলে আপনার বহু গুণীজনের সান্নিধ্য আপনি পেয়েছেন এবং সে সমস্ত স্মৃতি আজও আপনার হৃদয়ে একদম উজ্জ্বল হয়ে আছে। তো আপনি চিকিৎসার পাশাপাশি বর্তমানে আর কী কী কাজকর্ম করে চলেছেন?
0: 1990 আমি ডুয়ার্সে মোটামুটি ফিরে আসি, তখন আমি দেখলাম যে এই অঞ্চলের মানুষ তো বিভিন্নভাবে কুসংস্কারগ্রস্ত আর কি, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তারা শিক্ষা বিজ্ঞান চেতনা এইসব বিষয়ে পিছিয়ে রয়েছে। আমি তখন এদের মধ্যে একটা অডিও ভিজুয়াল শো শুরু করলাম, শুধু বগর বগর করলে তো মানুষ সবসময় শোনে না, তখন ম্যাজিক লন্ঠনের মতন প্রজেক্টার ছিল, স্লাইড প্রজেক্টার, তো স্লাইড প্রজেক্টার দিয়ে তাদেরকে দেখাতাম এই যে গ্রহ, এই যে শনি গ্রহ, এই যে মঙ্গল গ্রহ, এই দূর আকাশের গ্রহ নক্ষত্রকে আমি তাদের চোখের সামনে টেনে আনতাম আর কি।
1: আচ্ছা।
0: এবং ওদেরকে বলতাম আমাদের সৃষ্টি এইভাবেই চলে, এবং এরা আমাদের ভাগ্যটা নিয়ন্ত্রণ করে না, মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হয় তার আর্থ সামাজিক অবস্থান ও তার কর্মের দ্বারা। এই কথাটা আমি আদিবাসী মানুষদের বোঝানো শুরু করলাম। পরবর্তীকালে বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে, কখনো ম্যালেরিয়া, কখনো ডেঙ্গু, কখনো এনকেফ্যালাইটিস, এগুলো তো ফি বছর আমাদের ডুয়ার্স এলাকায় ফিরে ফিরে আসে। এবছর চিকনগুনিয়া, তো ও বছর দেখা যাচ্ছে ম্যালেরিয়া। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড অফ দিস প্রবলেমস, এগুলো আমি যেহেতু কিছুটা
1: বিজ্ঞানের,
0: বিজ্ঞান শুধু না, তার সাথে আমি উমানকার ভাষা ভি জানলাম,
1: ওই অঞ্চলের যে ভাষা
0: ভাষা আর কি,
1: তাতে তাদের কাছে পৌঁছানোটা আপনার কাছে সহজ হতো?
0: সহজ হতো, আমি ওই ভাষাতেই বলতাম।
1: মানে এই কাজটা আপনি শুরু করলেন কবে থেকে?
0: 1990-92 থেকে শুরু করে, 4 দশক ছুঁই ছুঁই এখনো করে যাচ্ছি।
1: এখন আপনি কি কাজ করছেন?
0: এখন আমি করেছি, তারপরে ধরুন এগুলো তো ছিলই, তারপরে আমি আরো কিছু কাজ করেছি, যেরকম ছাদ্রী ভাষায় গান লিখেছি আর কি,
1: সেটাও কি
0: সচেতনতামূলক গান। তারপরে বাংলা ভাষায় চা বাগিচার মানুষের দুঃখ বেদনা সেগুলো নিয়ে লিখেছি আর কি। যেরকম ধরুন এখন যেটা সমস্যা আমাদের, এই যে চা শিল্প, যেটা মূল শিল্প আমাদের ডুয়ার্স এলাকার, সেটা ইংরেজ আমলে করা, স্বাধীনতার পরবর্তীকালে এখানে কোনো পুঁজির বিনিয়োগ হয়নি আর কি, যা কিছু দেখা যাচ্ছে সেখানে। এই কারণে কি হয়েছে, এখানে কর্মসংস্থানের খুব অভাব, প্রতিটা বাড়ি থেকে যুবক যুবতীরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে রুটি রুচির খোঁজে। আমার একটা গানের এরকম বিষয়বস্তু আছে, সে তো মন হারিয়েছে সে বৈশাখে সবুজের গালি চায় পথের বাঁকে, শেষ হচ্ছে যেভাবে বুদনির কোন দ্বারা ধয়ে গেলা গান, প্রিয়জন দক্ষিণে রুটির খোঁজে তার কথা বিরহিণী শালিক বোঝে, বৃষ্টি ধারায় তার কান্না হারায় একটি কুড়ি ওই দুইটি পাতায়, বৃষ্টি ধারায় তার কান্না হারায় একটি কুড়ি ওই দুইটি পাতায়, কার দায় কে বা সেই অশ্রু মাপে ধুমায়িত নাগরিক চায়ের কাপে। আসলে কি হয়েছে, এই কোভিড উত্তর যুগে দেখা যাচ্ছে যে বাচ্চারা বিভিন্নভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে আর কি। এখন আমরা যেটা করছি আর কি, এটা অডিও ভিজুয়াল শোর মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে মানুষ হওয়ার সহজ পাঠ।
1: আচ্ছা।
0: কীভাবে আমরা যখন বলি না, আমরা বলি সন্তান সন্ততিদের বলি, শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বলেন যে বাবা তুমি বড় হয়ে মানুষ হও, কিন্তু এই বিষয়টা আমরা ঠিক সবার কাছে স্বচ্ছ না। এমনি বলি হয়তো মান অ্যান্ড হুশ থাকলেই মানুষ হবে, কিন্তু এটা এটা তো ঠিক

0: বিজ্ঞানসম্মত হলো না, কোন কোন প্যারামিটার মেনটেন করলে এবং কী কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার্স বা এলিমেন্ট দিয়ে একজন পূর্ণ মানুষ হতে পারে, সেই বিষয়টা আমরা এখন অডিও ভিশুয়াল শোর মাধ্যমে বিভিন্ন জায়গায় জায়গায় দেখাচ্ছি। কিছুদিন আগে ধূপগুড়িতে সুকান্ত মহাবিদ্যালয়ে ওদেরও দেখালাম ছাত্রছাত্রীদের। তো এই সহজ পাঠটা আমরা আশা রাখি আজ না হোক কাল, কাল না হোক পরশু
1: সফল আপনি হবেন।
0: আমরা সফল হব না, আমাদের দেশে যারা নতুন প্রজন্ম তারা একটা ভালো নাগরিক হবে। আজকে যেমন বিভিন্ন রকমের কুৎসা, পারস্পরিক কাদা ছোড়াছড়ি, হিংসার এই যে বাতাবরণ আছে, এগুলো কেটে আগামী দিনে একটা নতুন সূর্য আমাদের উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের আকাশে
1: জ্বল জ্বল করবে,
0: এবং যে সূর্যে বা যে প্রভাতে নতুন প্রজন্মের জন্য সতেজ নিঃশ্বাসের আশ্বাস থাকবে।
1: বাহ, খুব সুন্দর আপনার ভাবনা এবং মূল্যবান একটি কথা আপনি তুলে ধরলেন। খুব সুন্দর লাগলো আপনার দীর্ঘ জীবনের কথা শুনে। আপনি এভাবেই আপনার কুসংস্কার মুক্ত সমাজ করার যে কাজগুলি করে চলেছেন সেটা করে যান। আপনার জীবন সুন্দর থাকুক, সুস্থ থাকুন। আপনি মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: মাননীয় অনুষ্ঠানে এতক্ষণ সমাজ চেতনায় আমার জীবন নিয়ে স্মৃতিচারণ করলেন পার্থ প্রতিম বসু। আলাপচারিতায় ছিলেন দেবশ্রী সাহা।
3: মাননীয় শিশু অনুষ্ঠানে আমার শিক্ষক জীবন এই নিয়ে স্মৃতিচারণ করছেন প্রদীপ কুমার দাস, আলাপচারী দেবশ্রী সাহা।
1: নমস্কার। মাননীয় শিশু অনুষ্ঠানে প্রদীপবাবু আপনাকে স্বাগত, নমস্কার।
4: নমস্কার
1: প্রদীপবাবু। একেবারে চলে যাই আপনার ছোটবেলার দিনগুলিতে। আপনার জন্ম কোথায়, কত সালে?
4: আমার জন্ম হচ্ছে 27 অক্টোবর 1945 বাংলাদেশে পাবনা ডিস্ট্রিক্টে সিরাজগঞ্জ সাব ডিভিশনে ধনুটু নামে একটি জায়গা, সেইখানে আমার জন্ম হয়।
1: তো তখন আপনার পরিবারে কে কে ছিলেন?
4: তখন পরিবারে মা, বাবা, দুই কাকা।
1: আচ্ছা, আপনাদের যৌথ পরিবার?
4: যৌথ পরিবার।
1: আপনার প্রাথমিক শিক্ষা সেখানেই?
4: প্রাথমিক শিক্ষা পশ্চিমবঙ্গে এসে ওই স্বাধীনতার পরে যখন আমরা বাংলাদেশ থেকে এই পারে চলে আসি, তখন আমরা গভর্নমেন্টের কাছ থেকে জমি পাই, সেই জমি গভর্নমেন্ট কলোনি হিসাবেই প্রতিষ্ঠিত, সেখানে বাড়িঘর করে আমরা বসতি স্থাপন করি। এবং সেখানে সেই গ্রামে যে স্কুলটা ছিল সেটা মাইকেল মধুসূদন বিদ্যাপীঠ, সেখানেই আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়।
1: সেই গ্রামটা কোথায়, কোন জেলা?
4: ডাবগ্রাম কলোনি, এখন আর গ্রাম নেই।
1: আচ্ছা,
4: এখন প্রায় শহরেই পড়ে গেছে।
1: সেই শিলিগুড়িতেই আপনার প্রাথমিক শিক্ষা শুরু?
4: শিলিগুড়িতেই প্রাথমিক শিক্ষা শুরু।
1: আচ্ছা, বেশ। যখন প্রাথমিক শিক্ষায় পড়াশোনা করছেন সেই সময়টায় আর কি, নিশ্চয়ই আপনার অনেক ভালো লাগা মন্দ লাগার স্মৃতি তো থাকেই, এই মুহূর্তে কোন স্মৃতি বা কোন ঘটনাটার কথা মনে পড়ছে?
4: ভীষণভাবে মনে পড়ছে প্রাথমিক স্কুলে সেই প্রধান শিক্ষক মহাশয়ের কথা, মণীন্দ্রবাবু। তার ভালোবাসা এত পেয়েছি যে তিনি আমাকে কোলে করে নিয়ে বিভিন্ন যাত্রা দেখিয়েছেন, থিয়েটার দেখিয়েছেন, বিভিন্ন খেলাধুলার মাঠে নিয়ে গিয়েছেন। তার কাছ থেকে জীবনে একটা অদ্ভুত প্রেরণা পেয়েছিলাম যে জীবনে বাঁচতে গেলে সমস্ত দিকটাই বোধহয় চোখ খুলে দেখতে হয়, এটা তার কাছ থেকে শিক্ষা। এবং পড়াশোনার বিষয়ে উনি এত যত্ন নিতেন, যদি সব দিন পড়া পারতাম, একদিন না পারলেই তার কাছে যে বকুনিটা খেতাম সেটা মনের ভিতরে লাগতো ঠিকই, কিন্তু ভাবতাম যে আমাকে ভালো হওয়ার জন্যই এই বকুনিগুলো দিচ্ছেন। সেই থেকে একটা ভীষণ প্রেরণা পেয়েছিলাম, পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ তৈরি হয়েছিল।
1: আচ্ছা, তো আপনার উচ্চ শিক্ষা কোথায়?
4: তারপরে যেটা সেটা হচ্ছে জুনিয়র হাই স্কুল, বর্তমানে যেটা নেতাজি বয়েজ হাই স্কুল, সেইখানে 5 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করি। এবং ওই স্কুলটা যেহেতু জুনিয়র হাই স্কুল ছিল, পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি তরাই স্কুলে উচ্চশিক্ষার জন্য চলে যাই, এবং সেখানে বিজ্ঞান বিভাগ নিয়ে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করেছি। সেখানেও একটা সুখস্মৃতি আছে, সেখানে যিনি হেডমাস্টার মশাই ছিলেন তিনি আমার বাবার বিশেষ পরিচিত ছিলেন। শুধু এই পরিচিত সুবাদেই নয়, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা নিজের আধিপত্য বিস্তার করা, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটু ভালো থাকার জন্য অন্যান্য শিক্ষকদের এত সহযোগিতা পেয়েছি যে দারিদ্রতার জন্য বই কিনতে পারি নাই, কিন্তু শিক্ষকরা তারা স্পেসিমেন কপি আমাকে দিতেন এবং পড়াশোনার ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেন। প্রাইভেট টিউশন তো তখন তেমন ছিল না।
1: বা, শিক্ষকদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছেন, তাদের শাসনে এবং আদরে আপনি বড় হয়ে উঠছেন।
4: বড় হয়ে উঠেছি।
1: তারপর আপনার কলেজ জীবন?
4: কলেজ জীবনটা আর দারিদ্রতার জন্য করা হয়নি।
1: আচ্ছা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনি পড়াশুনো করলেন, তারপরে কি সংসারের কারণে

0: স্বাভাবিকভাবেই আপনাকে কাজের সন্ধান করতে হচ্ছিল,
1: কাজের সন্ধান করতে
0: সেটা
1: হয়েছে।
0: কিভাবে কর্মজীবনে আপনি প্রবেশ করলেন?
1: প্রথমত গৃহশিক্ষক হিসাবে সংসার চালানোর জন্য যেটুকু দায়িত্ব পালন করতে হয়, গৃহশিক্ষকতা করেছি দীর্ঘদিন। পাড়ার পরিবেশটা এমন ছিল যে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তো সেই কারণে আমি একটা কোচিং ক্লাস, ফ্রি কোচিং চালু করি। সেইখানে আস্তে আস্তে ছাত্র বাড়তে বাড়তে ছাত্র যখন প্রায় 80 জনের মতন হয়ে যায়, তখন মাথায় আমার চিন্তা হলো যে এই কোচিং ক্লাসটাকে যদি স্কুলে কনভার্ট করতে পারি তাহলে অনেক সুবিধা হয়। আমি যে স্কুলে পড়েছিলাম, মাইকেল স্কুল, সেটা ডে শিফটে ছিল আর মর্নিং শিফটটা ফাঁকা ছিল। তো তখন ওই স্কুলের যে যিনি সেক্রেটারি ছিলেন, তার সঙ্গে কথাবার্তা বলার পরে ওনার কাছ থেকে আমরা স্কুলের পারমিশনটা নিই যাতে ব্যবহার করতে পারি। সেখানেই 1970 সনে স্কুলটাকে স্থাপন করি। এরপরে 71-এর মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গ সরকার তখন একটা শিক্ষা প্রসারের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করছিলেন যে যে সমস্ত স্কুলগুলিতে ইনফ্রাস্ট্রাকচার আছে, অর্থাৎ ছাত্রদের ভর্তি করানো যায় এইরকম একটা ব্যবস্থা আছে, সেই জায়গাতে যদি সকালের দিকে নতুন করে স্কুল করা যায় তাহলে ছাত্রভর্তির সমস্যাটা অনেক মিটে যায়। তখন সরকারে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় আর শিক্ষামন্ত্রী ছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। ওনাদের একটা সার্কুলার আমরা তখন পাই, পাওয়ার পরে সেখানে অ্যাপ্লাই করি। তারপরে লড়াই করতে করতে করতে করতে আমরা স্কুলটার অনুমোদন পাই 1972 সনে। আমাদের অক্টোবরে দিলেন, কিন্তু অ্যাপ্লিকেশনটা দিলেন 1372 থেকে, 1372 থেকে 8 মাসের একটা এরিয়ার দিলেন 1412 টাকা। এই 1412 টাকা দিয়ে আমাদের স্কুলটা অনুমোদন দিলেন।
0: সেই সম্পর্কে কোনো অভিজ্ঞতা, সেই যে স্কুল গড়ে তুললেন সেখানকার?
1: সেখানে একই সময়ে সকালে স্কুল এবং দুপুরে স্কুল, স্বাভাবিকভাবে দুটো স্কুলের মধ্যে বিবাদ যে ছিল না তা নয়, জায়গা নিয়ে, স্কুল পরিষ্কার নিয়ে। তখন তো স্কুলের চারিদিকে কোনো বেড়াটারা কিচ্ছু ছিল না, উপরে শুধু টিনের ছাদটাই ছিল আর চারিদিকে একদম উন্মুক্ত, তাই পরিবেশের মধ্যে পড়াশোনা করতে হতো। স্কুলটা নিয়ে অনেক লড়াই করতে হয়েছে, নিজে কাঠ কিনে, পিচের ড্রাম কিনে স্কুলে বেড়া দেওয়া, কাঁচা জায়গাতে কাঠ কিনে গ্যালারি তৈরি করে বাচ্চাদের বসার ব্যবস্থা করা। পরবর্তীকালে একটা স্বপ্ন দেখলাম যে না, বাচ্চাদের এই পাকায় ঠান্ডার মধ্যে কষ্ট হয়, এদেরকে একটা বসার জায়গা অন্তত পক্ষে দিতে হবে, বেঞ্চ টেঞ্চ করতে হবে। তো প্রথম দিকে চেয়ার টেবিল ইত্যাদি করা হলো, 40 জোড়া বেঞ্চ তৈরি করলাম বাচ্চাদের, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে 10টা করে বেঞ্চ তৈরি করে বাচ্চাদেরকে বসিয়ে তারপরে আমি ওই জায়গা থেকে রিটায়ার করেছি। শেষ মুখে হাসিটা বাচ্চাদের ফোটাতে পেরেছি, এটাই হচ্ছে আমার বড় সার্থকতা।
0: বাহ, আপনি অবসর কবে নিয়েছেন?
1: অবসর নিয়েছি 2005-এ।
0: তো অবসর গ্রহণের পর আপনার জীবনটা কিভাবে কাটাচ্ছেন?
1: আমার শিক্ষকতায় অবসর কিন্তু হয়নি এই কারণেই যে আমি 2005-এ যখন অবসর নিই, তার আগেই আমাদের পাড়ার একজন সুরিদারকে, তিনি একটি বেসরকারি স্কুল করবেন বলে ঠিক করলেন এবং সেই স্কুলের দায়িত্বটা পুরোপুরি আমাকে নিতে বললেন, এবং বিমল স্মৃতি বিদ্যামন্দির নামে একটা স্কুল স্থাপিত হয়। আমি 2006 সালে 5ই ডিসেম্বর সেই স্কুলের দায়িত্ব নিই এবং 2007 সাল থেকে আবার স্কুলটাকে চালু করি। এখনো পর্যন্ত বিমল স্মৃতি বিদ্যামন্দিরের দায়িত্বে আছি।
0: আচ্ছা, আপনি এই শিক্ষকতার পাশাপাশি আর কি ধরনের কাজকর্মের সাথে নিজেকে যুক্ত রেখেছেন?
1: প্রথমত শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের শিক্ষাতে কিছু কিছু ওয়ার্কশপ হতো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়েছে। প্রথম এসওপিটি ট্রেনিং হয় 1986 সালে, সেখানে একটা ওয়ার্কশপ হয়েছিল, সেখানে একটা ট্রেনিং নিয়েছিলাম। পরবর্তীতে 1996 সালে আনন্দ পাঠ, যেটা সর্বত্র পশ্চিমবঙ্গে চালু হয় বাচ্চাদেরকে আনন্দের সঙ্গে পাঠদান করা, তার একটা ওয়ার্কশপ আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 7 দিন ব্যাপী টোটাল নর্থ বেঙ্গলকে কেন্দ্র করে একটা ওয়ার্কশপ হয়। সেখানে আমাদের এই ওয়ার্কশপ পরিচালনার জন্য ডক্টর সুদর্শন বিশ্বাস উনি এসেছিলেন, ওনার নেতৃত্বে 8 জন অধ্যাপক অধ্যাপিকা ছিলেন, তারা আমাদের সেখানে ট্রেনিংটা দেন। তখন থেকে এই বিভিন্ন ওয়ার্কশপগুলোতে যুক্ত ছিলাম। তখন আমাদের শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে প্রায় 1412 জন শিক্ষক ছিলেন, 7টা সার্কেল, শিলিগুড়ি পশ্চিম, শিলিগুড়ি নকশালবাড়ি, খড়িবাড়ি, বাতাসি, তারপরে হচ্ছে ফাঁসিদেওয়া, বিধাননগর, এই 7টা সার্কেলে সমস্ত শিক্ষকদের গিয়ে বিভিন্ন ওয়ার্কশপগুলো পরিচালনা করতাম। প্রথমে করেছি আনন্দ পাঠ 1996-তে, তারপরে করেছি আইলিপ, ইন্টিগ্রেটেড লার্নিং ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম, যার বাংলাটা হচ্ছে সমন্বিত শিক্ষণ উন্নয়নে কর্মসূচি, তারপরে ম্যাক্সিম অফ ট্রেনিং, শিক্ষণের মূলনীতি, তারপরে করেছি অ্যাডেপ্টস, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন পারফরমেন্স থ্রু টিচার্স সাপোর্ট, কন্ডাক্টেড বাই সুবীর শুক্ল, উনি ছিলেন প্রিন্সিপাল কোঅর্ডিনেটর।

0: ইগনুজের, এটা বেলাকোপাতে অনুষ্ঠিত হয়েছিল। আমরা ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে আবার শিক্ষকদের সেই প্রশিক্ষণটা দিতে থাকি। সবশেষে যে ট্রেনিংটা নিয়েছিলাম সেটা হচ্ছে বালা, মানে বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস। এটা ছিল হচ্ছে স্কুলের যে বিল্ডিংটা হবে তার জানালা দরজা ফ্লোর সিঁড়ি ইত্যাদি জায়গাগুলোতে টিচিংয়ের যেন লক্ষণগুলো থাকে। যেমন ছাদের উপরে যদি আকাশের একটা ইয়ে দেখানো যায়, সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলি আছে, তাহলে ওখানে একটা টিচিং এইডস হয়ে গেল, বাচ্চারা দেখে বুঝবে সূর্য থেকে গ্রহগুলি কত দূরে আছে, কোন গ্রহ ছোট কোন গ্রহ বড়, কিভাবে ঘুরছে এটা শিখতে পারবে। ব্ল্যাকবোর্ডটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় তাহলে সেই ম্যাপের মধ্যে আমরা যেমন চক দিয়ে বাচ্চাদের অঙ্ক শেখাতে পারবো, ভারতবর্ষের মানচিত্রটাও দেখতে পাবে। আবার জানলার গ্রিল ঢিলগুলো যদি ABCD লিখে দিয়ে সেগুলো তৈরি করা হয় তাহলে সেগুলো থেকেও বাচ্চারা লেটারগুলোকে শিখতে পারবে। অর্থাৎ চোখের সামনে সমস্ত কিছু শিক্ষা উপকরণ ওই বিল্ডিংয়ের মধ্যে যদি আমরা করে রাখতে পারি তাহলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং আনন্দের সঙ্গে যেন করা যায়। যেমন সিঁড়ি দিয়ে উঠছে, 1 2 3 4 5 6 গুলি গুলি উঠছে, আবার উপর থেকে যখন নামছে, হ্যাঁ 10 9 বলে নিচের দিকে নেমে যাচ্ছে। তো এই ওঠা এবং নামার মধ্যে দিয়ে তারা শিখে যাচ্ছে।
1: সুন্দর একটি পদ্ধতি, যে পদ্ধতিতে পাঠ দান করলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। তো আপনি যে স্কুল প্রতিষ্ঠা করেছেন নিজে, তো সেখানেও সেই পদ্ধতিতে পাঠ দান করানো হয় বা কতটা সম্ভবপর হয়েছে?
0: এই প্রসঙ্গে আমার একটা বিশ্বাস যে আপনি আচিরে ধর্ম জীবনে শিখাও, এই বেদবাক্যটা আমার মাথার মধ্যে ছিল। আমি যখনই যে ওয়ার্কশপগুলো করেছি প্রথম নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করেছি এবং সেখানে দেখেছি তার সার্থকতা কোথায়। যদি কোথাও ব্যর্থতা থাকে, কোথাও ভুল ত্রুটি থাকে, সেগুলো নিয়ে শিক্ষাকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই ব্যর্থতার দিকটাও তুলে ধরেছি এবং সেটাকে মডিফাই করে আবার একটু নতুন কিছু করা যায় কি না, এবং আমার প্রস্তাবটা কাউন্সিলকে আমরা দিয়েছিলাম, অ্যাকসেপ্ট হয়েছে এবং পরবর্তীকালে সেটা সংশোধিত হয়ে রাজ্যস্তরে পর্যন্ত গিয়েছিল।
1: এবার যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি একজন মানুষ করার কারিগর, তো আপনি কি বলবেন তখনকার দিনের ছাত্র শিক্ষকের যে আন্তরিকতার সম্পর্ক, বর্তমানে ছাত্র শিক্ষক সম্পর্ক কোথায় দাঁড়িয়েছে, কোথাও ফারাক আছে, থাকলে সেটা কোন জায়গায় আপনার দৃষ্টিতে?
0: তখনকার সময়ের সঙ্গে আজকের দিনে যদি তুলনা করি তাহলে একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। তবে সব ক্ষেত্রে নয়, সমস্ত শিক্ষকই যে সেই পর্যায়ে পড়ে এরকম বলি না, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কেমন জানি একটা ব্যবসায়িক ভিত্তিক হয়ে গেছে, দেয়া এবং নেয়া। কিন্তু আত্মিক সম্পর্ক বলতে যেটা বোঝায় গড়ে তোলা যায় যে শিক্ষক ছাত্রকে ভালোবাসবে, ছাত্র শিক্ষককে শ্রদ্ধা করবে, এই জায়গাটাতে এখন মনে হচ্ছে অনেকটা ঘাটতি রয়ে গেছে। কেন ঘাটতি রয়ে গেছে? হয়তো আমরা শিক্ষকরা সেই স্তরে পৌঁছতে পারছি না, এটাও মনে হতে পারে। আবার ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে যেটা চায় সেটা হয়তো পাচ্ছে না। আবার কিছু কিছু শিক্ষক নয়নের মণিও হয়ে আছেন। আমাদের আমরা যে সমস্ত ছাত্রদের পেয়েছি তারা এখনও রাস্তাঘাটে যে সম্মানটুকু দেয় সেটা ভীষণ, আমার অনেক ছাত্র আছে।
1: আচ্ছা, একদম সবশেষে আপনি বর্তমান ছাত্র সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
0: বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে এটা বলবো, শিক্ষার বিকল্প কিছু নেই এবং প্রকৃত শিক্ষা না পাওয়া যায় তাহলে প্রকৃত মানুষ হওয়া যাবে। প্রকৃত মানুষ হতে গেলে শিক্ষাটাকে ভীষণভাবে দরকার, সেটা যে কোনো বিষয়ই হোক, কারিগরি শিক্ষাই হোক, একাডেমিক শিক্ষাই হোক, প্যাডাগজি শিক্ষাই হোক, সমস্ত শিক্ষার মূলেই রয়েছে আদর্শ শিক্ষা। এই আদর্শ শিক্ষা যদি আমরা নিতে পারি বা শিশুদের দিতে পারি তবেই প্রকৃত মানুষ হবে। ছাত্র সমাজকে এটাই বলবো যে সুশৃঙ্খল থাকো, নির্দিষ্ট পথে এগোও এবং নির্দিষ্ট লক্ষ্যে এগোও, সময় নষ্ট না করে নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টা করো, তাতে সমাজেরও মঙ্গল নিজেরও মঙ্গল।
1: বাহ, খুব সুন্দর লাগলো আপনার দীর্ঘ জীবনের কথা জানতে পেরে। আপনি সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার আগামীর দিনগুলি এবং আপনার সুন্দর চিন্তাকে পাথেয় করে আপনি শিক্ষকতার কাজে এগিয়ে যান। মাননীয় সু অনুষ্ঠানের পক্ষ থেকে প্রদীপবাবু আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ মাননীয় সু অনুষ্ঠানে আমার শিক্ষক জীবন নিয়ে স্মৃতিচারণা করলেন প্রদীপ কুমার দাস, আলাপচারী ছিলেন দেবশ্রী সাহা।

0: শুনলেন মাননীয় শো অনুষ্ঠানটি, আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শুনবেন বাংলা কথিকা। আজ শুনবেন বাতাসের বুকে ব্যথা, এ নিয়ে বলবেন পূজা ভদ্র।
2: 1947 সালের 15ই আগস্ট, রাত 12টা, দিল্লির লালকেল্লা। একটা কণ্ঠস্বর বাতাসে ভেসে আসছে, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, ইন্ডিয়া উইল অ্যাওয়াক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। সেই কণ্ঠস্বর কোথা থেকে এলো? কে পৌঁছে দিল? কন্যাকুমারী থেকে কাশ্মীর, শিলিগুড়ির চা বাগান থেকে সুন্দরবনের নৌকো পর্যন্ত? পৌঁছে দিল আকাশবাণী। আমার ঠাকুরদা বলতেন রেডিও ছিল তাদের গুগল। খবর, গান, নাটক, কৃষি কথা, মহিষাসুর মর্দিনী সব একটা কাঠের বাক্সে। গ্রামের মোড়ে একটা রেডিও, 100 জন লোক গোল হয়ে শুনছে, কেউ দেখতে পাচ্ছে না বলে বক্তাকে, তবু চোখে জল, কারণ কণ্ঠস্বরের একটা নিজস্ব চোখ আছে। সে চোখ দিয়ে শ্রোতার হৃদয় দেখে নেয়। আজ সেই রেডিওর নাতি, মোবাইল, টিভি, পডকাস্ট, ইউটিউব আপনার পকেটে। 1 সেকেন্ডে খবর পৌঁছে যায় চাঁদে, মারিয়ানা ট্রেঞ্চে, মহাকাশ স্টেশনে। কিন্তু কিভাবে এলো এই ম্যাজিক? মার্কনির এস থেকে ইসরোর স্যাটেলাইট, কলের গান থেকে AI নিউজ অ্যাঙ্কার, এই যাত্রাটাই আজকের গল্প। চলুন ফিরে যাই সেই প্রথম হ্যালোতে, 1837 সাল, স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ বানালেন। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে খাতায় লিখলেন, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হয়ে শূন্যে ছড়াতে পারে আলোর গতিতে। কেউ বিশ্বাস করল না। 1888 সালে হাইনরিক হার্টস প্রমাণ করলেন। 1895 সালে জগদীশচন্দ্র বসু কলকাতা টাউন হলে মিলিমিটার তরঙ্গ দিয়ে ঘণ্টা বাজালেন, বোমা ফাটালেন তার ছাড়া 75 ফুট দূরে, বিশ্ব হতবাক। কিন্তু পেটেন্ট করলেন না, বললেন বিজ্ঞান মানুষের জন্য। ওদিকে ইতালির মার্কনি 1896 সালে পেটেন্ট নিলেন, বেতার জন্ম নিল। মার্কনি নোবেল পেলেন 1909 সালে, বসু রয়ে গেলেন বইয়ের পাতায়। 1920 সাল, আমেরিকার KDKA, পৃথিবীর প্রথম বাণিজ্যিক রেডিও স্টেশন। ভারতে 1923 সালে বোম্বে রেডিও ক্লাব। 1936 সালে অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে নাম হল আকাশবাণী, রবীন্দ্রনাথের দেওয়া নাম। তখন রেডিও মানে ভাল্ব সেট। 1962-র যুদ্ধ, 1971-এর মুক্তিযুদ্ধ, 1983-র বিশ্বকাপ, ধারা বিবরণী শুনে গোটা দেশ কেঁদেছে, হেসেছে। শিলিগুড়ি কেন্দ্র চালু হল 1963 সালে। উদ্দেশ্য, চা বাগানের শ্রমিক, পাহাড়ের মানুষ, সীমান্তের জওয়ান, সবার কাছে পৌঁছানো। অনুরোধের আসর, গ্রামে গঞ্জে, প্রত্যুষা, এই শব্দগুলো শুধু অনুষ্ঠান না, আবেগ। 1959 সালে 15ই সেপ্টেম্বর,

দিল্লিতে পরীক্ষামূলক টিভি, 1982-র এশিয়ান গেমস রঙিন টিভি আনল, রামায়ণ মহাভারত রাজপথ ফাঁকা হয়ে যেত। 1975 সাল, ইসরো ও নাসা মিলে সাইট প্রোগ্রাম ATS-6, স্যাটেলাইট থেকে 2400 গ্রামে টিভি, গরুর গাড়িতে টিভি নিয়ে যাওয়া হতো, মানুষ প্রথমবার কৃষি স্বাস্থ্য খবর দেখল। 1982 সালে ইনস্যাট-1A, ভারতের নিজস্ব স্যাটেলাইট, এখন 50-এরও বেশি যোগাযোগ উপগ্রহ, জিস্যাট ইনস্যাট সিরিজ, লাভ কি হল, DTH, ডাইরেক্ট টু হোম, ছাতা লাগাও, 600 চ্যানেল, সিগন্যাল আসে 36,000 কিলোমিটার উপর থেকে, লাইভ, চন্দ্রযান-3, ল্যান্ডিং 140 কোটি মানুষ লাইভ দেখল, 5G-তে দেরি 1 মিলিসেকেন্ডের কম, দুর্যোগ আমফান ইয়াস, স্যাটেলাইট ছবি দেখে 10 লক্ষ মানুষ সরানো গেছে, আকাশবাণী দূরদর্শন একসাথে সতর্ক করেছে। 1993 সালে বেসরকারি FM শুরু, 2001 থেকে ঝড়, 2010 সালের পর খেলা ঘুরল, ইউটিউব ফেসবুক লাইভ পডকাস্ট স্পটিফাই, এখন আপনার হাতে মোবাইল, মানে আপনি সম্প্রচারক, OTT, ওভার দ্য টপ, নেটফ্লিক্স হটস্টার, টাওয়ার লাগে না, ইন্টারনেট হলেই হলো। 2023 সালে ভারতীয়রা দিনে 5 ঘন্টা ভিডিও দেখে, 70% মোবাইলে, আকাশবাণীর নতুন সংযোজন নিউজ অন এয়ার অ্যাপ, 250-এরও বেশি রেডিও স্টেশন লাইভ পডকাস্ট, আকাশবাণী শিলিগুড়ির বাংলা কথিকা এখন নিউ ইয়ারকে বসেও শোনা যায়, 5G শুধু ফোনের স্পিড না, 5G ব্রডকাস্ট মোডে একটা টাওয়ার থেকে লক্ষ ফোনে একসাথে ভিডিও পাঠানো যাবে, ইন্টারনেট লাগবে না, ডেটা খরচ নেই। ভাবুন, বিশ্বকাপ ফাইনাল, স্টেডিয়ামে 1 লক্ষ লোক, সবার ফোনে 4K লাইভ, বাফারিং নেই। 2026 সালে ভারতে ট্রায়াল শুরু হবে, চীনের স্কিন স্কাইমিয়ং, ভারতের সানা AI নিউজ অ্যাঙ্কার, 24 ঘন্টা কাজ করে, ক্লান্ত হয় না, 100 ভাষা বলে, ভবিষ্যতে আপনার পার্সোনাল রেডিও থাকবে, AI আপনার পছন্দ বুঝবে, সকালে উঠতেই বলবে সুপ্রভাত, শিলিগুড়িতে আজ 22 ডিগ্রি, আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, আর হ্যাঁ, তিস্তার জলস্তর স্বাভাবিক, আকাশবাণীও ইয়ার বট বানাচ্ছে, শ্রোতার প্রশ্নের উত্তর দেবে রিয়েল টাইমে। 2030 সালে খবর শুধু শুনবেন না, দেখবেন, VR হেডসেট পরলেন, আপনি চাঁদে দাঁড়িয়ে, প্রজ্ঞান রোভার পাশ দিয়ে যাচ্ছে, বিজ্ঞানী বোঝাচ্ছেন, কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে গান হচ্ছে, আপনি শিলিগুড়িতে বসে VR এর মাঝখানে দাঁড়িয়ে দেখবেন, মনে হবে আপনি ওখানেই অরিজিৎ সিং এর পাশে দাঁড়িয়ে আছেন। ইসরো ও IIT কানপুর D2M প্রযুক্তি আনছে, স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইলে ভিডিও, সিম লাগবে না, ইন্টারনেট লাগবে না, দুর্যোগের সময়, যুদ্ধের সময় যখন নেটওয়ার্ক বসে যায় তখন D2M বাঁচাবে, সরকারি ঘোষণা পড়াশোনা ফ্রি। 2025-এ ট্রায়াল, এলন মাস্কের নিউরালিঙ্ক, ভারতের BCI গবেষণা বলছে 2040 সালে ভাবলেই চ্যানেল পাল্টাবে, অন্ধ মানুষ দেখতে পাবে, বধির শুনতে পাবে, সম্প্রচার ঢুকবে সরাসরি মস্তিষ্কে, শুনতে ভয়ঙ্কর কিন্তু ভাবুন, প্যারালাইজ রোগী শুধু ভাবনা দিয়ে পরিবারের সাথে রেডিও শুনছে, বাতাসে কথা ছড়ায়, মিথ্যাও ছড়ায়, 1 মিনিটে 1 লাখ শেয়ার, দাঙ্গা লাগে, তাই PIB ফ্যাক্ট চেক, আকাশবাণীর
সংবাদ।

0: যাচ্ছে, তবু সকাল 7টা 25-এ রেডিও চালান। বলেন, খবর তো ফোনেও পাই, কিন্তু রেডিওর গলাটা আপন লাগে, যেন কেউ পাশে বসে গল্প করছে। প্রযুক্তি বদলাবে, এএম থেকে এআই হবে, কিন্তু সম্প্রচারের ধর্ম একটাই, মানুষকে মানুষের সাথে জোড়া। 2040 সালে হয়তো আপনি মঙ্গল গ্রহ থেকে আকাশবাণী শিলিগুড়ি শুনবেন, 20 মিনিট দেরিতে সিগনাল আসবে, তবু আকাশবাণী বলবে, শিলিগুড়িতে আজ বৃষ্টি, তিস্তা ভালো আছে, আর আপনার বাড়ির লোক ভালো আছে। সেই মুহূর্তে চোখে জল আসবে, কারণ প্রযুক্তি দূরত্ব মাপে কিলোমিটারে, আর সম্প্রচার দূরত্ব মাপে হৃদয় দিয়ে। আসুন প্রতিজ্ঞা করি, যতই মেটাভার্স আর ড্রোন রিপোর্টার আসুক, আমরা কণ্ঠস্বরের উষ্ণতা ভুলব না, কারণ যন্ত্র খবর দেয় আর মানুষ ভরসা দেয়।
1: এতক্ষণ শুনলেন বাংলা কথিকা বাতাসের বুকে ব্যথা, বললেন পূজা ভদ্র, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন সমূহ সঙ্গীত শিক্ষার আসর। আজ শুনবেন ভাষা ওড়িয়া।

0: तुमने गाना सीख लिया, इसे अब तुम सब मिलकर गाओ देखें।
1: 1 2 3 4

0: Akashwani at 90. আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। ঘড়িতে এখন সকাল ১০টা বেজে ৩১ মিনিট। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু হল। শ্রোতা বন্ধুরা, আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকের জীবনের সাথে গভীরভাবে জড়িত। বিষয়টি হল, শিক্ষা মানে কি শুধু পরীক্ষায় ভালো ফল? শিক্ষা কেবল বইয়ের তথ্য মুখস্থ করা নয় বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার নাম নয়। শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ, অর্থাৎ আমাদের ভেতরে, অর্থাৎ মানুষের ভেতরে যে শক্তি, সম্ভাবনা, মানবিকতা ও সৃজনশীলতা লুকিয়ে আছে, শিক্ষার কাজ হল সেই শক্তিকে জাগিয়ে তোলা। আজকের দিনে আমরা প্রায়ই শিক্ষাকে নম্বর, র্যাঙ্ক বা চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষকে সত্যবাদী, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং মানবিক করে তোলে। শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষকে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়, অন্যকে সম্মান করতে শেখায় এবং শিক্ষা সমাজের কল্যাণে কাজ করবার অনুপ্রেরণা দেয়। আজকের কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানের তাহলে বিষয় ভাবনা হোক প্রকৃত শিক্ষা। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে আর জানান আপনার মতে প্রকৃত শিক্ষা বলতে কী বোঝায়। নম্বরের চেয়ে চরিত্র গঠন কি বেশি গুরুত্বপূর্ণ? আর বর্তমান শিক্ষা ব্যবস্থায় কী অভাব আপনার অনুভূত হচ্ছে, এ নিয়ে যদি জানান আমাদের কিছু কথায় কিছু গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তবে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিছু কথার সাথে রয়েছে কিছু গান, আর অবশ্যই চলে যাব প্রথম গানটিতে। প্রথম গানটি শুনে নিন আশা ভোসলের কণ্ঠে।

শুনলেন কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। আমরা রয়েছি কিছু কথায় কিছু গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ওঠো জাগো এবং লক্ষ্যে অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তার এই আহ্বান শুধু যে কর্মজীবনের জন্য তা নয়, শেখার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। শেখার প্রতি আগ্রহ, অধ্যাবসায়, চরিত্র গঠন এবং আত্মনির্ভরতার মধ্যেই প্রকৃত শিক্ষার সার্থকতা দেখেছিলেন তিনি। আসলে আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে তথ্য পাওয়া খুব সহজ, কিন্তু তথ্য আর জ্ঞান কি এক জিনিস? তা নয়। জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা আমাদের চিন্তা শক্তি, বিচারবোধ এবং মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। তাই কিছু কথায় কিছু গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে জানান যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় নম্বরের চেয়ে চরিত্র গঠন কি বেশি গুরুত্বপূর্ণ, আর আপনার মতে প্রকৃত

শিক্ষা বলতে কি বোঝেন। ফোন করুন 9434076705 এই নম্বরে। এই কিছু কথার মাঝে রয়েছে কিছু গানের পর্ব। চলে যাই এবারের গানটিতে। ভূপেন হাজারিকার কণ্ঠে শুনে নিন এই গানটি।

শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। রয়েছে কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। শ্রোতাবন্ধুরা, প্রকৃত শিক্ষা শুধু একজন মানুষকে কর্মজীবনের জন্য নয়, জীবনযাপনের জন্যও প্রস্তুত করে। আসলে শিক্ষা মানুষের মনকে আলোকিত করে, চিন্তাকে প্রসারিত করে এবং চরিত্রকে দৃঢ় করে। আসলে একজন সত্যিকারের শিক্ষিত মানুষ কেবল তার নিজের উন্নতির কথা ভাবেন না, তিনি সমাজ, দেশ এবং মানুষের কল্যাণের কথাও ভাবেন। তিনি অন্যের মতামতকে সম্মান করেন, যুক্তির মূল্য দেন, ভিন্নতাকে গ্রহণ করেন এবং মানবিক আচরণের মাধ্যমে নিজের শিক্ষার পরিচয় দেন। আজ কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে জানান, প্রকৃত শিক্ষা বলতে আপনি কি বোঝেন, আর নম্বরের চেয়ে চরিত্র গঠন কি বেশি গুরুত্বপূর্ণ, জানান 9434076705 এই নম্বরে। রয়েছি কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন তালাত মাহমুদের কণ্ঠে।

শুনছেন কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, রয়েছি কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন মান্না দের কণ্ঠে।

0: তবে মান্নাদের গান শুনতে শুনতেই রয়েছেন একজন শ্রোতা বন্ধু, শুনে নিই তার কথা। হ্যালো।
1: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন? হ্যালো হ্যালো, আবারও শ্রোতা বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। রয়েছি কিছু কথায় কিছু গানের লাইফ ফোন ইন অনুষ্ঠানে, শুনছেন মান্নাদের কণ্ঠে গানটি।

আজকের বিষয় শিক্ষা। গলাটা একটু অন্যরকম মনে হচ্ছে তো? হ্যাঁ, এতক্ষণ বৈশালী ছিল আপনাদের সঙ্গে, এখন আমি এসে যুক্ত হলাম। আমি মৌকনা, আপনাদের এই গান, এই কথার এই অনুষ্ঠানে। ফোন করুন 9434076705, এই নম্বরে আপনাদের ফোনের অপেক্ষায়। আর পরের গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

আমাদের ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু, না ফোন লাইনটি কেটে গেল।

0: ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুদ বলছিলাম।
0: আচ্ছা, বলুন, আজকের বিষয় তো আপনি নিশ্চয়ই শুনেছেন, আজকের বিষয় হচ্ছে শিক্ষা।
1: হ্যাঁ, দেখুন, শিক্ষা
0: হ্যাঁ
1: শিক্ষা জিনিস আলাদা জিনিস। কারণ এই কারণে এই শিক্ষা যদি প্রত্যেক মানুষই যদি ছোট থেকে অর্জন করে, শিক্ষিত হয়, তাহলে তাদের জীবনে চলার পথে সমস্ত বাধা বিঘ্ন কিছুই থাকবে না। কারণ এই কারণ আজকে যদি আমরা ভাবি যে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের যে সমস্ত ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়ে, তারা যদি সুশিক্ষিত হতে পারে, তারা নিজের জীবনের সমস্ত কিছু কাজটা হিসাব করে চলতে পারবে এবং দেখতে পারবে। আমার একটাই মেয়ে, তাকে এই আমাদের বোলপুর শান্তিনিকেতন যেখানে বিশ্বভারতী রয়েছে, এই বিশ্বভারতীতে আপনার পাস আউট হয়ে
0: ঠিক ঠিক ঠিক আপনাদের আজকে ওখানে আবহাওয়া কেমন?
1: আমাদের এখানে আবহাওয়া অত্যন্ত রৌদ্রের তেজ, আর তার সঙ্গে হাওয়া।
0: আচ্ছা, হাওয়া আবার রৌদ্রের তেজ?
1: রৌদ্রের তেজ মানে সাংঘাতিক রৌদ্রের মানে প্রখর তেজ।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন প্রকৃতির খামখেয়ালিপনায় কি করবেন বলুন? ওই তো শিক্ষা থেকেও তো এগুলোই আসে। মানে প্রকৃত যদি শিক্ষা থাকতো মানুষের সকলের, তাহলে প্রকৃতিকে নিয়ে আমরা হয়তো এরকম খামখেয়ালিপনা করতাম না, তাই না? ঠিক আছে, আপনি নমস্কার, সঙ্গে থাকুন, আমরা পরের গানে চলে যাই, অঞ্জন দত্তের গান।

0: ফোন লাইনে আমাদের শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ, শিক্ষা শুধু পুঁথিগত বই পড়লেই শিক্ষা লাভ করা যায় না। শিক্ষা হলো এমন একটি শব্দ যার মনে মায়া, দয়া, প্রকৃতিকে ভালোবাসা, বড়দের সম্মান ও শ্রদ্ধা জানানো, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।
0: ঠিক, একদম ঠিক।
1: এটুকুই বললাম।
0: আচ্ছা, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার নমস্কার। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ফোন লাইনে শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: আচ্ছা বলুন,
1: কেমন আছেন দিদি?
0: আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভালো আছি।
0: আচ্ছা, আজকের
1: আপনার
0: বিষয় শিক্ষা।
1: শিক্ষা মানুষকে হ্যাঁ একটা পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে আমরা মানুষটাকে দেখে বুঝতে পারি যিনি শিক্ষিত, আসলে তার কথাবার্তা, মার্জিত ব্যবহার, ভদ্র আচরণ, এখান থেকেই আমরা বুঝে নিতে পারি যে মানুষটি হ্যাঁ কোনো দিক থেকে, কোনো না কোনো দিক থেকে হ্যাঁ শিক্ষাপ্রাপ্ত। আসলে দিদি শিক্ষা জিনিসটা এমন, হ্যাঁ যেখানে ধরুন আমরা দুটো শিক্ষার কথা বলি, একটা সুশিক্ষা একটা কুশিক্ষা। তো সুশিক্ষাটা এমন একটা জিনিস যেটা কিন্তু সঞ্চারিত হয় সব সব সবার মধ্যে। হ্যাঁ যে সুশিক্ষাটা আজকে আমরা দেব, ধরুন এই যে প্রকৃতি আমাদের যে সুশিক্ষাটা দেয়, প্রকৃতির কাছ থেকেও তো আমরা শিক্ষা পাই। হ্যাঁ প্রকৃতিও তো আমাদের শেখায়, তাহলে প্রকৃতি আমাদের ধৈর্যশীল হতে শেখায়, হ্যাঁ সহনশীল হতে শেখায়, তারপর আপনার মানে কি বলবো মানে উদার হতে শেখায়, স্বাধীন চেতা হতে শেখায়। তাহলে এই যে প্রকৃতির শিক্ষাটা সে সঙ্গে আর রবীন্দ্রনাথের মানে শিক্ষা ভাবনাই ছিল প্রকৃতির সঙ্গে শিক্ষা, সেই জন্য তিনি হ্যাঁ ছাতিমতলায় সেই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ যেখান থেকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে শিক্ষা, আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা গড়ে তুলব এমন এক সমাজ যে সমাজে হ্যাঁ কোথাও কোনো কলঙ্কের কালিমাটুকু থাকবে না, থাকবে শুধুই হ্যাঁ উজ্জ্বল প্রভা, সে চাঁদেরই হোক কিংবা রবির আলোক হোক। এটুকুই শেয়ার করলাম
0: ঠিক
1: দিদি,
0: ঠিক ঠিক
1: ভালো
0: ঠিক
1: থাকবেন।
0: ঠিক খুব ভালো লাগলো, ভালো
1: ধন্যবাদ।
0: থাকবেন। আমাদের আমাদের পরের গানের শিল্পী কুমার শানু।

0: শ্রোতা বন্ধু ফোন লাইনে। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: কি বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: আচ্ছা বলুন, আজকের বিষয় শিক্ষা।
1: হ্যাঁ, দেখুন, শিক্ষা সত্যি খুব সুন্দর বিষয়। শিক্ষা, ধরুন, আমাদের ছোটবেলা থেকে শুরু হয় মা বাবার হাত ধরে, পরিবার থেকে। পরিবার থেকে আমরা যে শিক্ষাগুলো শিখি, হ্যাঁ, সেগুলো তো আমাদের প্রত্যেকটারই, হ্যাঁ, আমাদের সেই শিক্ষা নিয়েই আমরা এখনো পর্যন্ত পথ চলছি। এছাড়াও দেখুন, আমাদের অনেক মনীষী আছেন, যাদের কাছ থেকে, আজ যেমনি স্বামীজির মৃত্যুদিন, তো স্বামীজিও অনেক কিছুই আমাদেরকে বলেছেন, বা ওনারও অনেক বাণী আছে। সেই বাণীগুলো আমরা যদি আমাদের চলার পথের সাথেও করে চলতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে সফল হব এবং অনেক কিছুই আমরা জানতে পারবো। যেমন তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিতে ঈশ্বর। এছাড়াও তিনি বলেছেন, তিনি মানুষকে ছোট চোখে দেখেননি এবং তিনি কুসংস্কারকে খুব, মানে, একদমই মানতেন না। এই জন্যই তিনি বলেছিলেন যে, দরিদ্র, মুচি, মেথর, চণ্ডাল, ভারতবাসী, আমার ভাই, আমার রক্ত। কিন্তু দেখুন, এই শিক্ষাগুলো আমরা এখন এখনো পর্যন্ত এই, মানে, সমাজে দাঁড়িয়েও কিন্তু আমরা এই শিক্ষাগুলো, অনেক মানুষ কিন্তু এখনো আছেন যারা এই কুসংস্কার গুলো মানেন বা এখনো বিশ্বাস করেন। ছোট বড়, উঁচু নিচু, জাতের ভেদ এখনো কিন্তু অনেক মানুষ করেন। কিন্তু আমরা যদি তাদের শিক্ষাগুলো নিই বা তাদের পথ অনুসরণ করে চলি, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই জীবনে করতে পারবো
0: ঠিক ঠিক
1: বলেই
0: ঠিক
1: আমার মনে হয়।
0: ঠিক,
1: হ্যাঁ,
0: খুব ভালো লাগলো, আপনি একেবারে গুছিয়ে আপনার বক্তব্য রেখেছেন, ভালো লাগলো। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, আবার ফোন করবেন। আমাদের পরের গানটির শিল্পী সুপ্রভা সরকার।

0: ফোন লাইনের শ্রোতা বন্ধু, কিন্তু আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, খুব অল্প সময় পাবো। আপনি কে বলছেন? হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি মেকলিওয়ান্স রানীহাট থেকে বিভাবর রায় কথা বলছি।
0: বলুন।
1: বলছি শিক্ষার বিষয়, তাই তো? তো শিক্ষার বিষয়টা এই হলো যে, মানে নিজের পায়ে পায়ে হচ্ছে দাঁড়িয়ে, হ্যাঁ, মা বাবাকে সাহায্য করা, বাকি মানুষকে সাহায্য করা, এটাই হলো শিক্ষা।
0: বাহ, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন আমাদের, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সতীনাথ মুখোপাধ্যায়ের পরের গানটি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন দুঃখ মিয়ার গান। প্রথম গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

এখন শুনবেন কথায় সুরে। বাংলা ও হিন্দি ছাঁচবির গানের এই অনুষ্ঠানটিতে প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায় ও সুজাতা মুখোপাধ্যায়ের কণ্ঠে বসন্ত বিলাপ ছবি থেকে।

0: শুনলেন কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কিশোর জগৎ।
1: আজ শনিবার, আজকের এই শনিবারের জন্য আমাদের সারা সপ্তাহের অপেক্ষা থাকে। সকালে হলেই মনে হয় যে কখন সেই 12:30 বাজবে আর আমি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে উপস্থিত হব, আমার আরও এক ঝাঁক বন্ধুদের মন গান গল্প কবিতায় ভরিয়ে তুলব। আর অবশেষে সেই 12:30 বেজে গেল আর আমার আজকের কিশোর জগৎ এই অনুষ্ঠানটিও শুরু হয়ে গেল। কিশোর জগতে আজকে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের সাথে আমরা ধীরে ধীরে পরিচয় করাবো, আর তার আগে একটু আমার দূরের বন্ধুদের সাথে কথা বলি। আমার রেডিওর ওই পারে যে বন্ধুরা রয়েছ, কেমন আছো তোমরা এই বর্ষার সময়? একে তো আকাশ কালো করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ উঠছে, আবার কখনো জল জমে যাচ্ছে। ব্যাঙের ডাকে শোনা যাচ্ছে না মনে হয়? এখন আর ব্যাঙ সেভাবে ডাকে না।

0: আসলে সমস্ত জলাজমিগুলো তো আমরা নষ্ট করে ফেলছি, সেখানে ব্যাংরা আর ডাকে না। আমার ডুয়ার্সের বন্ধু যারা রয়েছ, তোমরা তো মাঝে মাঝে ময়ূরের দেখা পাচ্ছ, ময়ূরের পেখম তুলে নাচ, এই বর্ষার মেঘ দেখলেই আহাহা কী সুন্দর দৃশ্য। আর আমার যারা শহরে বন্ধুরা, তারা নিশ্চয়ই মাঝে মাঝে এই বিদ্যুতের আওয়াজ শুনছ, অর্থাৎ বাজ পড়ার আওয়াজ শুনছ, সঙ্গে সঙ্গে ভয় পাচ্ছ। কেউ কেউ আবার এই বর্ষার সময় একটু ইলিশ মাছ খেতে ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। আর এখন তো দুপুরবেলা, একটু খিদে খিদে পাচ্ছে, না এই সময়টা কিছুতেই খাওয়ার কথা বলা যাবে না। এখন আমার বন্ধুরা যারা রয়েছে তাদের সাথে চলো পরিচয় করি। আমাদের সঙ্গে আজকে রয়েছে সঞ্চিতা মজুমদার। সঞ্চিতার ঠিকানা, হ্যাঁ সঞ্চিতা মালদার থেকে আসছো কি, তাই তো? মালদার কোথায় থাকো?
1: গাজল।
0: গাজলে থাকো, আচ্ছা আচ্ছা। তুমি গান শোনাবে বোঝাই যাচ্ছে, তুমি হারমোনিয়াম সামনে নিয়ে বসে আছো। আর গানটা কবে থেকে শিখছো?
1: যখন আমি ফোরে পড়ি তখন থেকে।
0: আর এখন তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস টেন।
0: বাহ, ছ বছর হয়ে গেল। তুমি এই যে গান শিখবে, এইটা কেন মনে হলো?
1: কারণ ছোট থেকেই দেখেছি যে আমার দাদা গান করে, তো মা বলতো যে দাদা যখন গান করছেই তখন তুইও গান শেখ, তখন থেকে শুরু।
0: মানে দাদাকে দেখেই প্রথমে গানের প্রতি ভালোবাসা, তারপরে মা বাবা সাহায্য করেছেন। আচ্ছা আচ্ছা, তুমি আজকে আমাদের কি গান গেয়ে শোনাবে?
1: আজকে কাব্যগীতি।
0: কাব্যগীতি? কাব্যগীতির মধ্যে কার গান?
1: দ্বিজেন্দ্রলাল রায়।
0: দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিজেন্দ্রগীতি, তাই তো? বাহ,

0: বাহ বাহ, কি ভালো কি ভালো, কি একটা সুন্দর আবেশে মনটা ভরে গেল, খুব ভালো লাগলো। কিন্তু একটা গান শুনে তোমাকে তো ছাড়বো না, তুমি এখন আমাদের কি শোনাবে?
1: লোকগীতি।
0: লোকগীতি? কোন গানটা গো?
1: ভাটিয়ালি।
0: ভাটিয়ালি, আচ্ছা চলো। বর্ষাকাল, আমরা সঞ্চিতা মজুমদারের ভাটিয়ালি সুরে আবার কোথাও একটু ভেসে যাই।

0: কি যে অপূর্ব লাগলো সঞ্চিতা, শুধু আমার কেন, যারা শুনছে অনুষ্ঠানটা সববার খুব ভালো লাগলো। মনে হলো নৌকায় করে যেতে যেতে মাঝি ভাইদের গলায় গানটা শুনছি, আর একটা ওই রকম সুন্দর একটা পরিবেশ চোখের সামনে তুমি এনে দিলে। সঞ্চিতা, একটা যে মুশকিল হলো, আমরা যত পাই ততটাই চাই, তোমার থেকে যে আর একটা গান শোনার আবদার রইল, শোনাবে? আবদারটা রাখবে?
1: হ্যাঁ,
0: চলো দেখি। কি ভালো মেয়ে, আবদার করার সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিচ্ছে, খুব ভালো।

0: অপূর্ব অপূর্ব, আজকে তোমাকে ছাড়ছি, কিন্তু পরে কিন্তু আমাদের অন্য কোনো পর্বে তোমাকে আবার আসতে হবে। আমাদের এতক্ষণ গানে গানে ভরিয়ে রাখলো সঞ্চিতা মজুমদার। এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন বন্ধু, সে বলল সে আবৃত্তি করে শোনাবে, কি তাই তো?
1: হ্যাঁ,
0: ওর নাম হচ্ছে অবধিজা পাল। অবধিজা থাকে শিলিগুড়িতে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওর সম্বন্ধে এত কিছু আমি জানলাম কি করে, কারণ আমাদের এই অনুষ্ঠানটা শুরু হওয়ার একটু আগে তো আমরা চলে আসি, আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। আচ্ছা, অবধিজার থেকে একটা জিনিস জানা হয়নি, যে অবধিজা আবৃত্তি করতে ভালোবাসে কি ভালোবাসে না?
1: ভালোবাসি।
0: ভালোবাসো? আজকে তুমি কি কি শোনাবে?
1: একুশে আইন আর বঙ্গ বিহার সমস্যা।
0: আচ্ছা, একুশে আইন অর্থাৎ সুকুমার রায়ের সেই বিখ্যাত হাসির কবিতাটা, যেখানে শিব ঠাকুরের দেশে বিভিন্ন রকম উল্টোপাল্টা আইন। চলো তো দেখে নি কী কী আইন জারি করা হলো শিব ঠাকুরের দেশে।
1: একুশে আইন, কবি সুকুমার রায়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সব বনে, সে কেউ যদি যায় পিছলে পড়ে, প্যাদা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার, একুশ টাকা দণ্ড তার। সে থার সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে, একুশ দফা হাঁচিয়ে মারে, কারোর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে, কারোর যদি গোফ গজায় একশো আনার ট্যাক্সো চায়, খুঁজিয়ে পিঠে খুঁজিয়ে ঘর সেলাম ঠোকায় একুশ বার, চলতে গিয়ে কেউ যদি যায় এদিক ওদিক ডাইনে বায়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর ওদি ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায়, যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নামতা শোনাই একশো উড়ে, সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা, হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে, একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে।
0: বাপরে, কি সাংঘাতিক সমস্ত নিয়মকানুন! মাঝখানে অবধিটা একটুখানি ভুলে গেছিল, তা কি হয়েছে, এই সমস্ত উদ্ভট আইন ভুলে যেতেই পারে, তাই না অবধিজা?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর একটা কবিতা শোনাতে হবে, কিন্তু তুমি যে একটু ভুলে ভুলে গেছো তার একটা শাস্তি স্বরূপ তোমাকে আর একটা কবিতা শোনাতে হবে। কোনটা শোনাবে?
1: বঙ্গবিহার সমস্যা।
0: ও, সেই যে দুই ভাইয়ের কবিতা, সুনির্মল বসুর লেখা, দেখি শুনি তো।
1: বঙ্গবিহার সমস্যা, কবি সুনীলমল বসু। এসো এসো আলাপ করাই বঙ্গবাবুর সঙ্গে, বঙ্গবাবু নামটি পটে থাকেন না কো বঙ্গে, বঙ্গবাবুর ভাইটি শ্রীমান বিহারীলাল পাত্র, বঙ্গদেশের স্কুলে এক পরান্তিনী ছাত্র। হঠাৎ সেদিন বঙ্গবাবু মাথায় নিয়ে ভাবনা, ভাইয়ার কাছে লেখেন চিঠি থাকেন যিনি পাবনা, বঙ্গ আমি বিহার দেশে কাটাই চিরকালটা, বিহারি তুই বঙ্গে থাকিস

0: ব্যাপারটা যে পাল্টা, তার চেয়ে এক কাজ করা যাক। পত্র পাওয়া মাত্র তুই চলে আয় বিহার দেশে, অনেক পাবি ছাত্র। আমি এবার ছাড়তে যে চাই বিহারবাসীর সঙ্গ, বিহারি থাক বিহার দেশে, বঙ্গদেশে বঙ্গ। জবাব দিলেন বিহারি ভাই ফিরুত টাকি হর্ষি, খুশি হলাম বঙ্গদাদা তোমার পরামর্শে। কিন্তু দাদা ভালো করে ভেবে দেখছি স্পষ্ট, আস্তানাটা করতে বদল অনেক হবে কষ্ট। সংসারটি সোজা তো নয়, অনেক কাচ্চা বাচ্চা, এদের নিয়ে টানা টানে হাঙ্গামাশি আচ্ছা। তার চেয়ে মোর বুদ্ধি শোনো অকা একটু এক যুক্তি, নামটি মোরা বদলে ফেলে তাই থেকে পাই মুক্তি। তুমি হবে বিহারীলাল, বিহার দেশেই থাকবে, বঙ্গ নামে বন্ধুরা মোর এবার থেকে ডাকবে। চুকে যাবে ঝঞ্ঝাট সব, বাজবে অনেক খরচা, একটি প্যাচে খুঁজবে এবার বঙ্গবিহার চর্চা।
1: বাপরে, সেই কঠিন সমস্যার কি সুন্দর একটা সমাধান হয়ে গেল নামটা পাল্টাপাল্টি করে, তাই না অবদিজা?
0: হ্যাঁ
1: অবদিজা, আর একটা কবিতা শোনাতে হবে আমরা অবদিজা পালের কাছ থেকে। এখন শুনব কার কবিতা, কার কবিতা? কাজী নজরুল ইসলামের একটা কবিতা, বলো কি বলতে পারবে তো?
0: হ্যাঁ।
1: আচ্ছা শুরু করো।
0: লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হতা নাচতে গিয়ে ইয়াব্বার কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক তাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, ব্যাটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপর, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংন দেয়াল, দেখি এক ভিট শিয়াল, আরে ধা চিয়াল কুথা, দিলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা, আমি কই কম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকে গিয়ে বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মানের ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা তোবা না খপ্তা।
1: তার মানে অবধিজার কোনো দিন লিচু চুরি করতে যাবে না, ও কিন্তু নাকে খত দিয়ে ফেলেছে, কি অবধিজা তাই তো?
0: হ্যাঁ।
1: সত্যি করে বলো তো, আচার চুরি চুরি কিছু করো?
0: হ্যাঁ।
1: আচার চুরি করে খাও?
0: না
1: না। কোনো কিছু চুরি করে খাও? মনে করতে পারছি না। তার মানে চুরি করো না। আমরা কিন্তু ছোটবেলায় বেশ চুরি করে খেতাম, কি কি খেতাম বলো তো? আচার তো চুরি করে খেতামই, তারপরে শীতকালে যখন পিঠে পায়েস পাটিসাপটা হতো, তখন আমরা তো অনেক লোক ছিলাম, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কাকা পিসি ঠাকুমার খুঁড়তো ভাই জ্যাঠতো ভাই সবাইকে নিয়ে আমাদের থাকা। এবার অত অত করে তো আর আমাদেরকে ডিশ ভরে ভরে তো দেওয়া হতো না, আমাদের একটা বা দুটো পাটিসাপটা, কিন্তু মনটা তো বলতো আরও খাই আরও খাই। তখন ওই যেইখানে পাটিসাপটা রাখতো মা, সেখান থেকে ঝুড়ি তুলে খালি দেখতাম মা কোথায় গেলেন, রান্নাঘর থেকে যেই না সরলেন ব্যাস। তখন তো ফ্রিজ অত ছিল না, মিটসেপ ছিল, মিটসেপ থেকে পাটিসাপটা চুরি করে একদম কপকপ করে তাড়াতাড়ি করে গিলে খেয়ে নিতাম। জানো তোমাদের ছোটবেলায় এই চুরিগুলো নেই, তোমরা আসলে অনেক অনেক পাও, কারণ সবার বাড়িতে তো একজন দুজন করে সন্তান থাকে, ওই জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা তো প্রায় উঠে গেছে, তাই চুরি করার দরকারই হয় না। খুব ভালো লাগলো আমার।

0: এতক্ষণ আবৃত্তি পরিবেশন করে শোনালো অবধি জাপাল। আর একজন বন্ধু রয়েছে আমাদের সাথে। আমাদের সাথে কে রয়েছে? আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের সর্বশেষ বন্ধু আবিরা, আবিরা কর্মকার। আবিরা, তুমি কোথায় থাকো?
1: আমি জলপাইগুড়ি রামগুড়িতে গ্রামে থাকি।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 8।
0: বাড়িতে কে কে আছেন?
1: আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, আমার ঠাকুমা আছে, কাকু আছে, পিপির বিয়ে হয়ে গেছে আর ঠাকুরদা স্বর্গীয়।
0: আচ্ছা আচ্ছা, তার মানে আমি কিছুক্ষণ আগে যে জয়েন্ট ফ্যামিলির কথা বলছিলাম, বড় পরিবার, তুমি সেই বড় পরিবারেই থাকো, তাই তো?
1: অ্যাকচুয়ালি আমার কাকুর বিয়ে হয়নি, তো আমার কাকু আমাদের আমাদের কাছে খায়,
0: তোমাদের সঙ্গেই থাকে? হ্যাঁ, ওইটাই তো। ঠাকুমা দাদু মারা গেছেন,
1: ঠাকুমা বেঁচে আছে,
0: ঠাকুমা আছেন, হ্যাঁ, দাদু মারা গেছেন, ঠাকুমা রয়েছেন, পিসির বিয়ে হয়ে গেছে, কাকা রয়েছেন, ভাই, তুমি, তার মানে বেশ বড় পরিবার। আমরা যে নিউক্লিয়ার ফ্যামিলি বা অনুপরিবার বলি, অর্থাৎ মা বাবা তুমি বা ভাই, এইটা তার ঠিক না? তাহলে তো বেশ, ঠাকুমা কাছে বসে বসে গান শোনাও, ঠাকুমাকে গান শোনাও।
1: হ্যাঁ,
0: গান শুনতে ভালোবাসেন? ঠাকুমার কাছে কিছু আবদার করো না?
1: হ্যাঁ করি।
0: আবদার করো? মেলায় যাওয়ার সময় পয়সা টয়সা কিছু দেন ঠাকুমা?
1: আমি তো সচরাচর মেলায় যাইনি।
0: আচ্ছা,
1: ঠাকুমার কাছ থেকে যখন স্কুলে যাই তখন যদি দেয় তাহলে নেই।
0: আচ্ছা আচ্ছা, আসলে এই ঠাকুমা দাদু এনারা ভীষণ একটা আনন্দের জায়গা, একটা খুশির জায়গা, ভালোবাসার জায়গা। আজকে তুমি আমাদের কি শোনাবে?
1: আমি ভাওয়াইয়া শোনাবো।
0: হ্যাঁ,
1: দরিয়া।
0: আচ্ছা।

0: বাহ, আমরা আবির আর গানের মধ্যে দিয়ে আমরা একদম উত্তরবঙ্গের যে মাটির সুর, লোকসুর, ভাওয়াইয়া গানের একটা অদ্ভুত সুন্দর একটা মায়াময় পরিবেশে চলে গেলাম। কিন্তু আবিরা, আর একটা গান যে শোনাতে হবে, শোনাবে তো?
1: একদম
0: ঠিক আছে।

0: আমাদের কি সুন্দর গানে ভরিয়ে রেখেছে, ভাওয়াইয়া গানে ভরিয়ে রেখেছে আমাদের আবিরা কর্মকার। কিন্তু একটা কথা খুব বলতে ইচ্ছে করছে আবিরা, বলবো?
1: হ্যাঁ,
0: আর একটা গান শোনাবে?
1: হ্যাঁ শোনাব।
0: শোনাবে? বাহ, খুব ভালো। আসলে এত সুন্দর করে তুমি গাইছো, মনটা ভরে যাচ্ছে, আর একটা গান শুনতে ইচ্ছে করছে। তবে কথা দিচ্ছি, এটাই শেষ, আর আবদার করব না।

0: আমাদের এতক্ষণ ভাওয়াইয়া গান গেয়ে শোনালো আবিরা আবিরা কর্মকার। আর আজকের শিল্পীদের গান এবং কবিতাকে যিনি তবলা দিয়ে ভরিয়ে তুললেন, তিনি হলেন গৌতম দাশগুপ্ত। আর যিনি দোতরায় ছিলেন, তিনি হলেন সতীশ রায়। আমার বন্ধুরা কিন্তু ধীরে ধীরে ঘড়ির দিকে তাকাচ্ছে যে গান তো হলো, আবৃত্তিও হলো, তাহলে আসল ব্যাপারটা কি বাদ থেকে গেল, অর্থাৎ গল্প শোনা। গল্প শুনতে সবাই ভালোবাসো তো নাকি?
1: হ্যাঁ
0: হ্যাঁ। এত আস্তে আস্তে হ্যাঁ কেন, জোরে হ্যাঁ বলো।
1: হ্যাঁ
0: ঠিক, আমিও, শুধু তোমরাই না, আমিও ভীষণ গল্প শুনতে ভালোবাসি, আর আমার সব বন্ধুরাই ভালোবাসে, এটুকু আমি জানি। আমার ওই পারে যে বন্ধুরা রয়েছেও, তোমরা তো বলতে পারছো না, কিন্তু তোমাদের হাসি হাসি মুখটা কিন্তু আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আর আমাদের তো কথা দিয়েছিলেন আমাদের আগের পর্বে, যিনি ছিলেন গল্প দাদা হিসেবে পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তাঁর কথা রেখেছেন, তিনি কিন্তু আমাদের আজকের পর্বেও এসে উপস্থিত হয়ে গেছেন। কি পার্থ দা, তাই তো?
2: একদম।
0: আগের দিন তো আমরা ডাকাতির গল্প শুনছিলাম, আজকে আপনি কি শোনাবেন আমার বন্ধুদের এবং আমাকেও?
2: ভূতের এবং রহস্য।
0: ওরে বাবা, আগের দিন ডাকাতির গল্প, আজকে ভূত রহস্য, একদম জমে যাবে। বলুন।
2: জমিদার বাড়ির গোপন কুঠুরি। অবশেষে আমরা চার বন্ধু পৌঁছলাম নবগ্রাম জমিদার বাড়িতে।
0: মানে আপনারা বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিলেন?
2: ঘুরতে বেরিয়েছি।
0: হ্যাঁ।
2: এবং নবগ্রাম জমিদার বাড়ি যাব, এটা বহুদিন আগেই একটা পরিকল্পনা ছিল। আমাদের মাস্টারমশাই অনেক গল্প শুনিয়েছেন, অনেক রহস্যে ঘেরা সেই জমিদার বাড়ি। তো সারাদিন আমরা ট্রেন বাস ভ্যান রিক্সায় ক্লান্ত হয়ে যখন পৌঁছলাম সন্ধ্যার সময়, তখন জমিদার বাড়ির পুরনো নায়েব মশাই ধরণীমোহন বাবুর সাথে আমরা দেখা করলাম। ধরণীমোহন বাবু আমাদের কথা আগেই জানতেন, তাদের সেই পুরনো গাইড নিশিকান্তকে আমাদের সাথে পাঠিয়ে দিলেন। জমিদার বাড়ির তিনতলায় আমাদের যেতে হবে। আমরা একতলা, দোতলা, তিনতলা, ঠিক যেমনভাবে সেই স্কুলের মাস্টারমশাই, আমরা স্কুল ফেরত চার বন্ধু, তারা মাস্টারমশাইয়ের কাছে পড়তাম। তিনি সংস্কৃত পড়তেন, পড়াতেন, ইংরাজি পড়াতেন, সব বিষয়ে অগাধ জ্ঞান ছিল, প্রচুর বই পড়তেন এবং আমাদের রহস্যের গল্প শোনাতেন। তার সেই গল্পের, সেই রহস্যের মতোই আমরা প্রথম তলা, দ্বিতীয় তলা বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এবং নিশিকান্ত বাবু, যিনি আমাদের গাইড, তিনি বলতে থাকলেন,

0: হিরোদ, বাপি, বাবুয়া এবং আমরা চারজন যখন পড়তাম, তখন তারাবাবু পান খেতেন, তার মুখে সেতির দাগ ছিল, ঠোঁটগুলো ছিল লাল টকটকে। কিছুক্ষণ পরপরই বলতো, তোরা যাওয়ার পরে আমি পান খাবো, পান খেয়ে পড়তে বসবো। মানে ওই বয়সেও পড়াটা ছিল তার নেশার মতো। আমরা গেলেই উনি পান খাবেন এবং পড়তে বসবেন। আমরাও মজা করে বন্ধুরা বেরিয়ে এসে বলতাম, বাড়ি যাব কি পান খাবো কে পড়তে বসবো। তো সেই সেই মজার দিনগুলোতে আমরা চলে আসলাম নবগ্রাম জমিদার বাড়িতে। তিনতলার একটা অন্ধকার ঘরে আমাদের নিয়ে আসলেন নিশিকান্তবাবু। গাইডের চোখ দুটো খুব চেনা মানুষের মতো লাগছিল, চোখ দুটো জলজল করছিল, কিছুতেই মনে হচ্ছিল না কার চোখ এটা। এঘর সে ঘর ঘুরিয়ে আমাদের গা ছমছমের পরিবেশের মধ্যে দিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে আসলো। আমরা হঠাৎ লক্ষ্য করলাম নিশিকান্তবাবু পান চিবোচ্ছে, আর তো চোখগুলো একটা অস্বাভাবিক মাত্রায় জলজল করছে। সব ঘরগুলোই বেশ পুরনো, ঘরগুলোতে ট্যুরিস্ট আর গবেষকরা ছাড়া কেউই আসে না। সব ঘরগুলোতে মিউজিয়ামের মতো বহু প্রাচীন জিনিসপত্রে ভর্তি, বাঘ, হরিণ, গন্ডারের মাথা দেওয়ালের সাথে সাঁটানো। পুরনো আসবাবপত্রগুলো এক বিশেষ ধরনের, দেয়ালে চোদ্দজন জমিদার বাবুর সব ছবি, চোদ্দ পুরুষের ছবি,
1: যে পুরো পুরুষদের ছবি দেয়ালে টাঙানো থাকে,
0: কারো মাথায় পাগড়ি,
1: কারো মাথায় পাগড়ি,
0: হ্যাঁ, আছে
1: অনেক ইয়া গোপ থাকে
0: একদম।
1: আচ্ছা,
0: সেই রকম সব ছবিগুলো দিয়ে শেষ ছবিটা যে বোঝা গেল যে সুবর্ণকান্তি মুখোপাধ্যায়। সুবর্ণকান্তি মুখোপাধ্যায় জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন, তার সময়ে জমিদারি প্রথা বিলোপ হলো।
1: আচ্ছা,
0: সেই চুনসুরকি ওঠা বিশাল বাড়িটা নিয়ে অনেক রহস্যের কাহিনী লোকমুখে শুনতে পাওয়া যায়। আমাদের গাইড তার কিছু কিছু বললেন, তারাবাবু আমাদের সেই সব গল্প কখনো কখনো বলেছেন, সব মিলিয়ে যেতে থাকলো। সেখানে সোনার চালের একটা বাক্স ছিল, সেই চালের বাক্সের মধ্যে জমিদার বাবুদের সবার নাম লেখা থাকতো, সুবর্ণকান্তি মুখোপাধ্যায়।
1: সোনার চালের
0: মধ্যে,
1: আচ্ছা আচ্ছা,
0: প্রতি জমিদারের নাম,
1: ওরে বাবা,
0: চোদ্দজন জমিদারের চোদ্দটা চাল, একটা সোনার পদ্মের ওপরে, পদ্মের পাঁপড়ির মধ্যে সেই চালগুলো থাকতো। আর সেই বাক্সটা ছিল অত্যন্ত দামি বাক্স, সবার নজর ছিল সেই দিকে। একদিন হঠাৎ করে সেই জমিদার বাড়ির তিনতলা থেকে বাক্সটা উধাও হয়ে গেল,
1: মানে কেউ চুরি করে নিয়েছিল নাকি?
0: কেউ চুরি করে নিয়েছিল।
1: আচ্ছা,
0: এবং সুবর্ণকান্তি বাবু পেয়াদা, সৈনিক, গোয়েন্দা, চর লাগিয়ে উদ্ধার করার জন্য প্রচুর অর্থবল, লোকবল, সমস্ত কিছু শেষ করে উদ্ধার করেছিল। এবং উনি খুব মানে প্রতাপান্বিত মানুষ ছিল, খুব দুর্দণ্ড প্রতাপ যাদের এরাকে বলে, লঘু পাপে গুরুদণ্ড দিতেন। জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ ছাতি মাথায় দিয়ে যেতে পারবে না। জমিদাররা সবসময় জমিদারকে খুশি করার জন্য শাক, আলু, কলা, মূলো, কেউ কেউ আবার
1: মানে একদম জমিদারি মেজাজ,
0: জমিদারি মেজাজ ছিল।
1: আচ্ছা,
0: জমিদারির মানে উঠোনের মধ্যে একটা খুঁটি পোতা, সেখানে একটা কচি পাঠা কেউ বেঁধে রেখে গেছে, কেন না, সেই কচি পাঠাটা খেলে হয়তো জমিদার বাবু আমার উপর খুশি থাকবে। তো তার সে সমস্ত অর্থবল ধনবল দিয়ে সেইটা পেয়েছিলেন। এবং তখন তার বাড়িতে একটা গোপন কুঠুরি ছিল, যারা অপরাধ করত তাদের ধরে নিয়ে এসে সে গোপন কুঠুরিতে মুন্ডু কেটে ফেলে দেওয়া হতো। আমাদের লক্ষ্য ছিল সেই, আমাদের লক্ষ্য ছিল সেই গোপন কুঠুরিতে আমরা যাব। আমার গল্পের শিরোনামও তাই, জমিদার বাড়ির গোপন কুঠুরি। সে গোপন কুঠুরিতে আর নিচ্ছে না, কিন্তু আমাদের চোখের পাতা বুঝে আসছে। সমস্ত ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল, হঠাৎ দেখা গেল একটু মাকড়সার জালের আঠা কারোর মাথায় লেগে গেল, হঠাৎ দেখা গেল একটা হুৎকা শিয়াল এসে গুতুমের।
1: ওটা কি লোকজন সেরকম যেত না?
0: লোকজন যেত না।
1: আচ্ছা,
0: জমিদারের জমিদারি প্রথা যখন বিলোপ হয়ে গেল শেষের দিকে, জমিদারদের তত ট্যাক্স আর উঠত না, সুতরাং মেনটেন্যান্সও হতো না, মেনটেন্যান্স করতে চাইলেও পারতো না, এই জন্য যে ওরা তখন প্রচুর বিলাসবহুল জীবনযাপন করত, যার জন্য পরবর্তীকালে দেখা গেল যে সেই জমিদারি প্রথাটা আর চালানো সম্ভব হচ্ছে না। যার জন্যে তখন আমরা যে ঘরটাতে আসলাম, সেখানে ঢোকার মুখেই গাটা ছমছম করে উঠল, মাটিতে পা রাখতেই কেমন যেন গাটা শিরশির করে উঠল। এই তো আমরা সেই, ওইটাই শেষ দেখা আর কি ওই বাড়িটার, তারপরে তো আমরা যে যার মতো বাড়ি ফিরে আসব। তা আমরা ঘরে ঢোকার মুখে হঠাৎই দেখলাম যে সেই তারাবাবুর যে মিষ্টি জর্দার যে গন্ধটা আমরা সারা ঘরময় ছড়িয়ে পড়তো পান খাওয়ার সময়, সেই গন্ধটা যেন পেলাম। এবং যে ভদ্রলোক আমাদের দেখাচ্ছে নিশিকান্তবাবু, সে যেন অনেকটাই তার মুখে, মুখটা যেন তার একটা সেতির দাগ, স্পষ্ট ছাপ ছাপ দেখা যাচ্ছে, ঠোঁট দুটো লাল টুকটুকে। তা আমাদের বুঝতে তখন আর অসুবিধে হলো না, কোনো একটা রহস্যের কবলে আমরা পড়েছি। হঠাৎ করে আমরা যখন উঁকি মেরে দেখলাম সেই কুয়োটা, যেই কুয়ো যমুনা নদীর সাথে সংযোগ করা ছিল, যে অপরাধীর মুন্ডু কেটে ফেলে দেওয়ার পরে জোয়ার ভাটার জলে সেই মুন্ডু কোথায় চলে যেত, মোহনায় মিশে যেত, কেউ খবরও পেত না। তারপরে আমরা হঠাৎ করে ঝুপ করে একটা ভারী বস্তা পড়ার মতো শব্দ পেলাম, দেখলাম পিছনে আমাদের নিশিকান্তবাবু আর নেই। আমরা তখন বাবা গো মাগো করে চার বন্ধু সিঁড়িতে নিচে এসে দেখি সেই ধরণীমোহনবাবু যে নায়েব মশে তার ঘরে তালাবন্ধ। কোনো রকম সেখানে আমরা রাতটা কাটিয়ে নিয়ে ভোরবেলা ছুটলাম সেই বাবুপাড়ার তারাবাবুর বাড়িতে। আমরা যখন তারাবাবুর
1: আসল ব্যাপারটা
0: কি বোঝার জন্যে এবং তাকে বলার জন্যে যে স্যার আমাদের তো এরকম অভিজ্ঞতা হলো, আমরা আপনাকে সেই গল্প বলবো, কিন্তু তারাবাবুর বাড়িতে একটা বিশাল বড় তালা ঝুলছে,
1: তারাবাবু নেই,
0: তালা ঝুলছে। তখন গ্রামের পাশ থেকে একজন মহিলা এসে চাপা স্বরে বলল, কাল যখন তারা মাস্টারমশাই রেল লাইন ক্রস করছিলেন তখন তিনি ট্রেনে কাটা পড়েছে।
1: মানে যেই সময় আপনারা ওই বাড়িতে ছিলেন
0: তখন ওরা প্রাণ চলে গেছে, ট্রেনের চাকায় উনি তখন মারা গেছেন। উনি এবং ওই ধরণীমোহনবাবুর ভেতরে প্রবেশ করে আমাদেরকে আর কি গাইড হিসেবে দেখিয়েছেন। আসল ধরণীমোহনবাবু অনেক আগেই বিদায় নিয়েছে সেখান থেকে।
1: এটা কি সত্যি ঘটনা?
0: এটা
1: তাহলে তো মানে ভূতের সঙ্গে আপনি যাতায়াত করেছেন
0: একদম। এবং এটা সেই যে নবগ্রাম বলছি এটাও কাল্পনিক, এটা আমাদের যে কলেজ পাড়াতেই আর কি, যেখানে আমার ছোটবেলা বেড়ে ওঠা।
1: মানে আসল নামটা আপনি বলছেন না?
0: আমি আসল নামটা বলছি না। এবং সেই জমিদার বাড়ির সামনেও যমুনা নদী বয়ে গেছে, সেখানে গোষ্ঠবিহারের মেলা বসে পয়লা বৈশাখে, সেখানে সাত দিন ধরে মেলা হয়। এবং সেই যেখানে তারাবাবু রেল লাইন ক্রস করছিলেন সেখানে শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটে জোয়ারে এসে সমস্ত পুরা কাঠ ভেসে চলে যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা হচ্ছে আমার একটা চার বন্ধুর অভিজ্ঞতা।
1: কি শুনলে তো, সত্যি সত্যি ভূতের গল্প। দেখো কত কিছু হয়। তোমাদের ভালো লাগলো গল্পটা?
2: হ্যাঁ।
1: আমাদের আজকের আসরে তাহলে বেশ জমজমাট হয়ে গেল, তাই না? কি ভালো ভালো গান শুনলাম আমরা। সঞ্চিতা মজুমদারের গান শুনলাম, অবধিজা পালের আবৃত্তি শুনলাম, তারপরে আবিরা কর্মকারের ভাওয়াইয়া গান শুনলাম, খুব ভালো লাগলো। আর সব শেষে সেই রোমাঞ্চ ভুতুরে গল্প আমাদের বলে শোনালেন আমাদের আজকের গল্পদাদা পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু, আপনাকে অনেক অনেক ভালোবাসা, আর আপনি আমাদের শ্রদ্ধাও জানবেন, আর আবারও নিশ্চয়ই কোনো এক পর্বে আবারও আপনাকে পাব আমাদের গল্পদাদা হিসেবে।
0: একদম,
1: নতুন নতুন গল্প নিয়ে আবার আসবেন আপনার জীবনের।
0: অনেক গল্প আমার ঝুলিতে আছে।
1: ঠিক, অবশ্যই
0: শোনাও।
1: আজকে হাতে আর একটু সময় নেই, আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আজকের অনুষ্ঠান শেষ করবার আগে আবারও রোজ যে কথা আমি বলে যাই, ভালো করে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনে চলবে, আর জল খাবে, একটু একটু যোগব্যায়াম করবে বা সকালে একটু হাঁটতে যাবে, ঠিক আছে? আর মন খুলে গান বাজনা আবৃত্তি করবে, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। আজকের আসর আমরা এখানেই শেষ করছি।
3: শুনলেন কিশোর জগৎ উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের শেষকৃত্যে আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে, অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস

0: প্রকাশ করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রীমোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানেই শ্রীমোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাওর সফরের সময় থেকেই শুরু হওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতেই সফর সহায়ক হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। শ্রীমতী ফুজিমোরির রাষ্ট্রপতিত্বের মেয়াদের কামনা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সেদেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদ, লস্কর এ তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ এর আওতায় এই ঘোষণা করা হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ 2 দিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথম মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারের 1,500-এর বেশি বিএলওর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।
1: SIR is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat.
0: পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউন বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 100 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে সম্পন্ন হচ্ছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি

0: অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, আইনসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ ওয়াহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সেদেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সেদেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইউগান্ডাতেও 20 জনের দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে 21 বার ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনার ফলে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রসি এই পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাই স্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
1: বুলেট ট্রেন কা কনস্ট্রাকশন ভি বহুত তেজি সে চল রা হ্যায় অর আগলে সাল সুরত সে বিলিমোরা কা পহলা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে সুরত কা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে আহমেদাবাদ কা পুরা কমপ্লিট করেঙ্গে ফির আহমেদাবাদ সে ঠাণে অর উসকে বাদ মে আহমেদাবাদ সে মুম্বাই ইস তরহ সে সেকশন বাই সেকশন ফেজ বাই ফেজ 2029 কে এন্ড তক কমপ্লিট করেঙ্গে প্রজেক্ট বহুত 80% কাম গুজরাত কে ক্ষেত্র মে কমপ্লিট হো চুকা হ্যায় অর বহুত হি আচ্ছি প্রোগ্রেস।
0: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মন্দিরে অনুদানের অর্থ সম্পদ নয়ছয় নিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আলোচনার জন্য আগামীকাল এক বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রশাসনিক ও ট্রাস্টের আর্থিক লেনদেন বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায়কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতা সভ্যতাগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা সমবায় ব্যবস্থা কৃষক, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক এবং আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ তিনি একথা জানান।
1: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে মূল বিষয়টা হলো যে আমাদের গণতন্ত্রে বিধানসভার ভূমিকা কী, সেই ভূমিকা নিয়ে আলোচনা হলো, বিধায়কদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হলো।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। ভবিষ্যতেও ছোট ছোট পরিসরে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে অধ্যক্ষ জানান। প্রয়োজনে দেশের বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ বা বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো হবে। প্রযুক্তিগত কারণ এবং অন্যান্য জটিলতায় যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সঠিকভাবে দেওয়া যায়নি, রাজ্য সরকার তাদের পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা সুব্রত

সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলে রাজ্য সরকার 2008 থেকে 2015 সাল পর্যন্ত কর্মচারীদের বকেয়া পেনশনের 50% অ্যাডহক ভিত্তিতে দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। বাকি অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে সুব্রতবাবু তাদের আশ্বাস দেন। এছাড়াও গ্রান্ট ইন এডের আওতায় থাকা কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, এজেন্সি প্রথার বিলুপ্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাওড়া স্টেশনে 635 মিটার লম্বা 24 নম্বর প্ল্যাটফর্ম এ মাস থেকেই চালু হচ্ছে। 2,69,00,000 টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে বলে হাওড়ার ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন। এছাড়াও 10, 11, 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মগুলিকেও লম্বা দৈর্ঘ্যের জন্য ট্রেনের জন্য বাড়ানো হচ্ছে। হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনে 47টি ফুট ওভারব্রিজ এবং 50 থেকে 55টির মতো স্বল্প উচ্চতা সাবওয়ে তৈরির কাজও চলছে। ইতোমধ্যেই 8টি স্টেশনে 15টি লিফট বসানো হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন সিসিআর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জন্য আজ ও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুমন্তব্য করার অভিযোগে আজ পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার 26 জুন রেজিনগরের একটি সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য করেন। গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরের দিনই সোমবার রাতে রেজিনগর থানা এলাকার পুলিশ অভিযান চালিয়ে সভার মূল আয়োজকদের গ্রেপ্তার করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ডিগ্রি পাওয়া মেয়েদের সংখ্যা 12% বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা এই প্রতিষ্ঠানের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা গ্রামে একটি 3তলা বাড়ি ও কাপড়ের দোকানে আগুন লাগায় এক কিশোর সহ 3 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। জানা গেছে, পুজো উপলক্ষে বাড়ির নিচতলার পোশাকের দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুদ ছিল। গভীর রাতে হঠাৎই সেখানে আগুন ধরে যায়। ওই বাড়ির বাসিন্দা ব্যবসায়ী উদয় ঘোষ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানে পৌঁছলে মারাত্মকভাবে জখম হন। তাদের প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে এবং পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের ভাতুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে গতকাল তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিবাদমান দুগোষ্ঠীর সংঘর্ষের জেরে রান্নাঘরে তালা দিয়ে দেওয়া হয়। নতুন গোষ্ঠীগুলি রান্নার কাজে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানায়। এই নিয়ে শুরু হয় উত্তেজনা। স্বামী বিবেকানন্দের 124তম প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ সশ্রদ্ধ চিত্তে পালন করা হচ্ছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।

সক্রিয় ভূমিকা নেওয়াও তাদের কর্তব্য। গতকাল এ কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

জনগণ আপনাদের অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে অনুভব করতে হবে, রাজ্যের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দায়িত্বও আপনাদের। গতকালই একথা বলেছেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

এই কথা বলেছেন শ্রী ওম বিড়লা বা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল। আপনারা জানেন গতকাল এবং আজ এই দুদিনব্যাপী রাজ্যে চলছে এক বিশেষ কর্মসূচি। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজন হয়েছে এক কর্মসূচির। সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষিতে যে বিধায়করা নির্বাচিত হয়েছেন, মূলত তাদের মধ্যে যারা নবনির্বাচিত প্রথমবারের বিধায়ক, তাদের জন্যই আয়োজন করা হয়েছে এক প্রশিক্ষণ শিবিরের। আজ সেই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। বিধায়ক হিসেবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, প্রশ্নোত্তর সহ অন্য সংসদীয় প্রক্রিয়া কিভাবে চলে, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক কার্যাবলী এবং বাজেট প্রক্রিয়া, শিষ্টাচার, এইভাবে বিষয় ভাগ করে অতিথি বক্তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়ে পরামর্শ দেবেন, তাদের বক্তব্য রাখবেন।

দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব আর একটু পরেই অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে যারা থাকবেন উপস্থিত, বক্তব্য রাখবেন শ্রী রথীন্দ্র বোস, বিধানসভার মাননীয় অধ্যক্ষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ। এছাড়াও এই পর্বে বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। এই পর্বে সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি। ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়।

প্রথা বললেও যেন সঠিক শব্দটা বলা হয় না। আসলে প্রকৃতির এটাই নিয়ম যে যারা নতুন, যারা নবীন, তারা পরামর্শ নেবেন, তাদের দিশা দেখাবেন অগ্রজরা, প্রবীণরা। বিধানসভার ক্ষেত্রেও সেই একই ধারা অনুসৃত হয়ে চলেছে বছরের পর বছর। আমরা একবার একটু নজর করব যে আজ যারা এই পর্বে বক্তব্য রাখবেন বা সমাপ্তি ভাষণ বা ধন্যবাদ জ্ঞাপন করবেন, তাদের কাছ থেকে যারা নতুন তারা যে প্রাণিত হবেন, তারা যে উদ্বুদ্ধ হবেন, তারা যে দিশা দেখবেন, সেই মানুষদের রাজনৈতিক জীবনের দিকে একবার একটু তাকিয়ে দেখব। যে অভিজ্ঞতা তারা তাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সঞ্চয় করেছেন তা আজ উজাড় করে দেবেন নবীনদের জন্য, যাতে আমাদের আগামীর পথ চলা প্রশস্ত হয়, সুগম হয়। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের মাননীয় স্পিকার অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বসু। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এবছর থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব সম্প্রতি তাকে আমরা পেয়েছি। উত্তরবঙ্গ থেকে তিনি প্রথমবার বিধানসভার স্পিকার হয়েছেন। রথীন্দ্র বসু উত্তরবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি নিয়ে পড়াশুনো করেছেন। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং তিনিও এবারের প্রথম বিধায়ক। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমরা 15ই মে এবছর তাকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে পেয়েছি এবং প্রথমবার স্পিকার হওয়ার পাশাপাশি তিনি এই পদের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বও করছেন।

আজ বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা শুনবেন তার কথাও, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। 2024 সাল থেকে ভারতের 34তম আইন ও বিচার বিভাগের স্বাধীন

ফিলিপিন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, এলএলবি এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে আইনে স্নাতক হওয়ার পর ১৯৭৯ সালে কলা বিভাগে স্নাতকোত্তর করেন। ২০০৯ সালে বিকানের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি বিকানের নির্বাচনী এলাকা থেকে ১৬তম লোকসভার জন্য পুনরায় নির্বাচিত হন। তিনি লোকসভায় ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ এবং হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের মে মাসে শ্রী মেঘওয়াল সংসদীয় বিষয়ক এবং ভারী শিল্প ও সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হন। তিনি রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার আগে রাজস্থানের একজন উচ্চপদস্থ আইএএস অফিসার ছিলেন। এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদদের কাছ থেকে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছ থেকে নবীন বিধায়করা পরামর্শ পাবেন। আশা করা যায় তাতে আমাদের এই রাজ্যের রাজ্যবাসী হিসেবে তার সুফল আমরা নিশ্চয়ই পাব।

আজ এই নবনির্বাচিত বিধায়করা। শুনবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ নারায়ণ সিংয়ের কথাও। শ্রী হরিবংশ নারায়ণ সিং সাংবাদিক, পাশাপাশি রাজনীতিবিদ। তিনি রাজ্যসভার ১৩তম ডেপুটি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য বা এমপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার পরিচিতি এবং কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভায় মনোনীত করেন। এর আগেও তিনি ২০১৪ থেকে দুটি মেয়াদে বিহারের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের অতিরিক্ত মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং, যিনি এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। তার কাছ থেকেও এই নবনির্বাচিত বিধায়করা শুনবেন আগামীর পথ চলার দিক দিশা সম্পর্কে।

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য গতকাল 3রা জুলাই থেকে আজ পর্যন্ত এই দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন গতকাল করেছেন লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট।

বিশিষ্ট ব্যক্তিরা এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু স্বাগত ভাষণ দিয়েছেন এবং দুদিনের এই প্রশিক্ষণে বিধায়কদের আইনসভায় কিভাবে কাজ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, বিল পাশের নিয়ম, বাজেট কমিটির কাজ, বিধায়কদের অধিকার দায়িত্ব এবং ডিজিটাল বিধানসভা ব্যবস্থা সম্পর্কে জানানো হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার অধ্যক্ষ, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে বক্তব্য রাখছেন। তাদের অভিজ্ঞতা থেকে নতুন বিধায়করা আইনসভা পরিচালনার বিভিন্ন দিক শিখে নিচ্ছেন। আজ অর্থাৎ 4 জুলাই এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও উপস্থিত থাকবেন আজ লোকসভা স্পিকার ওম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল, থাকবেন রাজ্যসভার উপসভাপতি শ্রী হরিবংশ এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা।

রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলমত নির্বিশেষে সব বিধায়কদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রশিক্ষণে। একই সঙ্গে বাংলার ঐতিহাসিক গৌরব পুনরুদ্ধারের কথাও তিনি বলেছেন। বলেছেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে বিধানসভাকে কার্যকর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের সব দলের বিধায়কদের নিয়ে আয়োজিত দুদিনের এ বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, কেন্দ্রীয় সংসদ বঙ্গ বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু, বিরোধী দলনেতা, বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসক ও বিরোধী দলের বিধায়করা। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়ন, বিধানসভার রীতিনীতি এবং গণতান্ত্রিক দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনারা গরিব প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুন, তাঁদের কথা আপনারা বলুন, তবেই তো এগিয়ে যাবে রাজ্য। আজ গোটা ভারত এ রাজ্যের দিকে তাকিয়ে আছে, অনেক আশা।

সাধারণ মানুষ আপনাদের বিধানসভায় পাঠিয়েছেন। প্রায় 200 জন প্রথমবার জিতে এসেছেন, তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুক্রবার গতকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে যোগ দিয়ে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে এ কথা বলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ মাননীয় ওম বিড়লা আরও বলেছেন যে আপনারা আরও অনেক জানুন, শিখুন, নেতৃত্ব দিন। বিধানসভা থেকে আপনারা দেশের নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসুন। বিধানসভা থেকে দেশের নেতৃত্বের জায়গায় অবশ্যই আসবেন আপনারা, আমরা আশাবাদী। যতক্ষণ বিধানসভায় থাকবেন, শুধু নিজের কথা নয়, অন্যের বক্তব্যও শুনুন, তর্ক শুনুন, তথ্য জানুন, তবেই সমৃদ্ধ হবেন।

গতকাল থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এই যে কর্মশালা প্রশিক্ষণ শিবির নবনির্বাচিত বিধায়কদের জন্য, সেই অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, যারা এখন নতুন বিধানসভায় এসেছেন তাদের সামনে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ সংসদীয় জীবন, সব কিছু ভালো করে জেনে নিন, শিখে নিন। সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য কঠোর শ্রম এবং নিষ্ঠার প্রয়োজন, এবং এই যে ভালো করে সব কিছু শিখে নিন, জেনে নিন, এই উদ্দেশ্য নিয়েই আজ বক্তব্য রাখবেন আমাদের দেশের বিশিষ্ট, প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক এবং ভারপ্রাপ্ত মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত বিশিষ্টজনেরা। সেই পর্বে গতকাল আমরা শুনেছি এবং আজও বিধায়করা শুনবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লার কথা, তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সংসদীয় গণতন্ত্রের পাঠ তিনি দেবেন তার বক্তব্যের মধ্য দিয়ে এই নতুন বিধায়কদের। 2019 সালে তিনি প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন। বর্তমানে তিনি লোকসভার 17তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা 2024-এর 26 জুন তাকে পেয়েছি দ্বিতীয় মেয়াদের জন্য আরও একবার। 2014 সাল থেকে তিনি রাজস্থানের কোটা নির্বাচনী এলাকা থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 2003 থেকে 2008 এই সময়কালে তিনি রাজস্থান সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদার সংসদীয় সচিব ছিলেন। সংসদ সদস্যও তিনি কোটা নির্বাচনী এলাকা থেকে 16তম, 17তম এবং 18তম লোকসভায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাকে আমরা পেয়েছি

এই ভূমিকায় এবং ষোড়শ লোকসভায় শক্তি বিষয়ক স্থায়ী কমিটি এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন শ্রী ওম বিড়লা। জুন 2024 সালে তিনি দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তার এই দীর্ঘ সংসদীয় যে রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা তা তিনি ভাগ করছেন এই দুদিন ধরে নতুন বিধায়কদের মধ্যে।

এই কর্মশালার প্রথম দিন গতকাল রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলেছেন, বিধানসভার সমস্ত কাজকর্ম এখন থেকে ডিজিটাল হবে। এতে বিধায়করা নিজেরাও যেমন সমৃদ্ধ হবেন, তেমনি তার এলাকার মানুষরা সরাসরি অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। দেশের অন্যান্য রাজ্যের মতোই এই বঙ্গেও ডিজিটাল বিধানসভা হবে, ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, কলকাতা মানেই তার কাছে সিটি অফ জয়, বাংলা মানেই সাহিত্য, বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের পীঠস্থান। এই বাংলায় একসময় তিনি 5 বছর ছিলেন, সেই সুখস্মৃতিও তিনি ভাগ করেছেন নতুন বিধায়কদের মধ্যে।

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি, আর ব্যাখ্যায় বলি লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে গতকাল থেকে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান, কর্মশালা, একটি প্রশিক্ষণ শিবির রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে। তাদেরই জন্য এর মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন, প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় দিনের প্রথম পর্বের অনুষ্ঠান ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই পর্বের দ্বিতীয় অধিবেশন, দ্বিতীয় পর্ব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটু একটু করে বিভিন্ন প্রতিনিধিরা এসে উপস্থিত হচ্ছেন বিধানসভার মূল কক্ষে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই পর্বের মূল অনুষ্ঠান, অর্থাৎ দুদিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপ্তি অনুষ্ঠান।

বিধানসভার। মূল কক্ষের একটি বিশেষ জায়গাও আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ফুলে মালায় তাকে সাজিয়ে তোলা হয়েছে।

গতদিন এবং আজ এই দুদিনই আমরা লক্ষ্য করেছি তার উপস্থিতি। তিনি এ রাজ্যের মাননীয় রাজ্যপাল আর এন রবি, রবীন্দ্র নারায়ণ রবি আর এন রবি। 2026 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের পর 1976 সালে ভারতীয় পুলিশ সার্ভিসে তিনি যোগদান করেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। 2014 সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। 2018 সালের অক্টোবর মাসে তিনি উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। আমলাতান্ত্রিক কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর রবীন্দ্রনারায়ণ রবি 2019 সালের অগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 2019 সালের ডিসেম্বরে তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তামিলনাড়ুর রাজ্যপাল এবং অবশেষে সবশেষে 2026 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে তিনি আসন হয়েছেন, পালন করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার।

ইতিমধ্যেই আসন অনেকটাই ভরে গেছে বিধানসভার মূল কক্ষের। চলছে ফটো সেশন বিধানসভা কক্ষের মধ্যে। আবার অনেকেই বসে আছেন তাদের জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে আসন অনেকটাই ভরে গিয়েছে। তবে অপেক্ষা নিশ্চিতভাবেই আরও কিছু।

বাসন এরকমভাবেই ভরে যাবে পূর্ণ গৃহ। তারপরেই শুরু হয়ে যাবে আজকের দ্বিতীয় দিনের এই পর্বের অনুষ্ঠান।

আজকের এই যে অনুষ্ঠান, অর্থাৎ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের এই সমাপনী পর্ব বা সমাপ্তি পর্ব, যাই বলি না কেন, সেই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়। তিনি পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী, বর্তমানে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিল্প বাণিজ্য উদ্যোগ, সরকারি উদ্যোগ, শিল্প পুনর্গঠন, অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। মানিকতলা থেকে তিনি বিধানসভার নির্বাচিত সদস্য, কলকাতা পৌর কর্পোরেশন এবং 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলের তিনি দুবার কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেই দায়িত্বে ছিলেন 2001 সাল পর্যন্ত। বড়বাজার এবং বরানগর এই দুই ক্ষেত্রেই তিনি বিধায়ক ছিলেন। এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। বর্তমান বিধানসভায় তিনি স্বল্প সময়ের জন্য অস্থায়ী স্পিকারও হয়েছিলেন।

ভারত বর্ষ শান্তির এক দেশ, ভারত বর্ষ স্বপ্নের এক দেশ, ভারত বর্ষ মৈত্রী।

মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, আইনসভায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে নীতি নির্ধারণে অংশ নিতে হয়, সেই বিষয়গুলো মন দিয়ে শেখা প্রয়োজন। এই বক্তব্য উঠে এসেছে এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বক্তাদের মধ্য দিয়ে, বক্তাদের কথার মধ্য দিয়ে। এবং এই যে প্রশিক্ষণ, তা থেকে সবাই বাস্তব অভিজ্ঞতার কিছুটা হলেও অর্জন করতে পারবেন, এটাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার মূল কক্ষে বিভিন্ন আসনে যারা আসীন হয়ে রয়েছেন তারা উঠে দাঁড়ালেন, তারা সবাই উঠে দাঁড়ালেন এবং যে নির্ধারিত আসন সেখানে এক এক করে আসন গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপালকে, এই মুহূর্তে তিনি আসীন হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী তাপস রায়কেও এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছেন মূল আজকের এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি পর্বের যে অনুষ্ঠান, খুব শিগগিরই শুরু হয়ে যাবে।

0: We now request Sri Rothindra Bose, Honorable Speaker, West Bengal Legislative Assembly, for his address.
1: সবাইকে নমস্কার। আজকে আমাদের খুব আনন্দের দিন। বহুদিন পরে এমন একটা সময় আমরা এসেছি যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা প্রশিক্ষণ পর্ব শেষ হচ্ছে। মাননীয় আমাদের রাজ্যের রাজ্যপাল আর এন রবি মহাশয়, মাননীয় লোকসভার অধ্যক্ষ এম

0: ক্রীড়া মহাশয়, হরিয়ানার রাজ্যপাল মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয়, সম্মানিত মন্ত্রীবৃন্দ, নবনির্বাচিত বিধায়কবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে দু চার কথাই বলছি। আজ এই দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সফল সমাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। এই কর্মসূচি শুধুমাত্র বিধানসভার নিয়মকানুন ও কার্যপ্রণালী জানার সুযোগ নয়, বরং একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের প্রতি নিজের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিকশিত ভারত 2047 এর লক্ষ্যে বাস্তবে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নবনির্বাচিত সদস্যদের সংসদীয় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশেষভাবে আনন্দিত যে লোকসভা সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে কেন্দ্র এবং রাজ্যের এই রকম সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা মহাশয়কে। ওনার এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার যে মানে পশ্চিমবঙ্গের প্রতি যে গভীর অনুভূতি, সেটার জন্যই আজকে এটা আমাদের সম্ভব হচ্ছে। আমি আন্তরিকভাবে সকল সম্মানিত রিসোর্স পার্সন, অতিথিবৃন্দ এবং কর্মসূচির সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকল কার্যকর্তা এবং কর্মচারীদের আবার ধন্যবাদ জানাই। আমি আশা করি এই দুই দিনের শিক্ষা অভিজ্ঞতা আমাদের নবনির্বাচিত সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণে, বিধানসভার গৌরবময় ঐতিহ্য রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সমুদ্রিত রাখতে অনুপ্রাণিত করবে। আমার এই শুভকামনার মধ্য দিয়ে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। শুধু সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় লোকসভার অধ্যক্ষ এমপি বিড়লা মহাশয়কে, শ্রী এম বিড়লা মহাশয়কে আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
1: কিউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ইনসাইট। May I now request Professor Oshim Kumar Ghosh, Honorable Governor, Haryana, for his address.

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে দুদিনের জন্য আয়োজন হয়েছিল এক কর্মশালার, পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের গতকাল এবং আজ বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছিল গতকাল, আজ একটু আগেই তার সমাপ্তি ঘোষণা হলো।

আপনাদের সঙ্গে আজ এই সমাপ্তি অনুষ্ঠানের এই পর্বে আকাশবাণী থেকে উপস্থিত ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্শিয়াং কেন্দ্র থেকে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচারতরঙ্গের অনুষ্ঠান।
1: এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ থেকে প্রচারিত এই অনুষ্ঠান আপনারা এতক্ষণ শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আজকের আনন্দধারা অনুষ্ঠানে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা রয়েছি বনমহোৎসব সপ্তাহে, 1 জুলাই থেকে 7 জুলাই এই প্রথম সপ্তাহ। বনমহোৎসব সপ্তাহ হিসেবে পালন করা হয়ে থাকে, তাই সেই বিষয়টাকে মাথায় রেখে আজকের আনন্দধারা অনুষ্ঠানে বিষয় ভাবনায় রয়েছে নব অঙ্কুরে ধরার বুকে নবীন প্রাণের সারা। এ বিষয়ে কথা বলতে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে।

0: অনুষ্ঠানের শুরুতেই শুনে নেব একখানি গান। গানে যাবার আগে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বলছি পরিতোষ দাস।
0: হ্যাঁ পরিতোষবাবু, বলুন কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি?
0: আমিও ভালো আছি।
1: আচ্ছা, ভালো ভালো গান চালাতেন।
0: হ্যাঁ আমরা চালাচ্ছি, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন।
1: আচ্ছা,
0: ফোন করার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা শুনে নিই একখানি গান, পলাতক ছবির গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। ফোন করুন 9434076705। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার। একদম ঠিক, আমরা আমাদের উত্তরসূরিদের দিয়ে যেতে চাই আমাদের সবচাইতে ভালো, সবচাইতে সুন্দর, সবচাইতে প্রিয় যা কিছু। তাহলে এই বিশ্বকে কেন সুন্দর করে সাজিয়ে তাদেরকে উপহার দেব না? আর এই বিশ্বকে সুন্দর করে, সুস্থ করে, নির্মল করে তুলবার জন্য চাই সবুজ। সবুজের সমারোহে এ বিশ্ব হয়ে উঠবে সুস্থ, সুন্দর, নির্মল, পরিচ্ছন্ন। আমাদের সাথে শ্রোতা বন্ধু রয়েছেন, আমি কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সমর বিশ্বাস। বলুন। আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে নব অঙ্কুরে ধরার বুকে নবীন প্রাণের সারা। ও আচ্ছা, আপনি ব্যস্ততার মধ্যে রয়েছেন, ঠিক আছে, তাহলে শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। বর্ষা আমাদের জীবনদায়িনী ঋতু, আর এই বর্ষায় দেখতে পাওয়া যায় নব অঙ্কুর, নতুন কিশলয়, সবুজে সবুজ হয়ে ওঠে চারিদিক। এই সবুজকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। একটি গাছ একটি প্রাণ, এ কথা তো আমরা আজকে বোধহয় ছোট থেকে বড় সবাই জানি। আর গাছ আমাদের কিভাবে বাঁচিয়ে রাখে তাও আমরা মোটামুটি একটা ধারণা আমাদের প্রত্যেকের আছে। প্রতিদিনের এই উন্নতি প্রযুক্তি, এই আমাদের আধুনিক সভ্যতা সবুজকে ধ্বংস করছে, কিন্তু সবুজকে বাঁচিয়ে রেখে আমাদের উন্নতি এবং অগ্রগতি যা কিছু তা করে নিতে হবে। বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নতির পথে, প্রযুক্তিগতভাবে, বিজ্ঞানসম্মতভাবে, কিন্তু সবুজকে বাঁচিয়ে রেখে। কারণ সবুজ যদি না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবী, বিপন্ন হবে সমস্ত জীবজগৎ, আর অস্তিত্বই যদি না থাকে আমাদের তাহলে কিসের প্রয়োজনে লাগবে সেই প্রযুক্তি বা বিজ্ঞানের উন্নতি বা নবসভ্যতা? তাই সবুজকে বাঁচিয়ে রাখতে হবে। বনমহোৎসব উৎসব এই সপ্তাহ জুড়ে পালিত হচ্ছে সেই উদ্দেশ্যেই, আর এই বর্ষাকালে গাছ লাগাবার একটি ভীষণ উপযোগী মরশুম, সেই জন্যই এই সময়ে এক সপ্তাহ জুড়ে পালিত হয় বনমহোৎসব। দুই পুরুষ ছবির গান মান্নাদের কণ্ঠে।
1: যেমন

বন্ধুরা ফোন করুন 9434076705, এই নম্বরে আপনাদের প্রিয় অনুষ্ঠান আনন্দধারায়। আমি রয়েছি আপনাদের সাথে কথা বলতে, গল্প করতে এবং সুন্দর সুন্দর গান শোনাতে। আমরা আজকে বিষয় ভাবনায় রেখেছি নব অঙ্কুরে ধরার বুকে নবীন প্রাণের সারা। আসলে শহরাঞ্চলগুলোর কথা যদি ভাবি, তাহলে প্রতিনিয়ত যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, আমাদের প্রয়োজনেই হচ্ছে, লোক সংখ্যা বাড়ছে, তার সাথে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা, এবং সেই সাথে গাছপালা ধ্বংস করা হচ্ছে, শহর নগর জনপদ তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, কিন্তু বাতাসে যে পরিমাণ বিষাক্ত ধোঁয়া মিশছে তাতে এই প্রতিনিয়ত পৃথিবীর উষ্ণতা বাড়ছে, হিমবাহগুলো বরফ গলে জলে পরিণত হচ্ছে, সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে, এই যে বাস্তব সমস্যাগুলো, বহু প্রাণী বহু উদ্ভিদ আজকের দিনে পৃথিবী থেকে কেউ কেউ বিলুপ্ত হয়ে গেছে অথবা কেউ কেউ বিলুপ্তির পথে, বাস্তুতন্ত্র তার ভারসাম্য হারিয়ে ফেলছে, এই সমস্যাগুলো আমরা কথা বলতে বলতে একজন বন্ধুর

0: চলে এসেছে, আমি কথা বলে নেব তার সাথে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: হ্যাঁ, শুভ শুভ সন্ধ্যা।
0: আপনাকে অনেক শুভেচ্ছা।
1: হ্যাঁ, জলপাইগুড়ি থেকে বলছি।
0: কে বলছেন?
1: হ্যাঁ, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমাদি, বলুন।
1: হ্যাঁ, আজকের বিষয় কি?
0: আমরা আজকে বিষয় রেখেছি নব অঙ্কুরে ধরার বুকে নবীন প্রাণের সাড়া।
1: হ্যাঁ, দেখুন, পৃথিবীটা আমাদের কতই না সুন্দর, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, সবই ভগবানের সৃষ্টি। এত সুন্দর পৃথিবীকে, আমাদের পৃথিবী বা বসুন্ধরাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবুজে সবুজ ভরিয়ে দিতে হবে, অজস্র পরিমাণে গাছপালা লাগাতে হবে, তবেই আমাদের এই পৃথিবী বাঁচবে। না হলে আগামী প্রজন্মে খুবই ভালো অবস্থা পরিণতি হতে পারে। আজকাল তো অনেক গাছপালা কেটে ফেলা হচ্ছে, ফলে কি হচ্ছে, অনেক জীব জন্তু বেরিয়ে এসছে, যেখানে সেখানে যাচ্ছে তারা খাবার জন্য, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
0: লোকালয়ে ঢুকে পড়ছে।
1: হ্যাঁ, আবার নদীর জল, নদীর গর্ভে চলে যাচ্ছে।
0: হুম হুম
1: এই জন্য গাছপালা প্রচন্ড পরিমাণে দরকার। আর গাছ থেকেই তো আমরা সবকিছু পাই,
0: একদম
1: ফুল ফল কাঠ, গাছই তো আমাদের বাঁচিয়ে
0: বাঁচিয়ে
1: রেখেছে।
0: রেখেছে। ঠিক
1: একটি
0: ঠিক
1: গাছ একটি প্রাণ, মনে রাখতে হবে। তাই এই ভেবে আগামী প্রজন্মে সবাই স্বচ্ছতা যদি, এটাই আমি জানিয়ে দিলাম,
0: হুম হুম
1: গাছপালা প্রচন্ড পরিমাণে লাগাতে হবে।
0: লাগাতে হবে। বনমহোৎসব সপ্তাহ চলছে 7 দিন ধরে, তো আমাদের সচেতন থাকতে হবে সারা বছর ধরে, তাই না?
1: হ্যাঁ, সচেতন থাকতে হবে নিশ্চয়ই।
0: ঠিক ঠিক, আপনি খুব ভালো বললেন, ভালো লাগলো শুনে। এবং আপনি নিজে যখন সচেতন, আপনি নিশ্চয়ই আপনার
1: হ্যাঁ,
0: আশপাশের সবাইকেও
1: সবাইকেই
0: নিশ্চয়ই।
1: সচেতন
0: ঠিক ঠিক ঠিক,
1: করবো।
0: এটাই দরকার।
1: হ্যাঁ,
0: ভালো থাকবেন
1: নমস্কার
0: সমাধি।
1: দিদি।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
0: ঠিক ঠিক, আবার
1: নমস্কার।
0: কথা হবে। ঠিক, একদম ঠিক কথা, আমাদের ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হবে, তাই না? কারণ নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হলে সবুজকে বাঁচিয়ে রাখতেই হবে, এর আর কোনো অন্য বিকল্প নেই কিন্তু। কারণ আমরা যে প্রতি মুহূর্তে শ্বাস নিই, সেই অক্সিজেনটাও তো গাছই দেয় আমাদের। বাতাসে যদি অক্সিজেন ক্রমাগত কমতে থাকে, বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড ক্রমাগত বাড়তে থাকে, তাহলে বাতাসটা কী পরিমাণ বিষাক্ত হয়ে উঠবে? বাতাসে তো প্রত্যেকটা উপাদানের মাত্রাটা সঠিক করা আছে, নির্ধারিত করা আছে, তো তাকে তো বাড়তে বা কমতে দেওয়া যাবে না। কথা তো হতেই থাকবে। আর পরিবেশ আজকের দিনে বোধহয় যত রকম আমাদের জীবনে সমস্যা সংকুল বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান একটি সমস্যা, তো এ নিয়ে তো কথার অন্ত নেই, কথা হতেই থাকবে। তার মাঝে আপনাদেরকে শোনাই আরেকখানি গান, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জীবন মৃত্যু ছবির গান। তার আগে আবারও একজন বন্ধু রয়েছেন ফোনে, নিশ্চয়ই তার সাথে কথা বলে নেব। হ্যালো হ্যালো,
2: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: হ্যাঁ, ভালো আছেন?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি। প্রচন্ড গরম, বৃষ্টি নেই একদম।
0: আমাদের এখানেও খুব গরম পড়েছে 2 দিন ধরে।
2: হ্যাঁ
0: একদম,
2: বৃষ্টির দেখা নেই।
0: আচ্ছা,
2: হ্যাঁ
0: সেই নিয়েই বলছিলাম যে এত গরম বাড়ছে, প্রকৃতিতে সবুজ হারিয়ে যাচ্ছে না সেই?
2: হ্যাঁ, সবুজ হারিয়ে যাচ্ছে, কারণ সবুজ যেসব গাছগুলো হচ্ছে, সেই গাছগুলো কেটে কিন্তু বড় বড় বিল্ডিং বানাচ্ছে, কিন্তু গাছ আর লাগাচ্ছে না সরকারি জমিতে যেসব
0: এটাই। হ্যাঁ ঠিক ঠিক ঠিক,
2: গাছগুলো আছে সেই
0: বিশেষ
2: গাছগুলো
0: করে
2: কেটে
0: শহর
2: দিচ্ছে।
0: অঞ্চলে এই সমস্যাটা আরো প্রবল,
2: হ্যাঁ,
0: রাস্তাঘাট,
2: শহর অঞ্চলে।
0: বিল্ডিং।
2: কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে গাছ কিন্তু প্রচুর, আমাদের গ্রামে গাছ কিন্তু প্রচুর, এবং এবছর পঞ্চায়েত থেকে যে গাছ দিয়েছিল আমাদেরকে, সেই গাছগুলো কিন্তু অনেকে লাগিয়েছে, সেগুলো যত্ন করেছে, এবং

0: একটা বড় জায়গাতে বাগান তৈরি করে সেখানে প্রচুর গাছ লাগিয়েছে।
1: বাহ,
0: তো ধরুন এই সমস্ত যদি উদ্যোগগুলা করা হয় প্রত্যেক পঞ্চায়েতে, হ্যাঁ, তাহলে কিন্তু সেই সবুজ আমরা কিন্তু আবার ফিরে পাবো এবং আমাদের আবহাওয়া পরিবর্তন হবে এবং আমরাও সুস্থ থাকবো।
1: সুস্থ থাকবো। সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে পৃথিবীতে সবুজ যতদিন বেঁচে থাকবে আমরাও ততদিনই আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারবো।
0: টিকিয়ে রাখতে পারবো। হ্যাঁ,
1: ঠিক
0: ভালো
1: আছে,
0: থাকবেন,
1: হ্যাঁ, আপনিও
0: নমস্কার।
1: খুব ভালো থাকবেন, নমস্কার। গানে চলে যাই, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জীবন মৃত্যু ছবির গান।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই, উড়িষ্যা কেন্দ্র থেকে প্রসেনজিৎ পাত্র বলছি।
0: হ্যাঁ প্রসেনজিৎ বাবু বলুন। নমস্কার।
1: খুব ভালো বিষয় রেখেছেন,
0: হুম
1: আর যে পরিস্থিতি তাতে আপনার যে পরিমাণে আমাদের 30% তার থেকে অনেকটাই কম আছে।
0: হুম
1: আর বর্তমান সময়ে আমরা মানে কি বলবো যে এঁদুর দৌড়ের মতন দৌড়ে চলেছি,
0: হুম
1: আমাদের কর্মসংস্থান, নানা রকম অর্থনৈতিক এইসব, নিজেদের ভালো মন্দ সুযোগ সুবিধা এইসবের পিছনেই।
0: হুম হুম
1: আর প্রতিদিন আবার খুবই মানে কি বলবো চিন্তা ভাবনা করার মানুষের সংখ্যা অনেক কমে যাচ্ছে।
0: হুম এটাই আর কি, কিন্তু ভাবতে হবে,
1: হ্যাঁ
0: কারণ পরিবেশ সুস্থ থাকলেই আমরাও সুস্থ থাকবো, তাই না? আর এই সময় বর্ষাকাল তো গাছ লাগাবারই সময়, সেই জন্য বনমহোৎসব পালিত হচ্ছে 1 সপ্তাহ ধরে। ঠিক
1: হ্যাঁ
0: ঠিক
1: এখন একটা আপনার মাঝে নিম্নচাপ আছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে।
0: হুম ঠিক ঠিক অনেক
1: আর
0: ধন্যবাদ।
1: এই বছর আপনার স্বাভাবিকের থেকে কম বর্ষা আছে, এই জন্য একটু সমস্যা আছে।
0: হুম হুম এমনিতে তো বর্ষা ঠিকঠাক না হলে আমাদের এমনিও চাষবাসের অসুবিধে হয়, জীবনদায়ী ঋতু
1: হ্যাঁ
0: বলা
1: হ্যাঁ
0: যায় বর্ষাকে, তাই তো?
1: হ্যাঁ
0: হুম
1: অবশ্যই অবশ্যই,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
1: আপনারা ভালো থাকুন, শুভ
0: হুম
1: সন্ধ্যা।
0: হুম হুম শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। আমরা গানে ফিরে যাই।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একখানি গান, ছবির নাম সাথীহারা। গানে যাবার আগে একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি গীতা দত্ত বলছি।
0: হ্যাঁ গীতাদি, বলুন কোথা থেকে বলছেন?
1: কেমন আছো? শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি,
1: কেমন
0: আপনি কেমন আছেন?
1: আছি বাবা? ভালো আছি। ওটা বলছি না, শুনছি কাছের বিষয়,
0: হুম
1: রবীন্দ্রনাথ ঠাকুর একটা বলছিলেন না যে আগে সম্বন্ধে শত শত বক্তৃতা দেওয়ার চাইতে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে বুঝিয়ে দেওয়া অনেক ভালো।
0: হুম হুম
1: হ্যাঁ, সেরকম আমরা শুধু মুখে বললে হবে না, তো
0: হুম
1: একটা গাছ, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, ওকে নিয়ে আমি একটা উচ্ছে দিচ্ছি, ধর একটা ইয়ের মধ্যে লাগালাম, বীজ একটা টবের মধ্যে,
0: হুম হুম
1: সে দেখলো
0: হুম
1: যে একে গাছ উঠছে, এর এরকম করে ভিতরে জাগাতে লাগে।
0: হুম হুম
1: তারপরে ধর পাড়া, তারপরে স্কুল, ওইসব করে করে আমাদেরকে জাগিয়ে তুলতে লাগে, গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না।
0: হুম হুম ঠিক ঠিক,
1: হ্যাঁ ঠিক বলছি না?
0: একদম ঠিক
1: বাড়ি
0: কথা
1: থেকে
0: বলেছেন,
1: আমার মনে হয় শুরু করতে লাগবে,
0: ঠিক কথা
1: তারপরে
0: বলেছেন।
1: এটা বৃহত্তর ক্ষেত্রে
0: হুম,
1: লাগবে।
0: ব্যক্তিগতভাবে আগে সচেতন হতে হবে, তারপর আশেপাশের সবাইকে সেই কথা,
1: আশেপাশে
0: সেই
1: সবাই,
0: বার্তা দিতে হবে। খুব সত্যি কথা বলেছেন, খুব ভালো লাগলো আপনার কথা শুনে।
1: ভালো থেকো বাবা, তুমি
0: হুম
1: হ্যাঁ
0: হুম আপনিও খুব ভালো
1: ভালো
0: থাকবেন।
1: থাকলো,
0: ঠিক ঠিক।
1: নেক্সট ঠিক আছে।
0: খুব ভালো কথা বললেন আমাদের এই বন্ধু। আমরা গান শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সাথীহারা ছবির গান।
2: কথা কও কেন চুপটি করিব, তবু

আমরা এতক্ষণ ছিলাম লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানে। আজকের মতো সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আজকে বিষয়ভাবনায় ছিল নব অঙ্কুরে ধরার বুকে নবীন প্রাণের সারা। বিদায় নিতে নিতে একটি কথা বলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর, সবুজকে বাঁচিয়ে রাখতে হবে এবং আরও বেশি করে গাছ লাগাতে হবে নিজেদের চারপাশে, শহর হোক বা গ্রাম, অরণ্যকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই বাঁচবে এই পৃথিবী, বাঁচবে এই জীবকুল। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি অপর্ণা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, আবারও আপনাদের

সাথে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, দু একটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ইয়ুকসাম 8 সেন্টিমিটার, টেডং 6, গ্যাংটক 4, ফাগু 4, মঙ্গন 3, চালৌনি টি এস্টেট 2, ইন্ডং টি এস্টেট 2, ডেনথাম, সোরেং, গোপালপুর টি এস্টেট, নাগরাকাটা 1 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 10 জুলাই শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ এক সতর্কবার্তায় বলা হয়েছে 10 জুলাই শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং সাথে 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইন অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিপ অ্যামাউন্ট অফ রেইনফল ইয়ুকসাম 8, টেডং 6, গ্যাংটক 4, ফাগুটি এস্টেট 4, মঙ্গন 3, চালৌনি টি এস্টেট, ইংডং টি এস্টেট, সিংহিক টু টি এস্টেট 2, ঝালং 2, ময়নাগুড়ি, ডেনথাম, সোরেং, গোপালপুর টি এস্টেট 1, নাগরাকাটা 1। ওয়েদার ফোরকাস্ট টিল 10th জুলাই ফ্রাইডে: লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ: 10th জুলাই ফ্রাইডে হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। হেভি টু ভেরি হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। থান্ডারস্টর্ম উইথ উইন্ড স্পিড 30-40 কিলোমিটার পার আওয়ার। দ্যাট কনক্লুডস দ্য ওয়েদার বুলেটিন। প্লিজ স্টে উইথ আস ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:05 শুনবেন তর্জা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে লোকগীতি 6:40, 7:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, রাত 8:00 মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়। নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান 8:30, রাত 9:15 শুনবেন গজল শিল্পী গুলাম আলী, 9:30 বিশেষ অনুষ্ঠান সৃজনী, 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠসঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি। 6:05 গানের ভেলা, 7:00 জয়মেলা, 7:45 ইনসে মিলিয়ে, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢলতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় উন্নয়নমূলক কাজ চলছে, যানজটপূর্ণ এলাকা, বিকল্প রাস্তা ব্যবহার করুন।

টেন শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, সড়ক মেরামত উন্নয়নের কাজ চলছে, ধীর গতিতে গাড়ি চালান, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শালবাড়ি মিনিহাট রাত 8টা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। হাঁসখাওয়া হাট বাগডোগরা রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার জন্য বলা হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

हो तुम्ही ठोकिए देवे मन बाड़ा बे मोने भेबे चो आशा ও তোমারে একঠো করে ভেঙে দেব বাস্ত ঘুঘুর মাথা এ দেখি কায়দা করে আজ বেতারে প্রশ্নমালা দিল শিবের চোখের।

নীলি পদ্মের জন্ম হয়, এই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল। আমি দুটি প্রশ্ন দেব তুমি এসে বলো, তবু স্বামী চেয়ে দামি জিনিস কি বা হেন আছে, একে একে যাবে বলে ভদ্রদয়ের কাছে।

এই সবে দেশের ছেলে বড় হলে রাগে বিদেশের মান, এই সবে দেশের ছেলে বড় হলে রাগে বিদেশের মান। ওই আবার দেশি হিতর্ষি এক মুনির্ষি, আবার দেশি হিতর্ষি এক মুনির্ষি, এ বিদ্যাসাগরে দেখি যাহার নাম, এ বিদ্যাসাগরে দেখি যাহার নাম। এই সবে দেশের ছেলে, এই সবে দেশের ছেলে বড় হলে রাগে বিদেশের মান, দেশের ছেলে বড় হলে।

তরজা গান শুনছেন লোক পরম্পরা অনুষ্ঠানে। এবারের শিল্পী

মুরগো আরো একটা এখানেতে প্রশ্ন দিয়ে গেল, বলে একটা পিখে পাঁচটা নামে কিবা হলো বলো, যেমন ধোষ।

0: দেশ দুজন মিনল একটু গাই।
1: লোক পরম্পরা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তরজা গান, প্রথমে যাদব মণ্ডল এবং সম্প্রদায়, এবং তারপর পরিবেশনায় ছিলেন শ্যামাপ্রসাদ বৈদ্য এবং সম্প্রদায়। লোক পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি সচিন্দ্র বিশ্বাসের কণ্ঠে।

লোকগীতি শুনলেন শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: प्रादेशिक समाचार पूरा भयो। अघिल्लो समाचार लिएर हामी 7:50 पुनः उपस्थित हुनेछौँ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গান মোহাম্মদ আজিজ এবং সাদনা সারগমের কণ্ঠে, ছবির নাম খুদগর্জ।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ সিক্সটিনে কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্টআপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে ওর আজ দেশ কে তীসরে সেমিকন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানির সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरी के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাহো সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন MS পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান।
2: India is one of the world's fastest growing major economy, aiming to become a fully developed nation, Viksit Bharat, by 2047. And without the contribution of the graduates and alumni of this institution, it cannot be possible. So you have to play a pivotal role.
0: দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনির কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্রাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী শিলিগুড়ি এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় শুনবেন মুখোমুখি, ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার।

নিয়েছেন অলোক রায়। 8:30 আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। 9:15 গোলাম আলীর কণ্ঠে গজল। 9:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান সৃজনী। 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠ সঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপ কে লিয়ে, আজ কে ফানকার 9:30, 10:00 ছায়াগীত, 10:30 ঢলতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: इससे बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি আজ একথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। হকার সংগঠনগুলি এই দাবি করেছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে। বিধানসভা এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল নতুন বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালী সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের।
3: आपकी नैतिक जिम्मेदारी बन जाती है कि इस कालखंड की विधानसभा के सदस्य के रूप में आपके विधानसभा के अंदर आपके वक्तव्य, आपके विचार, आप संसदीय संवाद, चर्चा, लोगों की अपेक्षा, आकांक्षा, चुनौती और उनको सपनों को पूरा करने का दायित्व आपका है, लेकिन राज्य की आकांक्षी राज्य की जिम्मेदारी भी आपकी है।
2: এদিকে রাজ্য বিধানসভায় আগামী 100 দিনের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস কাজ করা হবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
4: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেদিকে এগোচ্ছি।
2: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলেও তিনি জানান। সমাপ্তি ভাষণে রাজ্যপাল RN রবি বিধায়কদের বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
5: As a member of this legislative assembly, each one of you must bear in mind that you are not just an individual. You carry the dreams and aspirations of millions of your people.
2: কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে রাজ্য সরকার। আলিপুর বডিগার্ড লাইন্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
6: জনতা সরকার আপকে উম্মীদ করতা হয় আপ লোগ নে ও কাম কিয়া হয়, ইসলিয়ে আনে ওয়ালা দিন মে স্টেট গভর্নমেন্ট আপ সবকো সাথ, স্টেট অর সেন্ট্রাল এজেন্সি কা সাথ, এক সাথ মিলকর হাম লোগ আগে কাম করুঙ্গি আর এক ভিস তরিকে সে হাদসা আমারি কলকাতা ও বঙ্গাল মে না হো, ইসলিয়ে হাম লোগ ভি এক সাথ কাম করেন।
2: ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরো দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে উদ্ধারকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করার জন্য 200 কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করেছেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে কলকাতায় পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে 3টি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে 3 সদস্যের একটি দল আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
0: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পুজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
2: হকারদের সমস্যাগুলি খতিয়ে দেখতে রাজ্যস্তরে একটি মনিটরিং কমিটি তৈরির আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে অসিতবাবু সাংবাদিকদের জানিয়েছেন। তবে রেলের জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে ফের তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। বরুণ বিশ্বাসের দাদা আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিযোগ করেছেন এই খুনের ঘটনায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল। প্রকৃত দোষীদের অনেকেই বিচারের আওতার বাইরে রয়ে গেছে বলে

0: তিনি অভিযোগ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাঁর উপর অনাস্থা ব্যক্ত করায় ইস্তফার সিদ্ধান্ত বলে প্রাক্তন অর্থমন্ত্রী জানান। পাশাপাশি বাজেট পেশের সময় তার সঙ্গে কোনোরকম আলোচনা করা হতো না বলেও চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।
1: বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি, জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না।
0: ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন।
2: যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে তারা আজ বলছেন 2023 পরে নাকি এই পার্টির কোন অস্তিত্ব নেই। দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব।
0: বিজেপি রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, মমতা ব্যানার্জির আমলে রাজ্য দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেটে পরিণত হয়েছিল।
3: তার আমলে একটা পুলিশ স্টেট চালাতেন, আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা চুরি জোচুরির সঙ্গে জোচুরি ছিলেন তারা প্রত্যেকেই ওই ট্রাকার ভাগ নিতেন এবং সেই জন্যই তারা তাদের দলে ছিলেন।
0: অন্নপূর্ণা যোজনায় সারা রাজ্যের সঙ্গে নদিয়া জেলার মহিলারাও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাচ্ছেন। সংসারের খরচ সামলাতে এই অর্থ তাদের বড় ভরসা বলে মন্তব্য করেছেন নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার এক উপভোক্তা।
4: আগে আমরা 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 3,000 টাকা করে দেবেন, তা সেটা আমি গতকাল পেয়েছি এবং পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি আর উপকৃত হয়েছি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার নাম মমতা পণ্ডিত, দিগনগর ব্রাহ্মণপাড়া।
0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সোমবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন মুখোমুখি এই অনুষ্ঠানে শুনবেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়।

0: নমস্কার, আমি অলোক রায়। আজ আমরা ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া অঞ্চলের অন্তর্গত পাটনিপাড়া এসেছি। আজকে আমাদের আকাশবাণী শিলিগুড়ির এই মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আপনার নাম কি?
1: নমস্কার, আমার নাম দুলু সরকার।
0: এই যে আমরা শুনতে পারলাম যে আপনি কিছুদিন আগেই দিল্লিতে ম্যারাথন প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, তারপরেও আমাদের যে জম্মু কাশ্মীর রাজ্য যে আছে সেখানেও আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ম্যারাথন প্রতিযোগিতায়, সেই ব্যাপারে যদি আপনি কিছু মন্তব্য করেন।
1: 12 অক্টোবর দিল্লি বেদান্তা ম্যারাথনে আমি 10 কিলোমিটারে পার্টিসিপেট করেছিলাম এবং সেখানে আমি সেকেন্ড প্লেস পেয়ে যাই, এবং 2 নভেম্বর কাশ্মীর ম্যারাথনে আমি 21 কিলোমিটারে সেকেন্ড হয়েছিলাম।
0: এটা কি আপনার ছোটবেলার থেকেই শখ, এই ম্যারাথন দৌড়ে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করা?
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ বললেই বলা যায়। 2018 আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি ম্যারাথনে যাই এবং স্টেট মিট, ন্যাশনাল মিট করেছিলাম। সেখান থেকে আমার মধ্যে একটা খেলাধুলার ইচ্ছে জাগে, সেখান থেকে আজকে আমি এখানে।
0: আমরা শুনেছি আপনি বিভিন্ন জায়গায়, ধূপগুড়ির বিভিন্ন জায়গায় আপনি প্রশিক্ষণও দেন, সেই মাঠগুলোর মধ্যে এরকম ধূপগুড়ি পৌরসভার মাঠ আছে, আপনার কদমতলার মাঠ আছে, বৃদ্ধাশ্রম হাই স্কুলের মাঠ আছে, সেখানে আপনি কতজনকে প্রশিক্ষণ দেন?
1: ধূপগুড়ি পৌরসভার মাঠে আমি বিকালবেলা প্র্যাকটিস করাই, সেখানে 15-20 জন ছেলে মেয়ে আছে, এবং সকালবেলা বৃদ্ধাশ্রম স্কুলের যে মাঠ আছে সেই মাঠে 20-25 জনের মতো ছেলে মেয়ে আসে, এবং যারা স্টাফ সিলেকশন, জিডি, যারা লাইন দেয় তাদেরকেও প্রশিক্ষণ করছি।
0: আচ্ছা, আপনি তো একটু আগে বললেন যে আপনি 18 বছর থেকে এই ম্যারাথনের সাথে যুক্ত বা বিভিন্ন জায়গায় আপনি অংশগ্রহণ করেন এই ম্যারাথন প্রতিযোগিতায়, তা এখন অবধি কোন কোন রাজ্যে আপনি এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন?
1: আমি এই অবধি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যারাথনে আহমেদাবাদ গিয়েছিলাম, আহমেদাবাদ আদানি ম্যারাথনে, সেখানে আমার 2024 থার্ড পজিশন আসে, এবং জয়পুর পিঙ্ক ম্যারাথনে গিয়েছিলাম, সেখানে ফার্স্ট প্লেস পাই, এবং এছাড়াও ইন্ডিয়ার যেমন ব্যাঙ্গালোর, মুম্বাই, কলকাতা, বলতে গেলে ইন্ডিয়া সব জায়গাতে গিয়েছি, শুধু কেরালা বাদে।
0: আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গেও তো বিভিন্ন জায়গায় এই ম্যারাথন প্রতিযোগিতা হয়, সেই সব জেলাগুলির মধ্যে কোন কোন জেলায় আপনি গিয়েছেন?
1: মালদাতে গিয়েছিলাম, শিলিগুড়িতে গিয়েছি, কুচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি, এর বাইরে ইসলামপুরেও ম্যারাথন করতে গিয়েছি।
0: তাহলে যেটা বোঝা যাচ্ছে আপনি মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আপনি গিয়েছেন, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার সাথে আমাদের ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি অঙ্গরাজ্যে বা রাজ্যে গিয়েছেন। এই যে প্রত্যেকটা জায়গায় যান, তাহলে প্রত্যেকটা জায়গাতেই তো আপনি পুরস্কার অর্জন করেন?
1: হ্যাঁ, এই অবধি তো যেখানে যেখানে খেলতে গিয়েছি প্রায় 90% জায়গাতেই পজিশন পেয়েছি, হয়তো কোথাও ফার্স্ট, কোথাও সেকেন্ড বা কোথাও থার্ড। হঠাৎ কোনো শারীরিক সমস্যা হলে তবেই পজিশনের বাইরে চলে যাই, না তো আমি সব জায়গাতেই পজিশন পেয়ে যাই।
0: এই যে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা যখন হয়, এটা আপনি যখন যান নিশ্চয়ই কখনো প্র্যাকটিস করতে হয় আপনাকে, তা আপনি কিভাবে প্র্যাকটিসটা করেন, আর এই যে কিলোমিটারের পর কিলোমিটার দৌড়ান, সেটা আপনার শরীরে কি কোনো সমস্যা তৈরি হয়?
1: এটা তো একদিনকার কষ্টের ফল নয়, এইটা তো যখন আমি প্র্যাকটিস করি, অ্যাকচুয়ালি
0: এটা সাধনা,
1: বছরের পর বছর যখন ট্রেনিং করতে করতে করতে করতে আজকে আমি এই জায়গাটাতে পৌঁছেছি। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনিং সকালবেলা হয় সোম থেকে শনিবার অবধি, এবং আমাদের রোববার দিন করে পুরোপুরি রেস্ট থাকে। সোমবার থেকে শনিবার অবধি এক এক দিন এক এক রকম শিডিউল থাকে, সেই শিডিউল ফলো করে আমরা ট্রেনিং করি, এবং সপ্তাহে একদিন শনিবার দিন করে আমাদের লং কন্টিনিউ থাকে, যেটা দিয়ে আমরা পেস ট্রেনিং কন্টিনিউ করি, যার মাধ্যমে সেই সারা সপ্তাহ যে আমি ট্রেনিংটা করলাম সেই ট্রেনিংয়ের যে সুফল এবং কুফল যেটা হয় সেটা বুঝতে পারি আমরা।
0: আপনার একটা ব্যক্তিগত আলোচনায় আসি, আপনার পরিবারে কে কে আছে?
1: আমার পরিবারে বাবা, মা এবং 3 বোন, এবং আমরা 4 ভাই। আমি সবার ছোট, সবারই বিয়ে হয়ে গেছে, 3 বোনেরই বিয়ে হয়েছে, তারা সবাই বড়, এবং 3 দাদা আছে, তার লাস্ট আমি। আমাদের সংসারে শুধু একমাত্র আমি খেলাধুলা করছি, তাছাড়া এর বাইরে কেউ নেই, এবং আমার বাবা মা আছে, সদ্য বাবা আমার গত হয়েছে, 3 মাস হলো, এখন একটু ট্রাগল করছে।
0: আপনার বাবা তো গত হয়েছে, এই যে আপনি ম্যারাথন রেসে অংশগ্রহণ করেন, খেলাধুলা বিভিন্ন জায়গায় করে যাচ্ছেন, আপনার পরিবারের থেকে কখনো কি বাধাপ্রাপ্ত হন নাই আপনি?
1: সংসার থেকে তো বাধাপ্রাপ্ত আসবেই, কম বেশি অনেকেই সাপোর্ট করছে, অনেকেই সাপোর্ট করছে না, এ নিয়েই চলছে, কিন্তু আমার অদম্য মনের জেদ যে আমি একটা জায়গায় পৌঁছবো, সেই জেদের মাধ্যমে যতটাই বাধা আসুক না কেন আমি আমার হার্ডওয়ার্ক যে আছে সেই হার্ডওয়ার্ক আমি করে যেতে চাই, এবং আমি আমার যে গন্তব্যস্থল আছে সেখানে যতদিন যদি পৌঁছতে না পারবো, আমি যত বাধাই আসুক না কেন আমি আমার লক্ষ্যে ঠিক থেকে যাব।
0: আপনি কি বিবাহিত?
1: হ্যাঁ, আমি বিবাহিত। 2020 সালে আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রী মাধবী বর্মন এবং আমার এক ছেলে আছে যার বয়স 2 বছর 8 মাস, আর সাথে মা আছে।
0: আমরা শুনেছি আপনার সহধর্মিণীও, উনিও নাকি এই ম্যারাথনের সাথে বা খেলাধুলার সাথে যুক্ত?
1: হ্যাঁ, উনিও 2017 সাল থেকে ম্যারাথনে এসেছিল। 18, 19, 20 3 বছর খেলাধুলা করার পরে বিয়ের পর থেকে এখন ছেলের কারণে বন্ধ আছে। ভবিষ্যতে

0: ট্রাক এন্ড ফিল্ডে আবার ফিরবে।
1: আচ্ছা, আপনি এই শুধু কি এই খেলাধুলার সাথে যুক্ত, না তার পারিপার্শ্বিক অন্য কোনো কাজও করেন?
0: খেলাধুলার পাশে আমি কৃষি কাজ করি এবং সাথে ছোট একটা আমার পোলট্রির ফার্ম আছে, সেখানে যতক্ষণ সময় পেয়ে যাই আর কি, তখন ওখানেও সময় দেই, সাথে আবার কৃষিকাজও করি। আর অ্যাকচুয়ালি মেন আমার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা। এই খেলাধুলা থেকেই আমার যদি কোনোদিন পরিচয় হয় তবে এই খেলাধুলা থেকেই হবে, এই কারণে আমি আমার খেলাধুলাকে কখনো ছাড়তে চাই না।
1: এই যে আপনি যে বলছেন, আপনি সকালবেলাতেও প্রায় 15-20 জনকে প্রশিক্ষণ দেন, বিকালেও আপনি প্রায় 15-20 জনকে প্রশিক্ষণ দেন বিভিন্ন ময়দানে, মানে ধূপগুড়ি বিভিন্ন ময়দানে, তাই এই যাদের যে প্রশিক্ষণ দেন তারা কি আপনাকে পারিশ্রমিক দেয়?
0: না, আমি একজন খেলোয়াড়, আমি চাই না কেউ আমাকে পারিশ্রমিক দিয়ে আমার কাছ থেকে কিছু শিখুক। আমি অনেক কষ্ট করে খেলাধুলা শিখেছি, আমি চাই এই খেলাধুলাটা সবার মধ্যে বিতরণ করে দিতে। আজকে আমি যদি কারো কাছ থেকে টাকা নিতে যাই তাহলে তারা আমার কাছে প্র্যাকটিস করতে আসবে না। আমি এখন অবধি সবাইকে ফ্রিতে প্র্যাকটিস করাচ্ছি।
1: এখন অবধি ফ্রিতে বিনে পয়সায় প্র্যাকটিস করাচ্ছেন? আচ্ছা, এই যে আপনি বিভিন্ন জায়গায় যান, খেলাধুলা চর্চা করেন, তাতে তো আপনার শরীরের প্রোটিনের দরকার হয়, সেটা কি করে পরিপূর্ণ করেন?
0: এই যে খেলাধুলা করতে যাই, এখানে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড এদেরকে কিছু প্রাইজ মানি দেওয়া হয়, যে প্রাইজ মানিগুলো থেকে আমাদের কিছু টাকা সঞ্চয় হয়, অন্ন উপার্জন হয়, সেই অন্ন উপার্জনের মাধ্যম দিয়ে ওগুলো দিয়ে আমাদের প্রোটিন ডায়েট যা কিছু থাকে আমরা মেনটেন করে চলছি।
1: আচ্ছা, এই যে আপনি তো বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে যান, সেখানে তো নিশ্চয়ই শু পরে বা জুতো পরে যান, এই যে জুতো বা আপনাদের যে ড্রেস যেগুলো আপনাদের দরকার হয় সেগুলো নিশ্চয়ই কিছুটা হয়তো দামি আছে, সেই জিনিসগুলো কেমন করে আপনি ইয়ে করেন?
0: আমাদের এই শুগুলো অনলাইনেও পাওয়া যাচ্ছে।
1: আচ্ছা,
0: এবং যে সমস্ত বড় বড় শপিং মল আছে এবং শোরুম আছে সেই সমস্ত শোরুম থেকে আমাদের গিয়ে নিয়ে আসতে হয়।
1: আপনার মতে কি বলে, এই যে ধূপগুড়িতে বিভিন্ন মাঠ আছে, সেই সব মাঠে এখনকার ছেলে পেলেরা তো বিভিন্ন জায়গায় মোবাইল আসক্তিতে ভুগছে আর কি, আপনি যেখানে যাবেন আনাচে কানাচে সব ছেলেরা লাইন দিয়ে মোবাইলে বিভিন্ন রকম গেম খেলছে, তা আপনি কখনো এই ছেলে পেলেদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন যে চলাচল মাঠমুখো হয়ে এরকম কিছু?
0: এটা আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু আজকালকার ছেলেপেলেরা এই মোবাইলে অনেকটা আসক্ত হয়ে যাওয়ার পরে মাঠের দিক থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ এর মেন উদ্দেশ্য হয়েছে যে তারা খেলাধুলাকে অতটা পছন্দ করছে না, কারণ হয়েছে এই খেলাধুলাতে অনেকটা কষ্ট আর সময় দিতে হয়, কিন্তু তারা আজকে বুঝছে না যে এই মোবাইলের গেম খেলে তাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না। আজকে যদি সে মাঠে আসে তাহলে তার ভবিষ্যৎ একদিন উজ্জ্বল হবে। আস্তে আস্তে আমরা চেষ্টা করছি তাদের মাঝখানে গিয়ে তাদেরকে বোঝাতে, যাতে তারা মাঠভুখো হয় এবং দেশের জন্য কিছু করতে পারে।
1: এই যে আপনারা খেলাধুলার জন্য যান, এই যে ট্রেনে যান বা বাসে যান, সেই বাস ভাড়া বা ট্রেনে যে যাতায়াত করেন বা ফ্লাইটে যাতায়াত করেন, এরকম কোনো কিছু কি সহযোগিতা পান কোনো জায়গার থেকে?
0: এই অবধি তো কোনো সহযোগিতা পাইনি, যাওয়া আসার খরচা, ট্রেন এবং থাকা, হোটেল যা কিছু নিতে হয়, এবং কোনো এই ম্যারাথনগুলো খেলতে গেলে একটা এন্ট্রি ফির ব্যাপার থাকে, এগুলো এই অবধি আমি নিজে থেকেই করছি, সেইভাবে কেউ আগিয়ে আসেনি।
1: এই যে বিভিন্ন জায়গায় যে ম্যারাথনগুলো হয়, বিভিন্ন প্রদেশে হয়, বিভিন্ন জেলায় হয়, আপনাকে কে খোঁজ খবর দেয় যে এই জায়গায় ম্যারাথন আছে আজকে বা বিভিন্ন জায়গায়, কোথার থেকে আপনি জানেন যে এখানে ম্যারাথন আছে?
0: এই খেলাগুলো আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি, আমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডির মাধ্যমে জানতে পারি, এবং আমাদের যে ইন্ডিয়ান অ্যাথলেটিক গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমাদের মেল করে জানানো হয়, যেটা দিল্লি ফেডারেশন আছে সেখান থেকেও মেল আসে, এবং অনেক সাংবাদিক খবরের মাধ্যমে আমরা পেয়ে যাই, এবং বেশিটা মোবাইল ইন্টারনেটের মাধ্যমেই পেয়ে যাই আর কি।
1: আচ্ছা, আমাদের জলপাইগুড়ি জেলার একটা প্রিয়া স্টেডিয়াম আছে, আপনি কি সেখানে গিয়েও অনেক সময় প্রশিক্ষণ নেন নিচে?
0: না, আমি জলপাইগুড়ি কমপ্লেক্সে গিয়ে কখনো প্রশিক্ষণ নেইনি। অ্যাকচুয়ালি সেখানে আমাদের যে সাই আছে, জলপাইগুড়ি কমপ্লেক্সটা ওটা পুরোপুরি সাইয়ের আন্ডার আছে, তারা বাইরের কোনো ছেলেপেলেকে অ্যালাউ করে না। আমি ছোটোবেলা থেকেই পশ্চিম মল্লিকপাড়া রানা স্যারের কাছে মাঠ করেছি, সেই মাঠেই আমি প্রশিক্ষণ নিতাম
1: পশ্চিম মল্লিকপাড়াতে গিয়ে। আচ্ছা, আমাদের ধূপগুড়িতে এই যে মাঠ যে আছে সেখানে কি এমন হলে ভালো হয়, মাঠ যে যখন করেন তখন তো বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন, তা কি হলে ভালো হয়? হয়?
0: আমাদের ধূপগুড়ি মাঠে মাঠ করতে গেলে অনেক বাধা আসে। যেমন একটা মাঠেই আমরা ফুটবল খেলে সেখানে ক্রিকেটের প্রশিক্ষণ হয়, সেখানে অনেক
1: তীরন্দাজি হয়,
0: অনেকে অনেক বয়স্ক দাদুরা আছে যারা ওয়াকিং করে স্বাস্থ্যের পক্ষে ভালো থাকার জন্য। সমস্যা হয় কিন্তু সবকিছু নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ আমাদের ধূপগুড়িতে

0: মাঠের সংখ্যা খুব কম। আমাদের ধূপগুড়িতে ভালো মাঠ বলতে শুধু ধূপগুড়ি পৌরসভা মিউনিসিপ্যালিটির মাঠটাই, সেটাই একটা মাঠ গন্তব্যস্থল যেখানে সবাই মিলে সকাল এবং বিকালে মাঠ করে।
1: এখন আমি আরেকটা জিনিস দেখছি যে আমাদের ধূপগুড়ি বড়িতেকুড়ি স্কুলের মাঠেও কিছু লাইট লাগছে। আমাদের যেরকম মিউনিসিপ্যালিটির যে ফুটবল গ্রাউন্ডটা আছে সেখানটাও কিছু লাইট লাগানো হয়েছে, যাতে রাতেও অনেকে খেলাধুলা প্র্যাকটিস করতে পারে। তা সেটা নয় মিউনিসিপ্যালিটির মাঠগুলো, যেটা গ্রামাঞ্চলের মাঠগুলোর জন্য কি বলতে চান?
0: গ্রামাঞ্চলের মাঠগুলোতে প্র্যাকটিস করতে একটু খুব কষ্ট হয়, কারণ সেই মাঠগুলোতে সকালবেলায় মাঠের যে চারপাশে বাড়িঘর থাকে তারা গরু ছাগল বেঁধে দেয়, মাঠ করতে খুব কষ্ট হয়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো যে আপনারা দয়া করে আমাদের মতো যারা খুদে খেলোয়াড় আছে তাদেরকে একটু সহযোগিতা করুন, এবং সকালবেলা যে টাইমটা থাকে সেই টাইমটা মাঠে গরু ছাগল না বেঁধে, যাতে আমি এবং আমাকে দেখে আপনার ঘরের যে ছেলেমেয়েরা আছে তারাও যেন মাঠভুক্ত হয় এবং মাঠে গিয়ে শরীরচর্চা করে, সেটা আমি আশা করি।
1: আমাদের ধূপগুড়ির কিংবদন্তি যারা ক্রীড়াবিদ আছে তাদের মধ্যে রানা স্যার আছে বা আমাদের সুপ্রিয় স্যার আছে, তাতে আরও অনেকেই আছে, এরা যেরকম বিভিন্ন জায়গায় কাবাডির টিম থেকে শুরু করে খেলাধুলার বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার জন্য ছেলেপেলেদের তৈরি করছে, তারা এখন অনেকেই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে। এবার আপনার কি স্বপ্ন, এই যে আপনি যেসব ছেলেপেলেদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তাদের নিয়ে আপনার কি স্বপ্ন?
0: এটা তো সব কোচেদেরই ইচ্ছে যে সে যাদেরকে মাঠ করাচ্ছে তারাও নিজের পায়ে দাঁড়াক এবং দেশের হয়ে কোথাও না কোথাও গিয়ে মেডেল জিতুক, এবং কোনো না কোনো সার্ভিসে যাদের সংসার চালানো যায় সেরকম একটা জায়গাতে, যেমন স্টাফ সিলেকশন আছে, পুলিশের চাকরি আছে, ক্যালকাটা পুলিশের চাকরি আছে, সেই সমস্ত জায়গাতে গিয়ে তারা দেশের জন্য সেবা করুক, এটাই আমি চাই।
1: আর এই যে সকাল আর বিকাল আপনি যখন এই প্র্যাকটিসগুলো করেন কিভাবে করেন?
0: সকালবেলা এই প্র্যাকটিসগুলো যেমন সোমবার দিন আমাদের লং পেস কন্টিনিউ থাকে 8 কিলোমিটার, কারো 10 কিলোমিটার, মঙ্গলবার যেমন 400 মিটার রিপিটিশন থাকে, যে যেরকম পারে সেই হিসেবে, কারো 10টা, কারো 20টা, কারো 30টা। তারপরে মঙ্গলবার দিন আমাদের নর্মাল ওয়ার্ম আপ থাকে, সাথে জিম ট্রেনিং থাকে, এবং বৃহস্পতিবার স্লো কন্টিনিউ থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, এবং শুক্রবার 4 কিলোমিটার থাকে, এবং সপ্তাহ শেষে শনিবার দিন করে যাদের লং ডিস্টেন্স তাদেরকে 30 কিলোমিটার কন্টিনিউ করতে হয়, এবং যাদের শর্ট স্পিনটা তাদেরকে 16 কিলোমিটার কন্টিনিউ করানো হয়।
1: এমতাবস্থায় যাদের আপনি প্রশিক্ষণ দিচ্ছেন তাদের মধ্যে এই যে 21 কিলোমিটার বা 42 কিলোমিটার এখন অবধি কারা তৈরি হয়েছে, এরকম কেউ দুই একজনের যদি নাম বলেন?
0: এই অবধি আমার এখান থেকে সেইভাবে কেউ তৈরি হতে পারেনি, শুধু একজনই তৈরি হয়েছে, সেটা হচ্ছে ধূপগুড়ি পৌরসভা মাঠের গগন রয়। এই মুহূর্তে ওই ভালো দৌড়চ্ছে, তাছাড়া
1: কত কিলোমিটার দৌড়াতে পারে
0: ও এখন 21 কিলোমিটার জন্য রেডি হচ্ছে।
1: আচ্ছা, আর বাদবাকি সবাই?
0: বাদবাকি সবাই এইখানে তো ওই বেশিরভাগ ছেলেপেলে স্টাফ সিলেকশন এবং জিডির জন্য রেডি হচ্ছে।
1: আমাদের ধূপগুড়ির আপনি গর্ব এই ক্রীড়া জগতে, আপনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে আপনাকে কোনো রকম কোনো কিছু কি সহযোগিতা এখন অবধি করেছে?
0: না, এখনো আমি সেইভাবে কোনো সহযোগিতা পাইনি, আশা করি ভবিষ্যতে আমি সেটা পাবো।
1: আমাদের যেরকম পশ্চিমবঙ্গ সরকারের যুবক ও ক্রীড়া দপ্তর আছে একটা, প্রত্যেকটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে থাকে, সেখান থেকে কখনো যোগাযোগ করছে আপনার সাথে?
0: না, এখন অবধি আমি সেইখান থেকে যোগাযোগ পাইনি।
1: বা কেন্দ্রীয় সরকারি ক্রীড়া দপ্তর আছে সেখান থেকে?
0: না, সেখান থেকে এখনো যোগাযোগ পাইনি।
1: এই যে 21 কিলোমিটার বা 42 কিলোমিটার বা যদি 10 কিলোমিটারও হয় সেই দৌড়ানোর জন্য তো আমরা মূলত দেখি রাস্তা দিয়ে এই দৌড়গুলো হয়, সেরকম কিরকম রাস্তা হলে আপনাদের সুবিধা হয় এই দৌড়াতে গেলে?
0: আমাদের দৌড়তে গেলে সবার প্রথমে একটু মোটা রাস্তা লাগে, যেমন ন্যাশনাল হাইওয়ে আছে সেই রাস্তাগুলো হলে ভালো হয়, সাথে দেখতে হয় যাতে যে রাস্তায় দৌড় হচ্ছে সেই রাস্তাটা যেন কোনো মতে ভাঙা হাল বিল না থাকে,
1: যাতে মসৃণ হয়। আর যেই জায়গায় আপনি এই প্রশিক্ষণ দিচ্ছেন বা নিজে আবার তৈরি হচ্ছেন অন্য জায়গায় পার্টিসিপেট করার জন্য, সেই জন্য কেমন মাঠের দরকার হয় যেখানে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন?
0: মাঠ অ্যাকচুয়ালি 400 মিটার ট্র্যাক হলে ভালো হয়। 400 মিটার ট্র্যাকে কি হয় যে কাপ ব্যান্ডগুলো থাকে, সেই ব্যান্ডগুলোতে টার্নিং করতে সুবিধা হয়।
1: তারপরে
0: সপ্তাহে একদিন শুধু শনিবার দিন করে রুটে যাওয়া হয়, আর যে 5 দিন আছে সেই 5 দিন মাঠেই আমরা ট্রেনিং করি। মাঠ যাতে ভালো থাকে, কোনো খাল বিল না থাকে, যাতে ছেলে মেয়েদের দৌড়তে সমস্যা না হয়, পা মুচকে না যায়, সেই জিনিসটা আমাকে দেখতে হয়।
1: আপনি ছোটবেলার থেকে বিভিন্ন জায়গায় এই অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছেন, আমি শুনলাম আপনার মুখ থেকে আপনি 18 বছর থেকে এই জগতে আছেন, তা আপনার বন্ধু বান্ধবরা অনেকে এখন হয়তো চাকরি বাকরি করে বা অনেকে ব্যবসা করে, ওরা তো আর সবাই খেলাধুলা করে না, আপনি যখন এই মাঠে আসেন বা খেলাধুলার সাথে অংশগ্রহণ করেন তখন ওরা কখনো ঠাট্টা করে না আপনার সাথে?
0: হ্যাঁ, সে তো 100 বার তারা করবে, কারণ তারা আমার জুনিয়র, আমার সাথে যদি ঠাট্টা করে তো দাদা হিসেবে আমাকে মেনে নিতে হবে।
1: অনেক সময় বন্ধু

0: তো হয়নি, কিন্তু যে উৎসাহটা ছিল সেটা আমার বাবা মা ভাইয়েরা সবসময় দিয়ে এসছে।
1: আপনি কাকে দেখে বেশি উদ্বুদ্ধ হতেন?
0: আমি সেরকমভাবে কাউকে দেখে উদ্বুদ্ধ হইনি, কিন্তু আমার মধ্যে একটা ইচ্ছে শক্তি ছিল যে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি মনে করি খেলাধুলার থেকে বেশি ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর কোনো কিছু নেই। এই খেলাধুলার মাধ্যম দিয়েই মানুষ জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং রুজি রোজগারও করতে পারে, এবং সবথেকে বড় কথা, এই খেলাধুলার মাধ্যমে সারা ভারতবর্ষের লোক আপনাকে এক ডাকে চিনতে পারবে, এটাই সব থেকে বড় উদ্দেশ্য।
1: আমাদের জেলা, রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল হবে।
0: হ্যাঁ,
1: এটাই তো লক্ষ্য। প্রত্যেক দিন এই যে দৌড়ের মধ্যে আছেন, প্র্যাকটিস করছেন, সবাইকে প্র্যাকটিস করাচ্ছেন, আপনার খাওয়া দাওয়ার একটা তো টাইটিং থাকতে হবে যে আপনাকে এই খেতে, না কোনো ইয়ে নেই।
0: আমাদের যেমন লং ডিস্টেন্স আছে, লং ডিস্টেন্স বা শর্ট স্প্রিন্ট, সবার ক্ষেত্রেই একটা নিজস্ব মেনু কার্ড থাকে, সেই মেনু কার্ডের ডায়েট আছে, সেই ডায়েট মেনটেন করতে হয়। যদি আপনি ডায়েট মেনটেন করতে না পারেন, তাহলে আপনি প্রতিদিনকার যে শিডিউল ওয়ার্কআউট থাকে, সেই শিডিউল ওয়ার্কআউট আপনি ফলো করতে পারবেন না। কারণ আপনার শরীরে যতখানি শক্তি আছে, সেই শক্তি দিয়ে যতক্ষণ আপনার শক্তি ততক্ষণই ওয়ার্কআউট চলবে। আর একটা ফুল ওয়ার্কআউট করতে গেলে এক্সট্রা ডায়েটের কিছু দরকার পড়ে, তখন গিয়ে আপনাকে এক্সট্রাভাবে যে নর্মাল যে আমাদের খাবারগুলো থাকে, সেই খাবারের বাইরেও কিছু শিডিউল মেনে ডায়েট নিতে হয়।
1: আপনার যে ডায়েটটা, মানে খাওয়ার দাওয়ার কীরকম কী খান?
0: আমাদের ডায়েট যেমন সকালবেলা মাঠ থেকে বাড়িতে গিয়েই ছোলা, কাঠবাদাম, কিশমিস, আখরোট এইটা খাওয়ার হয়। তার কিছুক্ষণ পরে এক একদিন একটা, যেমন কোনোদিন হালুয়া থাকে, কোনোদিন ডালিয়া থাকে, বা কোনোদিন রুটি থাকে, তারপরে ডিম থাকে, কলা থাকে, এবং শেষে দুধ এবং এনার্জির জন্য জুসের দরকার পড়ে।
1: এটা কি ওই দশটার সময় যেটা খাওয়ারটা খান?
0: হ্যাঁ, দশটার সময়।
1: তারপরে দুপুরবেলা?
0: দুপুরবেলা নর্মাল যেটা আমরা খাই, ভাত। সব জায়গায় তো ভাত চলে না, যেমন আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গল খুব ভাত প্রচলন আছে, এবং বাইরে গেলে বেশিরভাগটাই রুটি প্রচলন হয়। বেশিরভাগ টাইম ভাতই খাই, বাইরে বাইরে খেলতে গেলে রুটি খেতে হয়।
1: আর ইয়ে দুপুরবেলা, ইয়ে বিকেলবেলা?
0: বিকেলবেলা সেরকম কোনো কিছু খাওয়া হয় না, ওই মাঠে আসার আগে। দৌড়ানোর ক্ষেত্রে সব থেকে ভালো ডায়েট হয় বিকেলবেলা মাঠে আসার আগে এক কাপ কফি।
1: আচ্ছা, সেটা কি প্রতিদিন আপনি খেয়ে আসেন?
0: হ্যাঁ, আমি সেটা ব্ল্যাক কফি প্রতিদিনই খেয়ে আসি।
1: আর এই রাতের বেলা খাওয়া?
0: রাতের বেলা আমাদের সবসময় রুটি হয়, সাত দিনে ছ দিনই রুটি হয়, আর হঠাৎ কোনো দিন ভাত হয়।
1: এই যে আপনি খেলাধুলা করেন, খেলাধুলার সাথে তো আপনি বলেন যে কৃষিকাজের সাথেও যুক্ত, তা আপনি কখনো এই চাকরি বাকরির জন্য ইয়ে করেন নাই, অ্যাপ্লাই করেন নাই? যে আপনি তো অন্যদের সহযোগিতা করছেন, আপনি নিজের জন্য?
0: চাকরি বাকরির ক্ষেত্রে আমি, আমার যখন বয়স ছিল তখন আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার এমন হতে পারে যে আমার কপালে চাকরি ছিল না, সেই ক্ষেত্রে আমি কখনো মেডিকেল পাস করতে পারিনি। আমার একটু দাঁতের সমস্যা ছিল, সেই দাঁতে বারবার আমি মেডিকেলে আটকে গেছিলাম, তার কারণে আমার চাকরি টাকরি হয়নি। তাছাড়া আর কি বলবো, এখন আমার আমার কপাল খারাপ আর।
1: আচ্ছা, মানে অন্যদের জন্য ভালো একটা ইয়ে দিচ্ছেন, কিন্তু নিজে এই জায়গাটার থেকে বিচ্যুত হয়ে গেছেন আর কি।
0: হ্যাঁ।
1: আচ্ছা যাই, এখন আপনার কত বয়স চলছে?
0: এখন আমার বয়স চলছে 38।
1: আচ্ছা, একটা মানুষ কত বছর অবধি এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারে?
0: একটা মানুষ ম্যারাথনে তার মৃত্যুর আগদিন অবধি অংশগ্রহণ করতে পারে, তার মধ্যে যদি খেলাধুলার যে ইচ্ছে শক্তিটা আছে সেই শক্তিটা যদি থাকে, তার মনের যদি ইচ্ছেটা থাকে, তবে সে খেলাধুলা করতে পারে। যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, কেউ 55+, কেউ 60+, কেউ বা 40+, সবাই খেলছে।
1: যেহেতু খেলাধুলার সাথে যুক্ত, আপনি তো বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যে দেশ বিদেশের অনেক খেলোয়াড়রা আসে এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য, তাদের সাথে আপনার বন্ধুত্ব হয়েছে?
0: হ্যাঁ, অনেক আমার কেনিয়ান বন্ধু বান্ধব আছে, এবং হরিয়ানা থেকে বেশি, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে বর্তমানে মহারাষ্ট্র, ইউপি আর হরিয়ানা থেকে বেশি খেলাধুলার ছেলেপেলে উঠে আসছে, তাদের সাথে আমার মোটামুটি প্রায় যোগাযোগ হয় এবং বন্ধু বান্ধবও আছে অনেক।
1: আচ্ছা, আপনি পড়াশুনো কোথায় পড়ছেন?
0: আমি পড়াশোনা করেছি সুকান্ত মহাবিদ্যালয়ে, বিএ ফার্স্ট ইয়ার অবধি পড়াশোনা করেছি, তারপরে একটু পারিবারিক সমস্যার কারণে সেই সব দিয়ে পড়াশোনা চালাতে পারিনি।
1: তার আগে মাধ্যমিক,
0: মাধ্যমিক আমি বিদ্যাশ্রম, কদমতলা বিদ্যাশ্রম, বিদ্যাজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় থেকেই এই সেই সব দিয়ে পাশ করেছিলাম।
1: আচ্ছা, মানে প্রাইমারি স্কুল সেটাই এখান থেকেই হয়েছে?
0: না, প্রাইমারি স্কুল আমাদের বিদ্যাশ্রম বুদেরি, উত্তর বুড়াগাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
1: আচ্ছা, ওখান থেকে তারপরে বিদ্যাশ্রম, তারপরে সুকান্ত মহাবিদ্যালয়ে আপনি পড়াশোনা করছেন। আচ্ছা, এই খেলাধুলা ছাড়া আর আপনার কি, মানে একটা তো থাকে আমি খেলাধুলা থেকে সিনেমা ভালো লাগে বা খবরের কাগজ পড়তে ভালো, তাছাড়া কি ভালো লাগে এই খেলাধুলা ছাড়া?
0: খেলাধুলার বাইরে আমার সেরকম কোনো একটা ভালো বা হবি কিছু নেই, আমি খেলাধুলাটাকেই পছন্দ করি। এর বাইরে একটু ফুটবল খেলাকে আমাকে খুব ভালো লাগে, সময় পেলেই ফুটবল খেলা দেখি।

0: খেলেন ও নিজে?
1: একটা সময় খেলাধুলা করতাম, কিন্তু ফুটবল খেলা খেলতে গেলে কি হয়, আমাদের তো সেরকম ট্রেনিং নেই। এবার খেলতে গেলে চোট আঘাত লেগে যায়, চোট আঘাত লেগে গেলে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হয়। সেই ভয়ে যখন থেকে বাইরে বাইরে যাচ্ছে, বাইরে রাজ্যতে খেলতে যাচ্ছি, তখন থেকে খেলি না, কিন্তু খেলাটাকে খুব পছন্দ, মন থেকে পছন্দ করি। যখনই ফাঁকা সময় পেয়ে যাই তখন ফুটবল খেলা দেখতে, মা আমাদের যে গ্রাম আছে, গ্রামের বাইরে শহরেও খেলাধুলা হয়, সেখানেও যাই।
0: আমাদের ধূপগুড়িতে বিশেষ করে অনেকেই যেরকম ডালিয়া, ভৈরবী বা হিমাশ্রী, এছাড়াও ওই আমাদের কিছুদিন আগে ওই গীতাঞ্জলিও একটি ইন্টারন্যাশনাল খেলায় ওয়েট লিফটিংয়ে ও চ্যাম্পিয়ন হয়েছে, এরকম অনেকেই ভালো ভালো একটা জায়গায় যাচ্ছে। রাজ্যস্তরে কাবাডি টুর্নামেন্টেও আমাদের মেয়েরা জিতে আসতেছে, খুব একটা ভালো দিক। কিন্তু এই যে আপনার যে এই যে ব্যাপার, আপনি ম্যারাথনে অংশগ্রহণ করলেন, দিল্লি বা কাশ্মীরে গিয়ে ওখানে সেকেন্ড পজিশন পেয়ে আসলেন, কিন্তু এই ব্যাপারটা সেরকমভাবে প্রচার পেল না, তাতে কি আপনার মন খারাপ হয় না?
1: মন খারাপ তো হয়, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমার হাতে নেই। আমিও যেমন চাই যে আমিও প্রচার আলোতে আসি, কিন্তু অ্যাকচুয়ালি টিম গেমগুলোকে সবাই বেশি প্রাধান্য দিচ্ছে, আর নর্মাল যে সিঙ্গেল গেমগুলো হয় সেই গেমগুলোতে অতটা লোক ছেলে পেলে মানে প্রাধান্য দেয় না। কারণ হয়েছে এই নর্মাল সিঙ্গেল গেমগুলোতে নিজেকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এই গেমে কি হয়, আপনি যদি জিতেন তাহলে আপনার নাম, আপনি যদি হেরে যান তাহলে আপনার লস। আর টিম গেমে কি হয় যে একজন যদি একটু দুর্বল হয়ে যায় তাকে আরও দুজন মিলে ঢাকা দিয়ে দেয়। এই কারণে আজকের দিনে টিম গেমগুলোতে বেশি উৎসাহ আছে, তাতে আমার কোনো আফসোস নেই। আমি চাই সে যেভাবেই হোক, চাহে সে টিম গেম হোক, চাহে সে ম্যারাথন হোক, চাহে সে এক সিঙ্গেল 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 100 মিটার, 200 মিটার লং জাম্প হোক।
0: এটা তো ঠিকই আছে। এই যে আপনি যখন বিভিন্ন জায়গায় যান, সেখানে যখন পুরস্কার পান, আপনাকে যখন হয়তো মেডেল পরানো হয় বা আপনাকে একটা মেমেন্টো দেওয়া হয় বা যাই কিছু করা হোক না কেন, তখন আপনার মন কি বলে?
1: তখন তো মানে কি বলবো, তখন সেই সময়টা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তখন একটা যে কোনো জায়গায় একটা খেলতে গিয়ে যখন সেই খেলাটা সাকসেসফুলি শেষ হয়, তখন আর কি আমার মনের মধ্যে একটা আলাদাই ফিলিং চলে আসে যে হ্যাঁ, আমি যেখানে এসেছিলাম সেখানে আমি সাকসেসফুল হতে পেরেছি। সেটা একটা আলাদা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করতে আমি পারবো না এই মুহূর্তে।
0: আর সেটা তো প্রকাশ করা যায়ও না, যাই হোক মনে তো একটা আলাদা
1: অনেক খুশি লাগে মনটাতে।
0: আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় আপনি যখন এই খেলতে যান বা পুরস্কার পান, সেখানে তো বহু এরকম যারা ক্রীড়ার সাথে যুক্ত, যারা ক্রীড়াবিদ আছে, তাদের সাথে তো অনেক সময় পরিচয় হয়েছে।
1: হ্যাঁ, অনেক সময় পরিচয় হয়েছে।
0: তারা তো আপনাকে নিশ্চয় উৎসাহ দেয়।
1: অবশ্যই, তারা যদি আজকে উৎসাহ না দেয় তাহলে একটা সময় কি হয়, আমি যদি একাই খেলে থাকি তখন দিন দিন একটা সময় মনটা খারাপ হয়ে যায়। আজকে এবার পাশে থেকে যদি বন্ধু বান্ধব তারা যদি সাপোর্ট না করে তাহলে এক সময় আপনার মন ভেঙে যাবে। আর খেলাধুলা ভালো করতে গেলে বন্ধু বান্ধবের সাপোর্টের খুব দরকার, আর সেটাই সব থেকে বড় সাপোর্ট।
0: আমাদের ধূপগুড়িতে যেরকম অনেকেই আছে যারা এখন বিভিন্ন জায়গায় ফুটবল খেলার পরিচালনা করছে, আমাদের ধূপগুড়ি মাঠেই আছে আশরাফুল থেকে শুরু করে আরও অনেকেই, সুব্রত ধর, আশরাফুল, আরও অনেকেই আছে। সেটা একটা ভালো দিক। আমাদের একটা মেয়ে মালতী রায়, হ্যাঁ, ও যেরকম হচ্ছে ফুটবল খেলায় যারা খেলে আর কি সেখানে জাজমেন্ট করছে, সেগুলো দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এই যে আমরা জানতে পারলাম, এতদিন তো সত্যি প্রচারের আলোর বাইরে ছিলেন আপনি, আমি ওই নিজেও জানতাম না। আমরা জানতাম ধূপগুড়ি ম্যারাথন মানেই আমাদের মঙ্গল রায়। তা এই যে এটা দুলু সরকার, যেটা সত্যি আমিও জানতে পারলাম গত 3 দিন আগে। যাই হোক, এটাও একটা খুব ভালো দিক যে আপনাকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে, আপনি আরও এগিয়ে যাবেন। আগামীতেও আপনার লক্ষ্য এর যে মাঠে আপনি অনেককে প্রশিক্ষণ দেবেন। এবার আপনি তো নিশ্চয়ই চান যারা এই যে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে বা নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে অনেক ইয়াং ছেলে মেয়েরা, তাদের জন্য যে আপনি বললেন চিন্তাভাবনা আছে, তাদেরকে আপনি মাঠমুখে করতে চাই, সেরকমভাবে আপনি এখন অবধি কোনো বিদ্যালয়ের সাথে কি কথা বলেছেন?
1: না, আমি এই অবধি আমাদের বিদ্যাসন স্কুলের সাথে কথা হয়েছিল, স্যারের সাথে কথা হয়েছে যে আমাদের বিদ্যাসন স্কুলের বিবেক গৌরচন্দ্র রায় আছে, তার সাথে কথা বলেছি। এই যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তো আমাদের পক্ষে ছেলে মেয়েদেরকে মাঠমুখো করানোটা সম্ভব না, এটা একমাত্র যদি বিদ্যালয়ের শিক্ষকরা এবং শিক্ষিকারা যদি সাপোর্ট করে তবেই সেটা সম্ভব। কারণ প্রতিটা গ্রামগঞ্জে, প্রতিটা শহরে, প্রতিটা বাড়ি থেকেই তাদের ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করতে আসে। এবার স্কুল থেকে যদি তাদেরকে মাঠমুখো করানোর চেষ্টা করা হয় তাহলেই একমাত্র সেটা সম্ভব যে আমি যেটা আজকে চাচ্ছি সেটা সফলতা পাবে।
0: এরকমও তো হতে পারে কোনো সংগঠন বা কোনো সংস্থা আপনাকে বলল যে আপনাকে নিয়ে কিছু সচেতনতা শিবির করবে এই খেলাধুলার বিষয়ে, আপনাকে নিয়ে কিছু সচেতনতা শিবির করে বিভিন্ন বিদ্যালয়ে।

0: নিয়ে যাবে আপনাকে, আপনাকে দিয়ে ওখানটায়, যাতে আপনি সবার সামনে কথাগুলো বলতে পারেন, এই খেলাধুলা বা মাঠমুখো হয়, সেই ব্যাপারে কি আপনি রাজি আছেন?
1: হ্যাঁ, এটা তো আমার পক্ষে গর্বের বিষয় যে আমাকে বা আমার মাধ্যমে যদি শহরের বা গ্রামে যদি 10-20টা ছেলে মেয়ে যদি মাঠমুখো হয় সেটা, তাহলে আমি বলতে পারবো যে আমি আজকে যে কষ্টটা করেছি সেটা আমার সাকসেসফুল হয়েছে। আমি চাই এই সমস্ত সংস্থাদের পাশে দাঁড়াতে এবং তারা যেন ইচ্ছুক থাকে যে আমাকে ডেকে এবং বা আমার মাধ্যমেও যাতে যতটা সম্ভব হবে সামর্থ্য আমি করবো।
0: অনেকেই চাচ্ছে, আমরা 2-4টা সংস্থার সাথে কথা বলেছি, আপনি ম্যারাথনে আছেন, একজন আছে গীতাঞ্জলি শাহ, ও ওয়েট লিফটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল খেলায়, নেপালে কিছুদিন আগে হয়ে গেল। তাই আপনাদের নিয়ে যদি বিভিন্ন বিদ্যালয় বা কলেজে যদি যাওয়া হয়, আপনারা যদি উদ্বুদ্ধ করেন, আপনি বলছেন যে তাতে যদি 10 জন উপকৃত হয় সেটাই আপনাদের অনেক বড় ব্যাপার, সেটাই লক্ষ্য হওয়া উচিত সেই সব সংগঠনগুলোর। মনে করেন আপনি কোনো স্কুলে গেলেন বা বিদ্যালয়ে গেলেন, সেখান থেকে 10 জন ছেলে ওখানটা ম্যারাথনের জন্য তৈরি হবে, তা প্রথমে তাদেরকে কি বলে আপনি বলবেন, কি বলবেন?
1: অ্যাকচুয়ালি ম্যারাথন তো একদিনে তৈরি হয় না, তো ধীরে ধীরে তৈরি করতে হয়। সবার প্রথমে আমি তাদেরকে বলতে চাইব যে তোমরা মোবাইল ছেড়ে মাঠে আসো, মাঠে ধীরে ধীরে প্র্যাকটিস করো, তোমাদের শরীর চর্চা করো, শরীর চর্চার মাধ্যম দিয়েই তোমাদের এক সময় খেলাধুলাতে প্রতিষ্ঠিত হবে। আমি সবাইকে এইটুকুই বলবো যে সবার প্রথমে তোমরা মাঠে আসো, খেলাধুলা করো, এটুকুই বলছে।
0: যেটা আমরা জানি যে খেলাধুলার উপরে আর কিছু নেই, আর খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছুই। এই যে আপনি বললেন যে আপনি ধূপগুড়িতে 3-4টে মাঠ আপনি করেন বা অন্যদেরও প্রশিক্ষণ দেন, সেটা খুব ভালো দিক। আগামী দিনে আমাদের ধূপগুড়ির মানুষ প্রচুর উপকৃত হবে আপনার দ্বারা। আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের রাজ্য তথা জেলার জন্য কাশ্মীর সহ বিভিন্ন প্রদেশের থেকে আপনি পুরস্কার জিতে নিয়ে আসতেছেন। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: থ্যাংক ইউ, নমস্কার।
2: মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

বাচ্চাটা আয়নাকে শুধু দেখে আনমনে, হয়তো কোনো শপথ করে সে মনে মনে। শিক্ষার আয়নায় সমাজকে চেনা যায়, সমাজ কি দেখে মুখ শিশুদের আয়নায়। যে শিশু জন্ম নিল শিক্ষার বহু দূরে, শিক্ষা কি আলো দেয় তার কালো মুখ ভরে,

তুমি কি আমায় ভালোবাসো?

আঁচলেতে সেই সব মানুষের ঘাম, হে তবেই আমায় পেতে পারো, হে।

0: তুমি কি আমায় ভালোবাসো।
1: আধুনিক গান শুনছেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

খে ঘ্যান ঘ্যান বিরহ প্রেমের গান, আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি পারমুটেশন আর কম্বিনেশন, অথবা শোষকদের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও, এই বলে চিৎকার এটাও তো গান, শোষকের কটা হাত কটা মাথা কটা দাঁত, এর কোনো উত্তর দেয় না যে গান, উত্তর একটাই নিজে খুঁজে নাও, নিজে যদি খুঁজবো নিজে।

বলেতে আছে প্রেম, রুজির ঠিকানাহীন আঁকা বাঁকা পথ ধরে আশাকে বাঁচিয়ে রাখা অনেক যত্ন করে, তারপর একদিন পথ চলা সারা হলে ঝুলি হাতড়িয়ে দেখা নেই প্রেম, অনেক অনেক দাম জীবন যে তারা নাম তারই পথের বাঁকে হারিয়েছে প্রেম। প্রেমটা

এতক্ষণ আধুনিক গান শুনলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন গোলাম আলীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন সাহিত্য পত্রিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সৃজনী।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান সৃজনী, নিবেদনে বলরাম সরকার।
2: লেখক বলরাম সরকারের প্রথম কাব্যগ্রন্থ নতুন রঙের সূর্য, এছাড়াও রয়েছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বিপ্লবী মন, বিপ্লবী মনেরই দ্বিতীয় সংস্করণ, চতুর্থ কাব্যগ্রন্থ কবিতার বাতায়ন। এছাড়াও রয়েছে বলরাম সরকারের চারটি কবিতার বই, প্রকাশ হতে চলেছে প্রবন্ধ অনেক রক্ত অনেক নাম, দুটি পাতা একটি কুঁড়ি। এই বইগুলো সংগ্রহ করবার জন্য যোগাযোগ করতে পারেন 9434427858, নম্বরটি আবার বলছি 9434427858।

0: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সৃজনী। আজকে সাহিত্যের আসরে উপস্থিত রয়েছেন কবি ও লেখক ইন্দ্রাণী ভট্টাচার্য। ইন্দ্রাণী, আপনাকে এই আসরে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার আপনাকে আর আকাশবাণী শিলিগুড়ি শ্রোত্রী মণ্ডলীকে আমার নমস্কার এবং শুভেচ্ছা।
0: আজকে সাহিত্যের আসরে উপস্থিত রয়েছেন কবি ও লেখক বলরাম সরকার। বলরাম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, নমস্কার।
2: নমস্কার এবং শ্রোতাদেরও নমস্কার, শুভেচ্ছা জানাই।
0: সমস্ত শ্রোতাদেরও নমস্কার জানাই। আচ্ছা ইন্দ্রাণী, আপনি কতদিন ধরে এই সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন?
1: অ্যাক্টিভভাবে যুক্ত বলতে এই 6-7 বছর হবে। আর সাহিত্য চর্চা যদি বলে থাকেন, তাহলে আমার ছোটবেলার থেকেই বাংলা কি ইংরাজি যেটা ক্রিয়েটিভ হতো, যে কোনো সে এসে হোক রচনা হোক, আমার খুব ঝোঁক ছিল ওটার দিকে, মানে নিজে লেখার একটা আগ্রহ ছিল। ওই আগ্রহটার থেকেই আস্তে আস্তে আস্তে আস্তে বয়স বাড়ার পর থেকে যে কোনো অন্যরকম অনুভূতি, মনের অভিব্যক্তিটাকে লিখে আনা, এই করতে করতে আস্তে আস্তে একটা লেখা দাঁড় করিয়ে ফেলি। তারপরে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখা দিয়েই তারা চয়েস করেন, ছোট গল্প, অনুগল্প, কবিতা।
0: আচ্ছা, আপনি যদি আমাদের শ্রোতা বন্ধুদের কয়েকটি কবিতা পড়ে শোনান।
1: আমার প্রথম নিবেদন একাকিত্ব। একাকিত্ব শব্দটা বড় গোলমেলে, মানুষ কি কবু হয় একা? মানুষ অপর কোনো মানুষের সঙ্গ না পেলে বলে সে একা। আমি বরণ করি আমার তথাকথিত একাকিত্বকে, যা কবিকে দেয় ভাবনার জগৎ উপহার। সেই একাকিত্বের ফসল হয় কবির সব কালজয়ী সৃষ্টি। সমস্ত শিল্পীরা করে বরহত, খুঁজে পেতে দিব্য জগৎ। মনুষ্য সঙ্গ সে তো কোনো না কোনো বন্ধন, যা করে জড়দেহের রক্ষণাবেক্ষণ নিয়ে কথোপকথন। মানুষ মানুষের সান্নিধ্যে না পায় আনন্দ, না পায় দুঃখ। মানবিক সম্পর্কে দুঃখ বা আনন্দ দুটোই যে অনুপস্থিত, অজ্ঞান মানুষের সেটা বোঝার অতীত। একমাত্র একাকিত্বই আসল সঙ্গীর সঙ্গ মেলে, আত্মা যখন পরমাত্মার সঙ্গে মহানন্দে খেলে। তুমি যখন হও একা, তখনই তো তোমার আর তার প্রেমের উন্মত্ততা। মনুষ্য সঙ্গহীনতায় উপলব্ধি জন্মে যে সে আত্মা, তখনই তো পরম বন্ধুর সঙ্গে চলে নিশ্চিন্তে নিভৃতে আড্ডা। আত্মা পরমাত্মার ভাবের সম্পর্কের জন্য একাকিত্ব তোমায় ভীষণ প্রয়োজন। একাকিত্ব, তুমি সত্যি আশীর্বাদ। কবি, শিল্পী, সাহিত্যিকদের মাঝে তুমি থাকো নির্বিবাদ। তোমাকে বলে যারা তুমি অভিশাপ, বড়ই অভাগী তারা, বুঝল না মানসিক উত্তোলনের স্বাদ। আমার পরবর্তী কবিতা ভাবনায় রবীন্দ্রনাথ। তুমি সব যুগে সর্বক্ষণ বাঙালির হৃদয়ের মণিকোঠায় আছো। বাঙালির প্রত্যেকটি অনুভূতির প্রকাশ তোমার লেখা কবিতা, গান, গল্প, উপন্যাসে। তবু বাঙালি আজ এই প্রযুক্তি নির্ভর জীবনেও বড্ড নিরাপত্তাহীন, অভিভাবকহীন। 25শে বৈশাখে, 22শে শ্রাবণে যেভাবে মন প্রাণে জেগে ওঠো, বাকি দিনগুলো অন্তরের গভীরতম স্থান থেকে প্রকাশ্যে প্রজ্বলিত থাকো কবি। সেই দেশ বিভাজন, রাজ্য বিভাজন, ক্ষমতা দখলের লড়াই, আত্মা সবার এক ভুলে গিয়ে ধারণীয় জিনিস নিয়ে শুধু বিরোধ। তোমাকে আজ বাঙালি, ভারত তথা সমগ্র বিশ্ববাসীর সব সময় খুব প্রয়োজন। এসো না আরেকবার রবীন্দ্রনাথ হয়ে, পুনরুজ্জীবিত করে যাও জগৎকে। আমার পরবর্তী কবিতা পুটির মা। ঘর সংসার স্বাচ্ছন্দ্যে চলার জন্য প্রতিটি ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় হল একটি পুটির মা। যদিও পুটির মার সংসার স্বাচ্ছন্দ্যে চলে না, এটো বাসনপত্র, ঘরের মেঝে, দরজা, জানলা সব কিছু ঝা চকচকে চাই। তাই পুটির মা এটা করো না, পুটির মা ওটা করো না, গলা সপ্তমে সর্বক্ষণ চললেও হাত একটুও লাগাই না। পুটির মার উপস্থিতি সন্তান যত্নের জন্য দেয় সংসার থেকে অব্যাহতি। মোদের সন্তান হবে প্রতিষ্ঠিত, তার বিনিময়ে ওর সন্তান যত্নহীন অবহেলিত। অফিস, স্কুল, কলেজ হলে ছুটি, আনন্দে সবাই লুটোপুটি। পুটির মার বেলায় সেই ছুটি, দেখো প্রতিটি ঘরে রাম রাবণ, পাণ্ডব কৌরবের যুদ্ধ দেবে উকি। বাস্তবিক পুটির মার কাছেই সংসারের সুখ শান্তির চাবিকাঠি। পুটির মা, তোমাকে ভাবতে হয় সবার ভাবনা, তোমার কথা কেউ ভাবে না। আমার পরবর্তী কবিতা জয়। তুমি তোমার সর্বশক্তি দিয়ে জয় করতে এলে, জয় করলে আমার সর্বস্ব, আমার বহিরঙ্গ, নাম, স্থাবর অস্থাবর যা কিছু। কিন্তু এ তোমার কেমন জয়? আমার সেবা, ত্যাগ, তোমাকে তুমি হিসেবে গ্রহণ করার ক্ষমতা, যেগুলো আমার মধ্যে এখনও বিদ্যমান, পারলে কি এগুলোকে জয় করতে? তোমার ক্ষমতাই নেই, তুমি জানোই না জয়ের মানে কি, আর ওটাই তোমার সবচেয়ে বড় পরাজয়। আমার পরবর্তী কবিতা অপেক্ষা। অজ্ঞানতা থেকে জ্ঞানের রাজ্যে প্রবেশের জন্য অনন্তকালের এই অপেক্ষা, অন্ধকারকেই আলো ভেবে তাকে বুকে আগলে রাখি মোরা। যত বেশি জ্ঞানের অধিকারী তত বেশি মূর্খ মোরা। তার সৃষ্টি, তার কাজ, নির্বোধ ভাবনা বলে ও কাজ আমার। হায় রে, কবে কাটবে ঘোর, কবে জাগবে বোধ, শুধুই অপেক্ষা। আমার পরবর্তী কবিতা ভোর। সারা বিশ্বে এখন কালো নিশুতি রাত, আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। সেই মেঘ ভেঙে জলধারা নেমে এলেও বুঝি বসুন্ধরা গুমোট ভাব

কিন্তু চারদিক কয়লা খনি, কয়লার ঠোকাঠুকিতে প্রায় আগুন লাগার মতো। এ রাত দীর্ঘ থেকে যত দীর্ঘতর, মিশমিশে কালো অন্ধকার ততই তীব্র। এ রাতের শেষ কোথায়? সমস্ত পৃথিবীর ঘন কালো অন্ধকারের গুমরের বোমা ফাটার সময় এসেছে এখন। ফাটুক, চারদিক চৌচির হোক, ধীরে ধীরে নিশ্চিহ্ন হোক আগুনের ফুলকি, সব কালো ধুয়ে মুছে হোক আলো, পৃথিবীর বুকে নেমে আসুক সাদা একটা ভোর। আমার পরবর্তী কবিতা ইচ্ছে। আমার বহুদিন ধরে একটা ইচ্ছে, একটা বিউটি পার্লারে গিয়ে সাজব, যেখানে আমার মনকে সুন্দর করে সাজাবে, যেমন করে আজ অনুলম্বিত আমার বহিরঙ্গকে মেজে ঘষে অচেনা আমিতে পরিণত করে। পূর্ণিমা নিশির চাঁদেরও যাকে দেখে হিংসা হয়, কি যেন তোমরা বলো, সৌন্দর্য প্রতিযোগিতাতেও বুঝি পুরস্কৃত হয়। সবেতে বাহ্যিক দেহকে বানায় রূপসী, হৃদয়ের মলিনতা দূর করে তাকে সাজানোর মতো আছে কি এমন পার্লার দেশে কিংবা বিদেশে? যদি খোঁজ পাও জানিও আমাকে, তাহলে শুধু আমি নয়, যত আছে নিকৃষ্ট মনের অধিকারী প্রত্যেককে সেই পার্লারে পাঠাবো। সবার অন্তরের যত ময়লা পচা আবর্জনাপূর্ণ ভাবনা যার থেকে জন্ম নেয় সব লোভ লালসা কামনা বাসনা, যা দিয়ে সারা বিশ্বে চলছে আগ্রাসী নীতির বাহাদুরি, ডেকে আনা হচ্ছে শান্তি বিনষ্টকারী, প্রাণ দেওয়া নেওয়া নিরীহ নিষ্পাপের, নিস্তার নেই নারী কিংবা শিশুর, রাজার বেশে সব আচরণ করে ভিখারির, বাতাসে ভেসে বেড়াচ্ছে মৃত মানুষের গন্ধ, কানে বাজছে কর্মহীন ছেলেমেয়ের হাহাকার কিংবা ধর্ষিতা নারীর চিৎকার, চারদিকে ঘুরে বেড়াচ্ছে সুন্দরী বা সুপুরুষের বেশে মানসিক বিকৃত দল, ঈশ্বরের পথকে শিখণ্ডী করে চলে সব আসরিক আচরণ। খুব প্রয়োজন একটা পার্লার, ঘষে মেয়ে যে নির্মূল করবে সররিপুর। স্বাদ কি পূরণ হবে মোর? হবে, চেয়ে দেখো ওই শোনা যায়

0: নামক যন্ত্রের যান্ত্রিকতার শেষে বুঝি শুদ্ধ হয় অন্তঃকরণ। আমার শেষ কবিতা, বদলে যাওয়া। হিমবাহ থেকে সৃষ্টি হলো দুর্দান্ত চঞ্চল এক খরস্রোতা নদী। হি হি করে খিলখিলে হেসে নেচে কুদে শিশুর মতো তার গতি। এই শিশুই আবার কখন হয়ে উঠল উচ্ছল যৌবনা তরুণী, যার উচ্ছ্বাসে সুজলা সুফলা হয় ধরণী, যাকে বাগদত্তা করে কৃষি শিল্পের সংসার। যুগে যুগে সর্বত্র সেই তরুণী নিল উন্নতির ভার, তার লাদিনী শক্তিতে সভ্যতা শক্তিমান, শত শত নাগরিক সভ্যতা তারই সন্তান। এরপর সেই তরুণী প্রবাহে স্রোতে হলেন পৌরা, এখন তার বক্ষ উদর নিতম্ব সবই মেদে ভরা। কোথায় সেই রূপের ছটা, সে এখন শান্ত গম্ভীর, মেদের ভারে তার গতি এখন প্রায় স্থির। ভারী শরীরে তবু শান্তিপূর্ণ হাসি, বলে যায় বদলে যাওয়াই যে রীতি।
1: বাহ, খুব সুন্দর আপনার কবিতাগুলোই। এখন রয়েছে বলরামবাবুর বেশ কয়েকটি গ্রন্থ নিয়ে একটি আলোচনা। কবি ও লেখক বলরাম সরকারের প্রথম গ্রন্থটি একটি কাব্যগ্রন্থ, নাম নতুন রঙের সূর্য। কবিতার ভাষায় নতুন রঙের সূর্য বলতে মূলত নতুন সম্ভাবনা, আশা, নবজাগরণ এবং পরিবর্তনের এক নতুন সূচনাকে বোঝায়। সূর্য যেমন নতুন দিনের বার্তা নিয়ে আসে, তেমনি রূপক অর্থে এটি মানব জীবনের হতাশা ও অন্ধকার কাটিয়ে নতুন উদ্যমে বেঁচে থাকার অনুপ্রেরণা ও পরিবর্তনের প্রতীক। রাতের অন্ধকার পেরিয়ে আসা নতুন ভোর, যা মানুষের জীবনে নতুন সুযোগ ও আশার আলো বয়ে আনে। সমাজে বা ব্যক্তিগত জীবনে পুরনো জরাজীর্ণতা কাটিয়ে এক নতুন যুগের বা আদর্শের আগমন বোঝাতে এটি ব্যবহৃত হয়। হতাশা বা দুঃখের মেঘ কেটে যখন মনের ভেতর নতুন উদ্যম ও আনন্দের রং খেলে যায়, তাকেই কবিতার ভাষায় নতুন রঙের সূর্য বলা হয়। বইটির প্রচ্ছদ করেছেন সমীর মজুমদার, প্রকাশক আনন্দ প্রকাশনা। বলরামবাবুর দ্বিতীয় বইটিও একটি কাব্যগ্রন্থ, বইটির নাম বিপ্লবী মন। কবিতার ভাষায় বিপ্লবী মন বলতে এমন এক প্রখর চেতনা ও মানসিকতাকে বোঝায় যা প্রচলিত অন্যায়, বৈষম্য, শোষণ এবং স্থবিরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে। এটি কেবল অস্ত্র বা রক্তক্ষয়ী সংগ্রাম নয়, বরং লেখনীর মাধ্যমে সমাজের জরাজীর্ণতা ভেঙে নতুন ও সাম্যবাদী পৃথিবী গড়ার এক অদম্য আকাঙ্ক্ষা। মুঠিভরা বিপ্লব, একরাশ চেতনা, বিপ্লবী মন, কারা আছো অচেতন, কারাগার টুটে বাইরে এসো, দ্রোহের সামিল হও, কলমের মুখে ঝরে নতুন স্লোগান, জমে ওঠে বেআইন প্রতিকার খোঁজে। বইটির প্রচ্ছদ করেছেন সমীর মজুমদার, বইটির প্রকাশক আনন্দ প্রকাশনা। বলরামবাবুর তৃতীয় কাব্যগ্রন্থ কবিতার বাতায়ন। এই বইয়ের কবিতার মধ্যে দিয়ে বাইরের পৃথিবী, প্রকৃতি, মানব জীবন এবং সমাজের অদেখা রূপ ও সত্যকে পাঠকের সামনে তুলে ধরেছেন কবি। অর্থাৎ কবিতাটি নিজেই পাঠকের জন্য একটি জানালা বা বাতায়ন হয়ে ওঠে, যা দিয়ে তারা নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনকে অবলোকন করতে পারে। সেই শক্তি, ভাব বা দৃষ্টিভঙ্গি বোঝায় যার মাধ্যমে কবিতার অন্তর্জগতের আবেগ, দর্শন ও কল্পনা বাইরের পৃথিবীর সামনে তুলে ধরেন এবং পাঠকও সেই কবিতার জানালা দিয়ে নতুন এক সৌন্দর্যের জগৎ ও জীবনের গভীর সত্য অবলোকন করার সুযোগ পান। দৃষ্টিভঙ্গি এটি হলো কবির দেখার সেই বিশেষ চোখ, যা সাধারণ কোনো বিষয় বা কুৎসিত বস্তুর মধ্যেও নিহিত সৌন্দর্য এবং দর্শনকে আবিষ্কার করে। বইটির প্রচ্ছদ করেছেন সমীর মজুমদার, বইটির প্রকাশক আনন্দ প্রকাশনা। যৌথভাবে বলরামবাবুর প্রচুর কাব্যগ্রন্থ আছে, দুটি প্রবন্ধ প্রকাশ হতে চলেছে, অনেক রক্তের অনেক নাম, সম্পূর্ণ ট্রেড ইউনিয়ন ভিত্তিক একটি কাব্যগ্রন্থ, ব্রিটিশ আমলের থেকে শ্রমিক কর্মচারীদের প্রতি অত্যাচার, বঞ্চনা, জেল খাটানো, পাশবিক নির্যাতন, মৃত্যুবরণ জ্বলন্ত লেখায় ফুটে উঠবে, 100 বছরের তথ্যভিত্তিক একটি লেখা। আর দুটি পাতা একটি করে বইটি স্বাধীনতার পরবর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত চা বাগান শ্রমিকদের বঞ্চনার ইতিহাস। বাগানের শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহাসিক বঞ্চনা এবং শোষণের শিকার। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাদের ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা এবং মৌলিক অধিকারের কথা উঠে এসেছে বইটির পাতায় পাতায়। বলরামবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন।
2: হ্যাঁ, মোটামুটি লিখছি, ছোটবেলায় লিখতাম, কিন্তু পরবর্তীতে চাকরি জীবনে প্রবেশ করে সুযোগ পাওয়া যেত না, বিভিন্ন জেলায় জেলায় ঘুরতে হতো। ঠিক করোনার যখন শুরু হলো 2019-এ, তখন থেকে কি মনে হলো যে না, লেখাটা আবার শুরু করা যেতে পারে, শুরু করলাম। এবং তার পরবর্তীতে আমি চাকরিতে অবসর নেওয়ার পরে 2024 সালে ব্যাপকভাবে আমি কবিতা লিখছি। আন্তর্জাতিক স্তরেও বহু পুরস্কার পেয়েছি, বাংলাদেশেও গিয়েছি, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, এবং কলকাতার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সাহিত্যর সাথে আমি জড়িত আছি, বিভিন্ন গ্রুপের সাথে জড়িত আছি। এখনো লেখালেখি সমানভাবে চলে যাচ্ছে এবং প্রচুর বইও বের হয়েছে আমার, আগামীতেও বের হবে। এই সাহিত্য নিয়েই আছি আমি।
1: বাহ, আপনি যদি আমাদের শ্রোতা বন্ধুদের কয়েকটি কবিতা পড়ে শোনান।
2: অবশ্যই। আমার প্রথম কবিতা, আমি বাঁচতে চাই, আমি আমার অধিকারে বাঁচতে চাই, এই সুন্দর ধরিত্রীর বুকে পরাজিত হতে চাই না, আমি আমার অধিকারে রাজত্বে, পরাধীনতার দাসত্বে কষ্ট পেতে চাই না, আমি আমার অধিকারে বাঁচতে চাই, নীল আকাশের নিচে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, মহাশূন্য কিংবা নীল জলরাশির বুকে, আমি বাজ পাখির মতো বাঁচতে চাই, বিশ্বের অভ্যন্তরে ধর্ষণ খুন সাম্প্রদায়িকতা করতে দূর, নতুন করে আমি বাঁচতে চাই, প্রতিজ্ঞাবদ্ধ আমি, দুর্বৃত্তদের ধরাতে দিব না ঠাই, তুমিও প্রতিজ্ঞা করো বন্ধু, যতদিন থাকবে আমাদের মাটিতে পায়ের চিহ্ন, দুর্বৃত্তদের বিশ্ব থেকে চিরতরে করব নিশ্চিহ্ন, বাঁচাতে চাই আমি, বাঁচাতে চাই যত খাঁচায় বন্দি বিহঙ্গদের, আমি ধরিত্রী দূষণ মুক্ত করতে চাই, বুক ভরা শ্বাস নিতে চাই, বাঁচতে চাই সুন্দর ধরিত্রীর কোলে, অসহায় মুখগুলো আকাশের পানে চেয়ে আছে, বাঁচতে যে চায় তারা, আমিও বাঁচতে যে চাই, সূর্য যখন যায় পটে, মনে হয় এই বুঝি নিবে গেল আমার জীবন দ্বীপ, আমি বিদ্রোহী, দূষণ মুক্ত করতে চাই ধরিত্রীর আবর্জনা, জানতে চাই কাঙ্গালরা পেট ভরে অন্ন পাবে কবে, কেন তাদের প্রতি গঞ্জনা লাঞ্ছনা, প্রতিবাদের তীব্র নেশায় আজ আমি আসক্ত, অজানাকে জানার এক নেশায় আমি পরিপূর্ণ আচ্ছন্ন, তারই মাঝে আমি বাঁচতে চাই, বাঁচাতে চাই, আমি দেখতে চাই চলার পথে কত আঘাত আসবে, অস্তমিত সূর্য আবার কবে উঁকি দিবে নতুন দিগন্তে। আমার পরবর্তী কবিতা, আমার দুর্গা। আমার দুর্গার নেই কো কিছু, সবই গেছে অতল জলে, ভাঙ্গা ঘরে বাস করে সে কোনো এক পঞ্চায়েতের জঙ্গলে, দূর থেকে আসছে ভেসে কানে তাদের ঢাকের আওয়াজ, নেই কো তাদের কোনো ভূক্ষেপ, ব্যস্ত জঙ্গলে আহার জোগানোর কাজ, ভাঙ্গা দেওয়াল ফুটো ছাদে, ক্ষুধার জ্বালায় ছেলেমেয়েরা কাঁদে, আর পাড়ায় অনতি দূরে হচ্ছে পুজো, সাহস হয় না তাদের মণ্ডপে যেতে, পরনে ছেঁড়া কাপড় পেট ভরে পায় না খেতে, আর কোনো এক মন্দিরে মায়ের গা ভর্তি গহনা, কোথাও আবার 80 বছরের বৃদ্ধ মা করে ভিক্ষা, পেট ভরে খেতে পায় না, মহা অষ্টমীতে মায়েরা যায় মণ্ডপে হাতে নিয়ে ফুলের থালা দিতে অঞ্জলি, আমার দুর্গা সকালবেলা আহারের দিতে যোগান ভাঙ্গা চড়ার খোঁজে, নিয়ে হাতে বড় থলি কত আনন্দ, নাচানাচি করছে সবাই, বেজে চলছে ঢাক বাচ্চে সানাই, আমার দুর্গা মণ্ডপে এক কোণায় মলিন পোশাকে দাঁড়িয়ে কাঁদছে, এহেন পরিবেশের দৃশ্য কি আমাদের মানায়। আমার পরবর্তী কবিতা, জ্বলছে চিতা আর কবরে সব, শ্মশানে জ্বলছে চিতা দাউ দাউ আগুনে, নিকটে কাঁদে একান্ত প্রিয়জন, শ্মশানের মন্দিরে বাজে ঘণ্টা, প্রিয়জনদের এখন ভারাক্রান্ত মন, সাইতো মৃতদেহ খুঁড়ছে কবর, অতি যত্নে সব রেখেছে কফিনে, প্রাণের চেয়েও বাসে ভালো তারে, আপন জনের ভেসেছে জল দু নয়নে। জ্বলছে চিতা, ফাটছে খড়ি, দূরে ডাকছে শৃগাল পাড়াময়, কবরে দিয়েছে ফুল জ্বলছে প্রদীপ, আপন জনের হৃদয়ে কে যেন কথা কয়। শোকস্তব্ধ পরিবেশে বইছে ভারী বাতাস, পোড়া লাশের বাতাসে গন্ধ, রাত জাগা প্যাঁচা ডাকছে চড়ে, সাইতো সব আছে নীরবে কথা বন্ধ। কাঁদছে আপন জন আত্মীয় স্বজন, স্মৃতি চিহ্ন সব পুড়ে হলো ছায়, সবই থাকলো পড়ে গেল চলে প্রিয়জন, বাতাসে একটি শব্দ দাও বিদায় আমি যাই। আমার পরবর্তী কবিতা, তানপুরায় জমেছে ধুলো। তোমার দেওয়া তানপুরাটায় জমেছে ধুলো, তোমার আমার পরম প্রাপ্তি ওই সনদগুলো আছে পড়ে এলোমেলো, আজও মোর হৃদয়ে আছো তুমি, স্মৃতিগুলো উস্কে দেয় জানো পারিনি ভুলতে আমি। আপন খেয়ালে বহু দূরে চলে গেছো চলে, আজও বেঁচে আছি পুরাতন প্রেম নিয়ে ধরণীর তলে, দিয়েছো অন্তরে আমায় ফাঁকি, কোন গহীনে আছো একাকি, তবু তবু মনে রেখো জানো তোমার দেওয়া ওই তানপুরাটা আজও পড়ে আছে ঘরের এক কোণে, সঙ্গীত সঙ্গীত এখন নিস্তব্ধ আমার মনে, তোমার রবীন্দ্র নৃত্য আমায় করত মুগ্ধ, হৃদয় আমায় হয়েছে বিদগ্ধ, তুমি ফিরে নাই বা এলে তবু মনে রেখো, মনে পড়ে দিতে তুমি প্রেরণা আমার কবিতায়, অন্তমিল ছন্দ যেত ভরে খাতার পাতায় পাতায়, যেখানেই থাকো ভালো থেকো তবুও মনে রেখো, সেই তানপুরাই পড়েছে ধুলা, রেওয়াজ করতে গেছি ভুলে, সহস্র কষ্টে ভরা আমার একলা পথ চলা, কোথায় আছো তুমি কোন অন্তরালে, হয়তো নিভে যাবে আমার জীবন আবেগ খেয়ালে, যেখানেই থাকো ভালো থাকো তবু আমায় মনে রেখো। আমার পরবর্তী কবিতা, মৃত্যুর পরে। মৃত্যুর পরে আমাদের যা যা ঘটে সত্যি বাস্তবে তাহা বটে, আসে যখন দুয়ারে সব, আপন জনের হয় শুরু কান্নাকাটি রব, মৃতদেহের অতীতে থাকলে বদনাম, চলবে সমালোচনা মৃতের সুনাম, লোকটা কত ভালো ছিল অকালে চলে গেল, যখন সময় হবে নিয়ে যাবে শ্মশানে, সেখানেও কত সমালোচনা আসবে কানে, করত চাকরি চলে গেল অকালে, ছেলে আছে তার পাবে তো চাকরি একালে, যখন দাও দাও করে জ্বলবে চিতা, তখন শ্মশানে যাত্রীদের নামের তালিকায় ভরবে খাতা, মৃতদেহর শেষে খাওয়াতে হবে মিষ্টি, কে করেছে এ ধরনের নিয়ম সৃষ্টি, শ্মশানে কাটাতে সময় ব্যস্ত কেহ মোবাইলে, আবার কেহ স্নানের জন্য নেমেছে নদীর জলে, যে যাওয়ার শেষ যাত্রায় যাই চলে, পরিবারে কিছুদিন কান্নাকাটি তারপরে সব যাই ভুলে, পরিবারে চলবে অনবরত কান্না, থাকবে মৌন বন্ধ থাকবে রান্না, আচ্ছা জীবনও বা ছিল কি চলবে গুঞ্জন, থাকলে হয়তো ভালো বলবে একজন, এক আত্মীয়র মায়াবী ক্রন্দন, হলো শ্রাদ্ধ পাত পেরে খাবে আত্মীয় স্বজন সবাই চলে যাবে, বন্ধ হোক কুসংস্কারের উৎসব বাচুক সমাজের মানব মন। আমার শেষ কবিতা, এক ভিখারির কথা। দেখেছিলাম সেদিন রেল স্টেশনে প্ল্যাটফর্মে মেঝের এক কোণে বুভুক্ষ এক ভিখারির আগমন, ঘটিল জনবহুল সেই স্টেশনে, জীর্ণ পোশাকে ছিন্ন তার চেহারা, রুক্ষ শুষ্ক চুল আঙ্গুলে বড় বড় নখ, কঙ্কাল সার চেহারা বসে গেছে গাল, হাড়গুলো যায় গোনা গেছে বসে চোখ, উস্কো খুস্কো কোকড়ানো চুল সর্বাঙ্গে ছড়িয়ে আছে ময়লা, পরনে পরিহিত ছেঁড়া পায়জামা যেন মেখেছে সে গায়ে কয়লা, শীর্ণ শরীরে ভিখারি অতি দুর্বল, ফোলা পায়ে লাঠি সম্বল করে হাঁটে, মায়াবী চোখ দুটি যেন কিছু চাইছে ঋজু শরীরে আহারের জন্য খাটে, চোখে মুখে সর্বদা চিন্তার ছাপ, হাতে রেখেছে এক নোংরা ঝোলা, কখনো চেয়ে থাকে আকাশ পানে, অসার শরীর, তার মুখটা ফোলা। গুটিবাই আমার কাছে এলো ভিখারি, জলে ভরা করুন সেই দুটি আঁখি, বাড়িয়ে হাত চাইল সেই দুটি টাকা। পেলাম কষ্ট, এ লজ্জা কোথায় রাখি? কেহ কেহ পাশ কেটে যায় চলে, কেহ ঘৃণার দৃষ্টি করে নিক্ষেপ, তাচ্ছিল্য ভঙ্গিতে নাকে দিয়ে রুমাল, যা খুশি ঘটে যা কারণে এই ভ্রক্ষেপ। ঝড় বাদল মাথায় নিয়ে এভাবেই চলে, অভাবে ভিখারি সেও তো একজন মানুষ, ভাগ্য পরিস্থিতি করেছে তাকে ভিখারি, অবহেলা করে যারা তারা ঘৃণিত অমানুষ।
1: আমরা বলরামবাবুর কাছ থেকে খুব সুন্দর বেশ কয়েকটি কবিতা শুনে নিলাম। আমাদের আসর সৃজনী এখানেই শেষ হলো। আমাদের সঙ্গে ছিলেন কবি ও লেখক ইন্দ্রাণী ভট্টাচার্য। আজকে এই আসরে আসার জন্য ইন্দ্রাণী আপনাকে ধন্যবাদ জানাই।
0: আপনাকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই সমস্ত শ্রোতৃমণ্ডলীকে।
1: আমাদের সঙ্গে ছিলেন কবি ও লেখক বলরাম সরকার। বলরামবাবু আপনাকে ধন্যবাদ।
2: আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদের।
1: সঙ্গে ছিলাম আমি অনিতা দত্ত।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সৃজনী, নিবেদনে বলরাম সরকার।
4: লেখক বলরাম সরকারের প্রথম কাব্যগ্রন্থ নতুন রঙের সূর্য, এছাড়াও রয়েছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বিপ্লবী মন, বিপ্লবী মনেরই দ্বিতীয় সংস্করণ, চতুর্থ কাব্যগ্রন্থ কবিতার বা

0: এছাড়াও রয়েছে বলরাম সরকারের চারটি কবিতার বই, প্রকাশ হতে চলেছে প্রবন্ধ অনেক রক্ত অনেক নাম, দুটি পাতা একটি কুঁড়ি। এই বইগুলো সংগ্রহ করবার জন্য যোগাযোগ করতে পারেন 9434427858, নম্বরটি আবার বলছি 9434427858।
1: সৃজনী অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
2: এতক্ষণ শুনলেন সৃজনী, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠসঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়।

0: निवास और सामाजिक एकीकरण है। केंद्रीय सामाजिक न्याय एवं आधिकारिकता मंत्री डॉ. वीरेंद्र कुमार ने कहा कि इन पहलों का उद्देश्य जागरूकता, उपचार, पुनर्वास और सामाजिक एकीकरण के माध्यम से मादक पदार्थों के दुरुपयोग को रोकना है। ईरान के पूर्व सर्वोच्च नेता आयातुल्ला सैयद अली खामनेई के 6 दिन का राष्ट्रव्यापी अंतिम संस्कार आज सुबह तेहरान में शुरू हुआ। ईरान के दिवंगत नेता को श्रद्धांजलि अर्पित करने के लिए हजारों शोक संतप्त लोग एकत्रित हुए। बिहार के राज्यपाल लेफ्टिनेंट जनरल सैयद अता हसनैन और विदेश राज्य मंत्री पवित्रा मार्गरिटा ने भारत का प्रतिनिधित्व किया। मैनचेस्टर में दूसरे T20 क्रिकेट मुकाबले में इंग्लैंड ने भारत को 4 विकेट से हरा दिया है। वैभव सूर्यवंशी 15 वर्ष 99 दिन की उम्र में भारत के लिए डेब्यू करने वाले सबसे युवा खिलाड़ी बन गए हैं। 5 मैचों की श्रृंखला का पहला मैच बारिश के कारण रद्द हो गया था। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Renuka. Prime Minister Narendra Modi today inaugurated CG Semi's state-of-the-art outsourced semiconductor assembly and test OSAT plant in Sanand, Gujarat. The event was attended by Union Minister Ashwini Vaishnaw and Gujarat Chief Minister Bhupendra Patel along with global tech leaders. Developed with a massive investment of over 7,500 crore rupees, the advanced facility will have an annual production capacity of up to 5 billion semiconductor chips. Earlier, Prime Minister Modi inaugurated and laid the foundation stone for development projects worth over 1,05,000 crore rupees in Rajasthan. During his day-long visit, the Prime Minister inaugurated the new terminal building at Jodhpur Airport. Addressing the program, the Prime Minister said the conflict in West Asia had triggered the biggest energy crisis of the 21st century, but India successfully overcame the challenge through timely decisions, effective diplomacy and prudent management of national resources.
2: भारत ने हर स्तर पर सही फैसले लिए, संकट का समय रहते सटीक आकलन किया, प्रभावी रणनीति बनाई, भारत के संसाधनों का संतुलित प्रयोग किया, भारत की डिप्लोमेटिक पावर का सकारात्मक इस्तेमाल किया और तब जाकर भारत संकट से उबर पाया है।
1: Mr. Modi also handed over appointment letters to around 54,000 youth recruited across various departments of the government of Rajasthan. Home Minister Amit Shah called the inauguration of the new CG Semi OSAT facility and India's new leap towards self-reliance in technology. In a social media post, Mr. Shah said the new facility will further invigorate Gujarat as the country's growth engine and open vast employment opportunities for youth. Prime Minister Modi will be on a 6-day visit to Indonesia, Australia and New Zealand from Monday. At the invitation of Indonesian President Prabowo Subianto, Prime Minister Modi will undertake a state visit to Indonesia from the 6th to 8th of this month. This will be Mr. Modi's 4th visit to Indonesia and his first bilateral visit since India-Indonesia relations were elevated to a comprehensive strategic partnership in May 2018. External Affairs Minister Dr. S. Jaishankar will be on an official visit to Qatar, Bahrain, Kuwait and Oman from tomorrow till 10th of this month. During the visit to these countries, Dr. Jaishankar will be meeting with his counterparts and the leadership. The Ministry of External Affairs said the visit will focus on enhancing India's bilateral relations with the countries and also provide an opportunity to exchange views on regional developments and issues of mutual interest. The monsoon session of the Parliament will commence on 20th of this month. It will continue till 13th of August. Parliamentary Affairs Minister Kiran Rijiju today informed that President Draupadi Murmu has approved the proposal of the government to convene the monsoon session of Parliament from 20th of July. Mr. Rijiju said the session will focus on meaningful debate, discussion and decisions on issues of national importance. Industry experts have said that ethanol blending program has not been introduced overnight, but has been implemented through a measured, step-by-step and scientifically driven process. Addressing a press conference in New Delhi, former chairman and managing director of Engineers India Limited, Vartika Shukla said that ethanol blending program was placed in the public domain for a structured discussions and stakeholder consultations in 2018.
3: The ethanol blending program, particularly in 2018, it was in a structured manner put out for discussion and deliberation by all stakeholders. It is supported by scientific evidence, extensive testing by the automotive manufacturers and the agencies who support them, namely the Automotive Research Association of India. And also it is in line with the global best practices, which is followed to green the fossil fuel to lower the carbon emissions.
1: In men's cricket, England defeated India by 4 wickets in the second T20 international of the 5-match series at Old Trafford in Manchester. India set a target of 191 runs for England. In reply, England scored 191 runs for 6 in 19 overs. Opting to bat first, India posted 190 runs for the loss of 7 wickets in the allotted 20 overs. Jacob Bethel was declared player of the match. And that's the end of this news bulletin.
4: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 10ই জুলাই শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 10ই জুলাই শুক্রবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানে অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা। 6:15 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, বর্ষাকালীন মাছ, মাফ করবেন, বর্ষাকালীন মাচা ফসলের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবেন ডক্টর কৌশিক দাস। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য 6:30। হোমিওপ্যাথিতে লো ব্যাক পেনের চিকিৎসা, এ নিয়ে বলবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য। 6:35 লোকগীতি কল্যাণ মিশ্রের কণ্ঠে, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:45 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। শিশুদের নিয়ে অনুষ্ঠান কলকাকলি, লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে 9:30। 10:00 শ্যামাসঙ্গীত, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদের গান 10:30। 10:40 কিছু কথায় কিছু গানে, 11:30 রবি কিরণে, 11:50 সাহিত্য পত্রিকা নিয়ে অনুষ্ঠান প্রান্তিক, 12:30 নাটক, কালকের নাটক আশ্রয়, কাহিনী চোমং লামা, বেতার নাট্যরূপ কুন্তল ঘোষ। 1:45 কল্যাণ মিশ্র কণ্ঠে লোকগীতি, বিকেল 3:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বন্দনবাদ, তারপর চিন্তন। 6:35 রামচরিত মানুষ, 6:45 সঙ্গীত সরিতা, 7 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম হ্যায় রাহি প্যার কে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9 ইন্দ্রধনু, 10 বোম্বে টকিস, 6 11, 12:05 ইয়াদো কি মেহফিল, 1 সুরেলা সফর, সখী সাহেলি 3, শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:14। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।